0: টাইম চেক এখন
1: আসসালামু আলাইকুম সকাল সাতটা আজ মঙ্গলবার চোদ্দই আশ্বিন সতেরোই রবিউল সানি ২৯শে সেপ্টেম্বর বাংলাদেশ বেতার খবর পড়ছে মঞ্জুরুল হক শুরুতেই শিরোনাম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে মন্ত্রিসভার অভিনন্দন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬ খসড়া চূড়ান্ত অনুমোদন বেজিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে গুরুত্ব আরোপ ঢাকা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানালেন রাষ্ট্রপতি প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করা হবে না দৃঢ়ভাবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা বৈঠক যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের এবং জাপানে এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ শুনছিলেন শিরোনাম
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ পরিবারের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য
1: এখন শুনুন বিস্তারিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত সপ্তাহে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এছাড়াও তিনি ৭টি উচ্চ পর্যায়ে সভায় বক্তব্য দেন পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় এবং জাতিসংঘ সহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করাকে বিশ্ব ইতিহাসে অনন্য ঘটনা বলে অভিহিত করে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয় মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে এ সফরে তারেক রহমান মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরা হয়েছে যা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিজ্ঞপ্তিতে বলা হয় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ এক ঐতিহাসিক ঘটনা যা দেশের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ এদিকে মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ার গতিশীলতা আনার লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ ২০২৬ খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ৬৪ সংশোধনের লক্ষ্যে খসড়াটি উপস্থাপন করা হয় খসড়ায় প্রধান সংশোধনীগুলো হল প্রতি ৩ কর মেয়াদে সমাপ্তির অনধিক ১৫ দিনের পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান পুনঃপ্রবর্তন করা হয়েছে দাখিলপত্র পেশের ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে তার পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র পেশ করতে হবে যে কোনো সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা ব্যাংক বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ সমাপ্তির অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার সুযোগ পাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন সহযোগিতা পরিধি আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি অবকাঠামো, এভিয়েশন, তথ্য প্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিক সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ নিয়ে গতকাল রাজধানীতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে নতুন সরকারের প্রথম উপস্থিতি হিসেবে প্রধানমন্ত্রীর এ সফরটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত তুলে ধরেন। পরে বোয়িং বিমান ক্রয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, দেশের প্রয়োজন অনুযায়ী বিমানের রুট সম্প্রসারণ এবং বাংলাদেশকে একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বোয়িং কেনা হবে। নতুন বিমান কেনার কোনো গোপন উদ্দেশ্য নেই বলেও তিনি জানান। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ গ্রহণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গাকে নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। নিউ ইয়র্ক থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট সমাধানে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শরণার্থীদের সহায়তা, বাংলাদেশের সমর্থন এবং সংকটের সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গীকারের ঘাটতি এর মূল কারণ। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেশে বিদ্যমান সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ফলে বিনিয়োগের যে চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে তা তুলে ধরে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধি দলের প্রধান গতকাল বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ আরও সম্প্রসারণের তাগিদ দেন এবং ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে আরও বেশি ইইউ সদস্য রাষ্ট্রকে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইইউর কাছ থেকে আরও মানবিক সহায়তা চান এবং মিয়ানমারে তাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে ইইউকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। রাষ্ট্রদূতরা এ বিষয়ে তাদের সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি করতে এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অপর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 যাতে কোনোভাবেই কোন নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোন সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।
3: এখানে আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটা করতে চাই না এবং কোন সাংবাদিক এটার শিকার হোক, এই আইন অপপ্রয়োগ হোক সেটা আমরা চাই না। সেজন্য যাতে সংবাদপত্র, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া কোন সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য একটা প্রস্তাব এখানে করা হয়েছে যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে গ্রেফতারের আগে। সেটা আমরা উপযুক্ত মনে করেছি, সেটা তারপরও রিকমেন্ডেশন আসবে আগামী 15 দিন পরে, সেটা আমরা ইনক্লুড করব। এছাড়া আপিল নিষ্পত্তির ক্ষেত্রে একটা সার্টিন টাইম লিমিট দেওয়ার কথা বলা হয়েছে, সেটাও আমরা দিয়েছি যাতে অনির্দিষ্টকাল পর্যন্ত কেউ ঝুলে না থাকে।
1: এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীদারদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং মন্ত্রণালয় সচিব মাহবুবা ফারজানা বক্তব্য রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন অংশীদারের মতামত গ্রহণ এবং বিস্তৃত আলোচনার মাধ্যমেই এ আইনটি চূড়ান্ত করা হবে। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর মূল উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, বিশেষ করে যুব সমাজকে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়া সাইবার স্পেসের বিভিন্ন অপরাধ থেকে রক্ষা, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং পারিবারিক বন্ধন ও দেশীয় সংস্কৃতির সুরক্ষার লক্ষ্যে এ আইন প্রণয়ন করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সার্বিক কল্যাণ নিশ্চিত করা ও ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন করতে সরকার কাজ করছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তিনি গতকাল সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, এরপরও কেউ নিয়োগপত্র না পেলে তা পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত সমাধান করা হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, যোগ্য প্রার্থীরাই চাকরির সুযোগ পাবেন এবং সরকারি বিধিমালা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গেই ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন জানান, এবছর বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি 12 জন থেকে বাড়িয়ে 100 জনে উন্নীত করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী 5ই অক্টোবর সারা দেশের বিভিন্ন পর্যায়ের 100 জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা NFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
4: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল পালিত হয় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এবছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ছিল পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ। দিবসটি উপলক্ষে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর অপব্যবহার রোধে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: নাগরিকের মৌলিক অধিকারগুলোর অন্যতম হল সঠিক তথ্য পাওয়ার অধিকার। নির্ভুল তথ্য যেমন মানুষকে সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তেমনি সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। তবে বর্তমান প্রযুক্তি ও ডিজিটাল যুগে ভুল তথ্য এবং অপতথ্য প্রচারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই প্রেক্ষাপটে সঠিক তথ্য পাওয়ার আইনি মাধ্যম হিসেবে তথ্য অধিকার আইনের গুরুত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2026 এর আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অপতথ্য রোধ ও সঠিক তথ্য পাওয়ার অধিকারে সাধারণ মানুষের সম্পৃক্ততার কথা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
6: তথ্য যেরকম জানার অধিকার সকলেরই আছে, তবে সেই তথ্যটা হতে হবে সঠিক, অপতথ্য নয়, অসত্য তথ্য নয়, এবং যেই তথ্যের দ্বারা দেশ, জাতি, পৃথিবী, গণতন্ত্র নস্যাৎ হয়, গুজবের মাধ্যমে যেসব ভোটাধিকার ইত্যাদি ভ্রন্তিত হয় সেগুলোকে তথ্য না বলে অন্য কিছু নাম দেওয়ার সময় এসেছে। আমরা যারা গণমাধ্যমের সাথে জড়িত আছি আমরা যেন তথ্যগুলা সঠিকভাবে যেন পরিবেশন করতে পারি সেদিকে আমাদের নিজেদেরও দায়িত্ব আছে, আমরা রাজনীতিবিদ হিসাবে দায়িত্ব আছে, সকল শ্রেণী পেশার মানুষের দায়িত্ব আছে।
5: তথ্য অধিকার আইন সাধারণ মানুষকে প্রশাসনিক ও সরকারি কর্মকাণ্ডে সরাসরি নজরদারির সুযোগ দেয়, যা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। তবে এ আইনকে আরো জনবান্ধব ও যোগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর জাহেদ উর রহমান।
7: আমরা যদি গণতান্ত্রিক সরকার নির্বাচনকে দাবি করি, আমরা দাবি করি একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যে গণতান্ত্রিক ভাবে চলতে চায়, সেই সরকারটা এই মানুষের কাছে যে তথ্য দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটা সে করবে। তথ্য কমিশন তৈরি হবে এবং আমি বিশ্বাস করি এবং আইনেরও কিছু পরিবর্তন হবে যাতে এটাকে আরো বেশি ক্ষমতায়িত করা যায়, জনগণের অধিকার আরো বেশি নিশ্চিত করা যায়। এটা একটা স্বাধীন কমিশন, সরকারের যে ইচ্ছা বা মন্ত্রণালয়ের যে ইচ্ছা সেটা নিশ্চয়ই তারা বুঝতে পারবেন এবং আমি বিশ্বাস করি আমরা একটা ভালো তথ্য কমিশনের মাধ্যমে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।
5: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তারা আরো বলেন তথ্যের সঠিক ব্যবহারই পারে অপপ্রচারের বিরুদ্ধে শক্ত প্রাচীর গড়ে তুলতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তারা গতকাল নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। উভয় পক্ষ নতুন কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে গত সাত মাস ধরে চলা যুদ্ধবন্ধের চেষ্টা করছেন। যুদ্ধবন্ধে ইরানের সাত দিনে নতুন প্রস্তাবনার বিষয়টি পরবর্তী বৈঠকে আলোকপাত করা হবে। রয়টার্সের এক খবরে বলা হয়েছে, গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের সময় এক পার্শ্ব বৈঠকে ইরান ওই প্রস্তাবটি উপস্থাপন করে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এই যুদ্ধ শুরু হয়। হিমালয়ের নেপালি অংশে পর্বতারোহীদের একটি দল হিমবাহের কবলে পড়ার পর উদ্ধারকারীরা চারটি মৃতদেহ উদ্ধার করেছে। দেশটির মানাং জেলার হিমলাং শৃঙ্গ থেকে বিশাল তুষার খণ্ড বেস ক্যাম্পটির উপর ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কিছু মানুষ এখনও নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিদেশি আরোহীদের পৌঁছার আগে শিবির তৈরি এবং রশি টানানোর জন্য আরোহী ও সহায়ক কর্মী সহ নেপালিদের একটি দলকে সেখানে পাঠানো হয়েছিল। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলায় আক্রান্ত 8,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 4,000-এর মৃত্যু ঘটেছে, যা দেশটির ইতিহাসে মহামারীর ভয়াবহতম প্রাদুর্ভাব। দেশটির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, আক্রান্তের সংখ্যা 8,067 এবং মৃতের সংখ্যা 3,900, মৃত্যুহার 48.4%। 15ই মে আনুষ্ঠানিকভাবে মহামারীর প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এটি মোকাবেলায় গৃহীত সরকারি নীতির প্রতি জনসাধারণের অনাস্থা ও ক্ষোভ বাড়ছে, ফলে প্রাদুর্ভাব হ্রাসের পদক্ষেপ বাধাগ্রস্ত হচ্ছে। এশিয়ান গেমসের খবর। জাপানি এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে চতুর্থ কোয়ার্টার ফাইনালে আজ মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা 11:00 ম্যাচটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার ও কিয়াকতো এলাকার উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:49 এবং সূর্য অস্ত যাবে 5:48। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী প্রতিনিধি দলকে মন্ত্রিসভার অভিনন্দন। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন অধ্যাদেশ 2026 এর খসড়া চূড়ান্ত অনুমোদন। বেইজিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন সহযোগিতা বাড়াতে গুরুত্ব আরোপ ঢাকার। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানালেন রাষ্ট্রপতি। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করা হবে না দৃঢ়ভাবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা বৈঠক যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তাদের। এবং জাপানে এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: FM 90.4
1: モーニングマイク。
2: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আর আরো একটি নতুন সকাল, নতুন দিনের শুরু হয়ে গেছে, আর আমি তানহা হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আপনাদের পছন্দের অনুষ্ঠান, আপনাদের ভালোবাসার অনুষ্ঠান, আপনাদের অপেক্ষার অনুষ্ঠান মর্নিং মাইক নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আমাকে চাইলে আপনারা SMS করতে পারবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, এবং আমার ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারবেন বা আমার পোস্টে কমেন্ট করতে পারবেন। পোস্ট এখনো আপলোড হয়নি, তবে এই মুহূর্তে আমি পোস্ট আপলোড করে দিচ্ছি। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। এছাড়াও আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করবেন 01841904904 এই নম্বরে। তো আজকের মতো মর্নিং মাইক শুরু করছি, এবং একটা সুন্দর মিষ্টি একটা গান দিয়ে, জোনাক জলে, হাবিব এবং ন্যান্সির। তো গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি আর গান দিয়েই শুরু করি। গানটি শুনুন, আবার ব্যাক করছি। স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামা।

0: মাত্র পঞ্চান্ন টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার পঞ্চান্ন টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী ১৫ জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ১৫টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত ০৯৬১১৯৯৯৬৬৬।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন? আমি কি ঢাকা এফএম যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা এফএম শোনো। ঢাকা এফএম ৯০.৪,
3: এক নেশন এক স্টেশন।

0: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাও সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি দানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে, থাকবো সকাল 11টা পর্যন্ত। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি দানহা থাকি ঢাকা FM 90.4 এ। অলরেডি মর্নিং মাইকের পোস্ট আপলোড হয়ে গেছে আমাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। চাইলে কমেন্ট করতে পারেন, গানের রিকোয়েস্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন। এছাড়াও আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। তো চলুন গল্পে ফিরে যাই, আড্ডায় ফিরে যাই। আজকে আবারও একটা সিনেমার এবং একজন অভিনেত্রীর গল্প নিয়ে গল্প করব। আপনারা সবাই এতদিনে নিশ্চয়ই লাপাত্তা লেডিস সিনেমাটি দেখেছেন, যেটা আমির খানের প্রোডাকশন হাউস থেকে করা হয়েছে এবং সেই সিনেমার ডিরেক্টর ছিলেন কিরণ রাও, কিরণ দত্ত না কিরণ রাও, ওকে কিরণ রাও, যিনি কিনা তখন মানে ওই সময়ে আমির খানের স্ত্রী ছিলেন, এখন তো উনি এক্স ওয়াইফ হয়ে গেছেন। তো যাই হোক, সেই সিনেমায় অভিনেত্রী মানে সে মানে যে মেইন ক্যারেক্টার যে ছিল তাকে কিন্তু অনেক বেশি তার অভিনয়ের জন্য অনেক বেশি সুনাম করা হয়েছে এবং অনেক ধরনের অ্যাওয়ার্ড কিন্তু সে পেয়েছে। পরিবারের সেই অভিনেত্রীর জীবনের একটা ঘটনা নিয়ে আর কি আজকের গল্প। পরিবারের প্রবল আপত্তি সত্ত্বেও অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে সিমলা থেকে মুম্বাই এসেছিলেন প্রতিভা রান্টা। ওনার নাম হচ্ছে প্রতিভা রান্টা এবং আপনারা তাকে এর আগেও দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি তাকে দেখেছি কি বলে এটাকে হীরামান্ডি সিরিজে, সঞ্জয় লীলা বানসালের হীরামান্ডি সিরিজে তাকে দেখেছি। এবং সেই সিরিজে কিন্তু সে এবং তার বোন দুজনই অভিনয় করেছিল। তার বোন অভিনয় করেছিল মানিষা কৈরালার ইয়াং ভার্সন ক্যারেক্টারে, আর সে অভিনয় করেছিল মানে এই প্রতিভা অভিনয় করেছিল মনীষা কৈরালের বোনের মেয়ের ক্যারেক্টারে। তো তখন থেকে তাকে আমি মোটামুটি চিনি। টেলিভিশন ও ওটিটিতে কাজ করার পর লাপাতা লেডিস ছবির মাধ্যমে পরিচিত পান তিনি। ছবিটি অস্কারে দৌড়েও ছিল। এরপর নেটফ্লিক্সের অ্যাকিউজ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। এখন নিখিল আদভানি পরিচালিত ওয়েব সিরিজ দ্য রিভলিউশনারিজ এ অভিনয়ের সুবাদে ও আলোচনায় তিনি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পটভূমিতে তৈরি সিরিজটির তরুণ বিপ্লবী প্রতিভা লাহিড়ীর চরিত্রে অভিনয় করছেন প্রতিভা। সম্প্রতি বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন, নারী ক্ষমতায়ন ও নতুন সিরিজ নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারের শুরুতে মুম্বাই আসার দিনগুলোর কথা বলতে গিয়ে প্রতিভা বলেন, আমি যখন মুম্বাই এসেছিলাম আমার কাছে সেটাই ছিল সবচেয়ে বড় স্বাধীনতা। এখানে আসার জন্য পরিবারকে রাজি করানোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসলে আমাদের পরিবার থেকে কেউ দিল্লির বাইরে পর্যন্ত আসেনি। এরপর যত সুযোগ পেয়েছি সবকিছু কাজে লাগিয়েছি। কলেজ পড়ার পাশাপাশি অডিশন দেওয়া শুরু করেন কলেজে পড়ার পাশাপাশি অডিশন দেওয়া শুরু করেন প্রতিভা। সেই অডিশনের মাধ্যমে কুরবান ধারাবাহিকে সুযোগ পান। অভিনেত্রী বলেন, লাপাত্তা লেডিজেও অডিশনের পরেই সুযোগ পেয়েছিলাম। এরপর আমার আগের ছবি অ্যাকিউজডের কাজও দর্শকদের পছন্দ হয়েছে। ক্যারিয়ারে যে চরিত্রগুলো করেছি সেগুলোর প্রতিটি আমার থেকে একেবারেই আলাদা। যে চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তুলতে পেরে এটাই আমার কাছে গর্বের বিষয়। এমনিতে কিন্তু সেই অভিনেত্রী দেখতে অসম্ভব সুন্দর এবং তারা দুটো বোনই অসম্ভব সুন্দর। দেখা যাক কি হয়, সামনে কি হতে চলেছে এবং আর কি কি আমরা মজার মজার গসিপ আড্ডা পাই এবং আপনাদের কি মতামত এই বিষয়ে সেটাও জানিয়ে দিন আমাকে SMS কমেন্ট করে। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। সকাল 11টা পর্যন্ত থাকবো, আপনারা গানের রিকোয়েস্ট পাঠাতে থাকুন আর আমার ফেসবুক পেজের পোস্টে কমেন্ট করতে থাকুন এবং আমার পোস্টটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আপনারা শুনছেন ছক্কা পাঞ্জা গানটি এবং এটার রানা এবং সজীবের কম্পোজিশনের গান। গানটি শুনতে থাকুন, এনজয় করতে থাকুন, আমি আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

ফেসবুক পেজের পোস্টে কমেন্ট করতে থাকুন এবং আমার পোস্টটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই মুহূর্তে আপনারা শুনছেন ছক্কা পাঞ্জা গানটি এবং এটা রানা এবং সজীবের কম্পোজিশনের গান। গানটি শুনতে থাকুন, এনজয় করতে থাকুন। আমি আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

লেপি সুন্দরী হলো মন তো আমার সুরি, ওয়াকিং লাইক আ বস লেডি, শেকিং অল দ্য চুড়িস ম্যান।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আর এখন এই মুহূর্তে আমি চলে যাব মেসেজ অপশনে, মানে ফোনের মেসেজ অপশনে। আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন 01841904904 এই নম্বরে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো চলুন শুরু করি মেসেজগুলো, SMS গুলো পড়া। আজকে প্রথম SMS পাঠিয়েছেন, হাই মিষ্টি আপু, কেমন আছো? ঘুম থেকে উঠে তোমাকে শুনছি, সিলেট থেকে হালিমা। হালিমা, আমি অনেক বেশি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আর এত মিষ্টি একটা SMS করার জন্য অনেক অনেক অনেক ধন্যবাদ। পল্লবী নাগেশ্বরী, লাভ ইউ আপু, কেমন আছো? তোমার শো শুনি বাট কখনো টেক্সট দেওয়া হয়নি, আজকে ফার্স্ট SMS দিলাম। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, কেমন আছেন আপনি? আর থ্যাংক ইউ SMS করার জন্য এবং সবসময় আমার সাথে থাকবেন আশা করি। মোহাম্মদ ইউসুফ শিকদার, বিক্রমপুর, আপু গুড মর্নিং, ভালো কাটুক আপনার সারাটা দিন। থ্যাংক ইউ সো মাচ ইউসুফ শিকদার, আজকে আপনার SMS পুরোপুরি পড়া গিয়েছে এবং থ্যাংক ইউ সুন্দর করে লেখার জন্য। ডিয়ার তানহা, প্লিজ প্লে দ্য সং ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমার, আমি মনেরই মাঝে আছো তুমি। আচ্ছা, আরিফ রংপুর, ওকে আরিফ, গানটা তো বুঝতে পারলাম কিন্তু গানের একটু সিঙ্গারের নামটা বললে আর কি ভালো হতো, তাহলে বুঝতে পারতাম যে অ্যাকচুয়ালি কোন গান, কারণ একই নামে না অনেক গান আছে। তারপরও আমি ভুলিনি তো সেই তোমায়, আলিফ আলাউদ্দিন, এই গানটা কি? এই গানটা যদি হয় তাহলে আমি এই গানটা প্লে করে দেবো, একটু কাইন্ডলি SMS করে আমাকে জানিয়ে দিন, ওকে। আমি সঞ্চিতা রংপুর থেকে, আপু সুন্দরী গো দোহাই দোহাই গানটা প্লে করবেন প্লিজ, সুন্দরী গো দোহাই, সুন্দরী গো দোহাই দোহাই, ওকে সুন্দরী। আচ্ছা, সিঙ্গারের নামটা একটু কাইন্ডলি আপনারা লিখবেন, কারণ দেখা যায় কি মানে একই নামে অনেক গান থাকে তো বোঝা যায় না যে কোনটা আসলে কোন মানে সিঙ্গারে বা কোন গানটা আপনারা বলছেন, তো একটু কাইন্ডলি সিঙ্গারের নামটা লিখেন, এই নামে অনেকগুলো গান আসছে আমার কাছে, বুঝতে পারছি না। ওকে, হাই আপু, আমি আপনাকে অনেকদিন ধরে শুনি, আজ প্রথম SMS করলাম। আপু আমাকে তিনটি গান শোনাবেন দয়া করে। গানের নাম এক, দাড়ি কমা। দাড়ি কমা একটা গানের নাম? আচ্ছা, ওকে, দাড়ি কমা, দেখি আছে কি না এই গান। না, এই নামে কোনো তো গান পাচ্ছি না। ওকে, দ্বিতীয় গান অহনা, অহনা গানটা আছে আমার কাছে, আমি জানি, অহনা গানটা প্লে করে দিচ্ছি আপাতত। অহনা অহনা অহনা তো অহনা মেবি ইয়ের গান, তাই না? যতটা যতটুকু আমি জানি, ওকে পেয়ে গেছি আমি অহনা গানটি। আমি অহনা গানটি প্লে করে দিচ্ছি আপনার জন্য। আর পরের গান হচ্ছে তুমি তলা তলা টেম্পু চালাও। আচ্ছা ঠিক আছে, দেখি ওই গানটা যদি পেয়ে যায় তাহলে সেই গানটাও আমি প্লে করে দেব। ওকে, তো চলুন এখন আপাতত একটা ব্রেক নিব, নাকি আরও কিছু SMS পড়বো? আচ্ছা, আরও কিছু SMS পড়ি, কারণ অনেক SMS পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আজ আমি তাহসিন, তোমার সাথে প্রথমবার তোমাকে SMS করছি। ভাইয়া, আজকে তুমি আমাকে সায়রা গান দিবে। সায়রা গান আমি দিয়েছি, এর আগের দিনও আপনি বলেছেন আর আমি দিয়েছি। আর আমি কিন্তু ভাইয়া না, আমি আপু। ওকে, ইওর স্টোরি ইজ ভেরি নাইস তানহা, স্বপ্নীল ফ্রম রংপুর। থ্যাংক ইউ সো মাচ স্বপ্নীল, কেমন আছেন? গানের রিকোয়েস্ট থাকলে পাঠাতে পারেন। নিশি, আপু গানটা শোনাও, নেহা কাক্কার, মাহি ওয়ে। ওকে, গানটা প্লে হয়ে যাবে, সাথে থাকুন এবং শুনতে থাকুন ঢাকা FM 90.4। তুমি তো জান্নাত, তুই তো জান্নাত মেরি, আপু গানটা শুনে শোনাও, মিলন খান। ওকে ঠিক আছে, গানটা প্লে হয়ে যাবে, একটা একটা করে সবগুলো গানে প্লে করে দেবো, কোনো প্রবলেম নেই। আসসালামু আলাইকুম তানহা আপু, কেমন আছো? আমি রংপুর থেকে সালেকিন। আপু অভিযোগ সংটা একটু প্লে করো। ওকে, প্লে হবে অবশ্যই, সাথে থাকুন ঢাকা FM 90.4 সাথে থাকুন আর 11টা পর্যন্ত আমার সাথে থাকুন। কেমন আছো আপু? আমি মৌ শুনছি রংপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি অনেক বেশি। তো চলুন এখন আমরা গানে চলে যাই আর গান প্লে করে দেই, গান শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউন।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 PM

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আর আপনাদের পছন্দের গানগুলো প্লে করছিলাম, আপনারা যে যে গান রিকোয়েস্ট করেছেন, যেগুলো আমার কাছে আছে, প্লে লিস্টে আছে, সেগুলো কিন্তু প্লে করছি। তো আশা করি আপনারা এনজয় করতে পারছেন এবং ভালো লাগছে। তো চলুন ফেসবুকের কমেন্টে চলে যাব এখন, আর চাইলে ফেসবুকের পোস্টে কমেন্ট করতে পারেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা কমেন্টে চলে যাই। আমিনা খাতুন, আপু তানভীর ইভানের সং প্লিজ। ওকে, তানভীর ইভানের সং প্লে হয়ে যাবে। আমার মনে হয় অভিযোগ গানটি একজন রিকোয়েস্ট করেছিল, তো আমি সেই গানটি প্লে করছি একটু পরে। ভালো থেকো তুমি সুপ্রভাত, থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো তুমি, এটা কিন্তু আমি কাউকে বলিনি, এটা একটা আইডির নাম যিনি আমাকে সুপ্রভাত কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ সুমন, গুড মর্নিং, গুড মর্নিং। তারপর কমেন্ট করেছেন শারমিন আক্তার জুই, জুই শারমিন আক্তার জুই, জুই জুই জুই কি নাম, কি জুই জুই নাকি শুধু জুই, কোনটা? গুড মর্নিং আপু, কেমন আছো? আমি অনেক বেশি ভালো আছি, আপনাকেও গুড মর্নিং, আর আশা করি ভালো লাগছে আজকের প্রোগ্রাম। ইমরান খান, আজকে আপনার মন খারাপ নাকি আপু? ইমরান গঙ্গাছড়া, মন খারাপ নাকি? মন তো আমার প্রায় খারাপ থাকে, কিন্তু আপনাদের সাথে কথা বলার পর আমার মন ভালো হয়ে যায়, তাই সকালবেলা একদম শুরুটা করি আপনাদেরকে দিয়ে। তো এখন অবশ্য মনটা একটু ভালোই আছে। শাহরিয়া চৌধুরী, ইমন হাই, হাই। সোহেল মাসুদ, শুভকামনা, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। আলামিন সর্দার, গুড মর্নিং, গুড মর্নিং। জামাল মিয়া, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এম এইচ মাহফুজ হোসেন, লাভ রিয়েক দিয়েছেন, ওকে। আজিমুল ইসলাম, গুড মর্নিং। আদনান রহমান হৃদয়, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা কমেন্ট করছেন এবং যারা যারা আমার সাথে আছেন, আমাকে শুনছেন এবং আমাকে আমার সাথে সঙ্গ দিচ্ছেন, আমার সাথে গল্প করছেন, আড্ডাতে জয়েন করে আছেন। তো এই মুহূর্তে আবারও আমি গানে চলে যাব, রিকোয়েস্টের গান প্লে করছি, সাইয়ারা গানটি প্লে করছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বারআইটি আইপি ফোন অ্যাপে। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বারআইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারআইটি আইপি ফোন অ্যাপ। আম্বারআইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Destination, এক স্টেশন।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

মর্নিং মাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু এখন কিন্তু গান চলছে ভিতরে বাহিরে কর্নার, গানটি চলছে, গানটি এনজয় করুন। আমি তানহা আছি আপনাদের সাথে 11টা পর্যন্ত। তো আমি আমাকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে থাকুন, এবং আমি আবার একটু পরে ফিরছি। গান শুনুন, এনজয় করুন, এবং ঢাকা FM 90.4 এর সাথেই থাকুন। ফিরছি একটু পরে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

পরে কেটে গেল মাস চার, ফিউজ ফলেছে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা।

মতো হেদুয়ায় আমি কিংবা চাঙো আয় একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিলে।

0: আমার সুইটহার্টরা সবাই কোথায়, যারা আমাকে মানে এত কষ্ট করে এত সুন্দরভাবে সকালবেলা পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকেন, তারা আমার জন্য সুইটহার্ট। আর এই গানটি কিন্তু আমি আমার সেই সুইটহার্টদের জন্যই ডেডিকেট করেছি। তো যাই হোক, আমরা এখন আরও একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই আমাদের একটা মানে কাজে লাগবে, দৈনন্দিন কাজে লাগবে, প্রয়োজনীয় একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। তো আপনারা এই মুহূর্তে শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা কথা বলছি আর মর্নিং মাইক নিয়ে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি। তো আমি আমাকে চাইলে আপনারা লাইভে SMS কমেন্ট মেসেজ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো আমার মর্নিং মাইকের পোস্টে চাইলে আপনি কমেন্ট করতে পারেন এবং আমার পোস্ট বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। ওকে, তো আমরা SMS এ চলে যাই, আপনাদের পছন্দের গান কিন্তু প্লে করছি। আসসালামু আলাইকুম, কেমন আছো? আমি আইরিন রংপুর থেকে বলতেছি। আপু আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করিও। আইরিন কেমন আছেন? আপনাকে আর জিজ্ঞেস করছি না, কারণ আপনি বললেন যে আপনি অসুস্থ আছেন। আর আইরিনের জন্য সবাই দোয়া করবেন, কারণ আইরিন অনেকদিন পর আমাকে মেসেজ করেছে। আর আইরিন আমার কিন্তু ঠিকই মনে আছে আপনার নামটা। আইরিন সুস্থ হয়ে যাবেন তাড়াতাড়ি ইনশাল্লাহ, আর আপনার জন্য অনেক অনেক অনেক দোয়া রইল, অনেক ভালোবাসা রইল। শারমিন আক্তার মোবারিকা, হাই তানহাপু, শুভ সকাল। আপু গান পেলে করবেন ইয়ার সাবু দোয়া করো মিলকে পারি প্লিজ আপু। আচ্ছা সিঙ্গারের নামটা একটু বলে দিন, আমি প্লে করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য। তানহা আপি থ্যাংকস অভিযোগ সংটা প্লে করার জন্য। আপি সত্যসিনী সংটা প্লে করো প্লিজ। সিঙ্গারের নামটা একটু বলবেন প্লিজ, আমি বুঝতে পারছি না কোন গানটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি খুঁজে। হাই আপু, আমি সিলেট থেকে ফাইজা রহমান, ধন্যবাদ আমার মনটা ভালো করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই একটু ছোট ছোট যে আপনারা আমাকে মেসেজ দেন, আমার কথা শুনে আপনাদের মন ভালো হয়ে যায়, আমাকে শুনে আপনাদের মন ভালো হয়ে যায়, গান শুনে মন ভালো হয়ে যায়, এটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া আসলে। থ্যাংক ইউ সো মাচ। তারপর SMS করেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি ইউশা, আছি কিশোরগঞ্জ নীল ফামারি থেকে। একটা গান প্লে করবেন শুধু তোমারই জন্য, অরিজিৎ সিং অ্যান্ড শ্রেয়া ঘোষাল। আচ্ছা শুধু তোমারই জন্য অরিজিৎ সিং, এটা তো ওই যে একটা ভারতীয় বাংলা সিনেমার গান, দেব আর শ্রাবন্তী ছিল মেবি, তাই না? ওই গানটাই তো। ঠিক আছে প্লে হয়ে যাবে, কোনো প্রবলেম। তুই হি তো জান্নাত মেরি গানটি শোনাও আপু। এই গানটা তো আমি প্লে করেছি, আপনি কোন গানটার কথা বলছেন? সিঙ্গারের নামটা বলুন প্লিজ, আমি গানটা কিন্তু একটুকে প্লে করেছি। ধন্যবাদ আপু। শেখ সাদির গান দাড়ি কমা। আচ্ছা দাড়ি কমা গানটি আমার এখানে নাই, প্লে লিস্টে নাই, সো আমি প্লে করতে পারছি না, আই এম সো সরি। তারপর SMS করেছেন, আপু কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, গানটা দেন। ওকে ঠিক আছে, প্লে হয়ে যাবে, সাথে থাকুন ঢাকা FM 90.4 শুনতে থাকুন। অবশ্যই আপনাদের পছন্দের গানই প্লে হবে। এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরব একটু পরে, সো স্টে টিউনড।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারের কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

0: মাইক।
1: আমার কোন বাজে স্বভাবটা কোনো দিন যাবে না বলুন তো? আমার এই সকালবেলা এসে আপনাদের সাথে গল্প করা এবং এই মর্নিং মাইক শো করা, এই বাজে স্বভাবটা, যদিও এটা কোনো বাজে স্বভাব না, এটা ভালো স্বভাব, তবে এই স্বভাবটা কিন্তু আমার কোনো দিন যাবে না। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত কেয়ামত হয়ে গেল, মানে ওটা তো আর হবে না, মানে ইনশাল্লাহ না হোক, আমরা সেটাই চাইবো, এখন না হোক আর কি, অবশ্যই খারাপ জিনিস চাইবো না, কিন্তু দুনিয়া ইধার কা উধার হো যায় ফির ভি হাম আ যায়েঙ্গে আপকে পাস। সুন্দর ভালো হিন্দি কিন্তু বলতে পারি আমি, তাই না? আপনারা হিন্দি কে কে বোঝেন বা বোঝেন না আমাকে একটু জানাবেন। তবে আজকে আর নয়, আজকে বিদায় নিচ্ছি এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তানহা আবার আগামীকাল ঠিক সকাল 8টা বাজে হাজির হয়ে যাব মর্নিং মাইক নিয়ে। গল্প হবে, আড্ডা হবে এবং গসিপ হবে, আর আপনাদের পছন্দের গান প্লে হবে। ততক্ষণ পর্যন্ত ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকুন, আমাকে, আমার জন্য ওয়েট করতে থাকুন এবং আমাকে মিস করতে থাকুন, আর ঢাকা এফএম 90.4 শুনতে থাকুন। ওকে, সো বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
2: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার। কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
3: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: Taka FM 90.4
2: Shara Deshi
1: Shabashate

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র ৫৫ টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার ৫৫ টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী ১৫ জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ১৫টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত ০৯৬১১৯৯৯৬৬৬।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তের নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার, যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Fields.
1: গরম লাগে আমার দুপুরে, শিহরি তো তোমার নুপুরে, ইচ্ছে করছে ঝাঁপ দিতে পুকুরে। লিসনার্স, গরম গরম এই দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসনার্স, দিস ইজ আর জি রিদম হিয়ার, মিড ডে ফেজ নিয়ে হাজির হয়ে গেলাম, 5 মিনিট লেট হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। লিসনার্স, আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার সাথে দেখতে পাচ্ছি আমার অনেক অনেক ফ্রেন্ড কিন্তু যুক্ত হয়ে গেছে অলরেডি, সবাইকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। বেশ ভালো লাগে রিদম আসার আগেই যখন রিদমের ফ্রেন্ডরা চলে আসে। ওকে ওকে, সবার সাথে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে আজকের এই পুরো দুপুর জুড়ে। খুব গরম একটা দুপুর, বাইরের ওয়েদারের একটু ফার্স্টে বলি কেমন, খুবই খুবই কড়া একটা রোদ আর গরম একটা ওয়েদার, গাছের পাতা টুপি টাপি নড়ছে, তবে যে বাতাসটা বইছে সেই বাতাসটা কিন্তু টোটালি গরম। ওকে, আর সারাদিনের আপডেট যদি দেই, এখানে দেখাচ্ছে যে আজকে সারাদিনই মোটামুটি একটা সানি ডেই থাকবে, বৃষ্টির কোনো পসিবিলিটি নেই। আর যদি বৃষ্টি, আসলে ঠিক বলা চলে, মানে বলা যায় না বাংলাদেশের বর্তমান ওয়েদার কেমন, খুবই ক্রিটিক্যাল একটা ওয়েদার। তবে ওয়েদার গুগল যতটুকু বলছে যে আজ কিন্তু সারাদিন ব্যাপী আর কোনো বৃষ্টি টিষ্টি হচ্ছে না, দেখা যাক কি হয়। সো আড্ডার এই শুরুর মুহূর্তে বলছি লিসেনার্স, আপনিও কিন্তু রিদমের সাথে এই বিকাল 5টা পর্যন্ত আড্ডা দিতে পারবেন, আপনিও কিন্তু আপনার মনের কথা আমার সাথে শেয়ার করতে পারবেন, আপনার যে কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে পারবেন, আমি আছি শোনার জন্য আপনার সেই ইন্টারেস্টিং ঘটনাগুলো। সো কিভাবে লিখবেন আমাকে, আমাকে লেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজে চলে আসলেই কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলেই কিন্তু আল্লাহ শপথ কসম খুদা কি আমি কিন্তু আপনার মেসেজ পেয়ে যাচ্ছি। তাছাড়া নম্বরও লিখতে পারবেন 01841904904, ঠিক একই নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন। ওকে, কমেন্ট সেকশনে কিন্তু অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছি উমের রায়হান আছে, রিদম ভাই উপস্থিত, শুভদুপুর, অমৃত বোস দাদা আছে কলকাতা ইন্ডিয়া থেকে, শুভদুপুর দাদা, স্বপ্নের রাজকুমার আছে আমার সাথে, হাজির হয়ে গেলাম এই বোরিং দুপুরে, ওকে, আপনাদের সাথে আড্ডা দিতে। আজকে আপনার পিকটা সুন্দর হয়েছে, আমি পায়েল থাকবো পুরো সময় জুড়ে। ওকে, স্বপ্নের রাজকুমার আইডির নাম, বাট আনফর্চুনেটলি দ্য পার্সন ইজ ফিমেল। ওকে পায়েল, পায়েল মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আপনার প্রোফাইলের নাম তো স্বপ্নের রাজকুমারই হওয়ার কথা ছিল, রাজকুমার কেন আমি তো সেটা বুঝলাম না। আচ্ছা, এদিকে হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে জুয়েল ভাই চলে এসেছে, ওয়াও জুয়েল ভাই মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মালয়েশিয়া থেকে যুক্ত আছে আমার সাথে। সো আপনারা কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে খুব ইজিলি শুনতে পারবেন, আমাদের অ্যাপটি ইউজ করলেই হবে, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে কিন্তু খুব ইজিলি কিন্তু ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে বসে শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন, প্রিয় গানগুলো। ওকে, নাম্বারও দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে যাচ্ছে, সবাইকে মোস্ট ওয়েলকাম, হাই, হ্যালো হ্যালো, কী অবস্থা কী অবস্থা। যাই হোক, সবার সাথেই কথা হবে, বাট এই দুপুরটাকে একটা ইন্টারেস্টিং গান দিয়ে শুরু করা উচিত, হোয়াট ইউ সে? আমার তো তাই মনে হচ্ছে, নাম্বারে দেখতে পাচ্ছি সবাই মেসেজ করছে, সবার মেসেজই পড়বো, আশা করছি সবাই যুক্ত থাকবেন, আজকে সবার সাথে জমিয়ে গল্প হবে, আড্ডা হবে। আচ্ছা, দুপুরটা কী গান দিয়ে শুরু করা যায়? আমরা একটা ভালোবাসার গান দিয়ে কিন্তু মনে হয় শুরু করতে পারি। আচ্ছা, লং ডিস্টেন্স লাভ, লং ডিস্টেন্সের রিলেশন এখন পর্যন্ত কে কে করেছেন? অনেকেরই কিন্তু এরকম প্রেম ভালোবাসা থাকে, দেখা যায় আমি পৃথিবীর এই প্রান্তে আছি, আমার প্রিয় মানুষটা পৃথিবীর অন্য প্রান্তে আছে, আমি বাংলাদেশের এই প্রান্তে আছি, আমার প্রিয় মানুষটা বাংলাদেশের অন্য একটা প্রান্তে আছে। এই ভালোবাসাগুলো কিন্তু খুব সুন্দর, যেটাকে বলা হয় লং ডিস্টেন্স লাভ, অর্থাৎ দূরবর্তী একটা ভালোবাসা। লং ডিস্টেন্স লাভ, অঙ্কন আর আফরিনের করা, কোক স্টুডিও বাংলার, এই গানটা দিয়ে আজকের দুপুরটা শুরু করছি, আশা করছি আমাদের দুপুরটা ভালোবাসা দিয়ে ভরে উঠবে। অ্যান্ড খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথে থাকবেন, থাকবেন মিড ডে ফিলসের সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: Field.
1: হ্যালো ভালোবাসার মানুষজন, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। লিসেনার্স, আর যে রিদম কিন্তু হাজির হয়ে গেছে দুপুরবেলার এই মুহূর্তটাকে, গরম মুহূর্তটাকে একটু সুন্দর করে তোলার জন্য। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছেন। লিসেনার্স, এই মুহূর্তে আরেকবার একটু বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু আমার সাথে আপনিও যুক্ত হতে পারবেন। আপনিও কিন্তু আমাকে মেসেজ করতে পারবেন, আমাকে আপনার মনের কথা জানাতে পারবেন, আপনার যে কোনো ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করতে পারেন, সেটা ভালো হোক সেটা খারাপ হোক। হ্যাঁ, রিদম ইজ হিয়ার। সো আমাকে কিভাবে লিখবেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে আসলে আমার পোস্ট পেয়ে যাবেন, পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবেন, সেখানে কিন্তু আপনি যে কোনো বিষয় নিয়ে লিখতে পারেন। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন, 01841904904, ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি সেখানেও লিখতে পারবেন। আচ্ছা, আমি সরাসরি একটু মেসেজ সেকশনে চলে যাবো এই মুহূর্তে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছে, নাম লিখিনি, শুধু লিখেছে ভাই আপনার প্রিয় গায়ক কে? আমার অরিজিৎ সিং। ওকে, আচ্ছা, আমার প্রিয় গায়ক হচ্ছে আমি নিজেই। ইয়েস, আমি নিজেই নিজের গান খুব বেশি পছন্দ করি। পল্লবী যুক্ত হয়ে গেছে নাগেশ্বরী থেকে। দাদা কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, পুরো সময় তোমাকে শুনবো, মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আরএম, কেমন আছেন আরএম? জানেন আমাদের পেয়ারা গাছ থেকে কে জানি পেয়ারা পেরে নিয়ে গেছে, সকালবেলা উঠে দেখি। ওকে ওকে, খুব খারাপ লাগলো ব্যাপারটা শুনে। এটা হচ্ছে এরকম হয় আসলে, গাছপালাতে যখন দেখবেন কোনো ফলমূল আসে সেখানে এরকম চুরি বলা ঠিক হবে না, এটা হয়তোবা দেখা যায় নর্মাল ছোট বয়সী যারা আছে তারা হয়তো বা শখ করে দেখা যায় সেই গাছ থেকে ফলটা পেরে নিয়ে আসে, বা সেই ফলটা পেরে খাওয়ার যে একটা মজা, এটা যদিও আসলে খারাপ ব্যাপারটা, তবে এখানে কিন্তু একটা মজা আছে। আমার এখনও মনে আছে, আমি একবার একটা ট্যুরে গিয়ে সেখানকার কিছু সার্কেলের সাথে একজনের বাগান থেকে আমরা কিছু ডাব চুরি করেছিলাম। হ্যাঁ, সেখান থেকে প্রায় 50-60 পিসের মতো ডাব কিন্তু চুরি করেছিলাম আমরা। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে নিশি যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছো? আর আমি তো ভালো নেই গো। যেমন মার খাওয়ার পর সর্বশরীরে ব্যথা ধরে যায়, সেই রকম আমার সর্বশরীরে ব্যথা করছে। কেন জানি না, আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমার সর্বশরীরে ব্যথা, মনে হচ্ছে যেন কালকে রাতে আমি অনেক মার খেয়েছি, কিন্তু মার তো খাইনি। আর বিআই, আমি কালকে একটা স্বপ্ন পেয়েছি, তারপর থেকে ওই এই অবস্থা, কিন্তু স্বপ্নটা ঠিক মনে করতে পারছি না যে কি দেখেছিলাম। আচ্ছা, ব্যাপারটা কিন্তু খুবই, এটা কিন্তু আসলে একটু ভাবার মতো বিষয়, কজ মানে আমি যদি পার্সোনালি এখন আমার পয়েন্ট অফ ভিউটা নিই, যেহেতু ভূত টুত নিয়ে একটু গবেষণা করা হয় বা জিন ভূত নিয়ে আসলে একটু আলাপ আলোচনা করি সবসময়, সো এটাও কিন্তু আমি একটু নেগেটিভলি দেখতে পারি। রাতের বেলা আসলে কিন্তু হয়, অনেক সময় এরকম হয়, বাজে স্বপ্ন বা হচ্ছে বোবা ধরা বিভিন্ন কাহিনী হতে পারে। তাছাড়া এমনিতেও হতে পারে, হয়তো আপনি শোয়াতে কোনো ব্যাস কম হয়েছে বা যার কারণে বডিতে পেইন হচ্ছে বা ব্যথা করছে, হতে পারে। আচ্ছা, জান্নাতুল হীরা আছে, এই যে মিস্টার আপনার নাম কি? আপনি কি ঢাকা FM এর নতুন আর যে? আপনার পরিচয় দিন, ঢাকা FM এর নিয়মকানুন সম্পর্কে জানেন? আচ্ছা, এই কথা না জান্নাতুল হীরা, দাদাকে আদা পড়ে শেখানো হচ্ছে। ও গ্রেট গ্রেট। হ্যাঁ, আমার নাম হচ্ছে রিদম, আমি ঢাকা FM এর আরজে, জি আরজি রিদম। ঢাকা FM এর নিয়মকানুন সম্পর্কে জানেন? জান্নাতুল হীরা, আম সো সরি, আমি না জানি না, একটু জানাবেন প্লিজ, প্লিজ আমাকে একটু মেসেজ করে জানান। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি সাইদুল ইসলাম সোহাগ আছে, দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে। সেপ্টেম্বর 2026 নিউ রিদম কি কি এক্সপিরিয়েন্স দিল? ওকে, নাইস কোয়েশ্চেন, কিউরিয়াস সঞ্জিদের কোয়েশ্চেন, অলওয়েজ অলওয়েজ কিন্তু মাথা নষ্ট কোয়েশ্চেন হয়। সেপ্টেম্বর 2026, হ্যাঁ অনেক এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে, অনেক এক্সপিরিয়েন্স দিয়েছে। এখানে আমি কিছু ক্লোজ পার্সনকে চিনতে পেরেছি এই সেপ্টেম্বর মাসে, দেন এই সেপ্টেম্বর মাসে আমার একজন পুরনো একজন মানুষের বার্থডে আছে, সেটা আজকে রাতে আর কি, অর্থাৎ 30 তারিখ, সো রাতের 12টার পর তার বার্থডে। তারপর হচ্ছে সেপ্টেম্বর মাস আরও অনেক কিছুই আছে, আমি তো বেসিক্যালি প্রতিটা দিনই আমি কিছু না কিছু একটা শেখার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। ওকে, চিটাগাং থেকে জাকিয়া যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে আমার সাথে, মুস্তাক যুক্ত আছে ঢাকা থেকে, হ্যালো ভাই ব্রাদার, হ্যালো মুস্তাক, কী অবস্থা? সাবা যুক্ত আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সামিহা আছে আমার সাথে, আমার মন খুব খারাপ, আমি আর কারোর সাথে কথা বলবো না, সবাই পচা। সামিহা, বুঝলাম না, কথা বলবেন না কেন? মন খারাপ থাকলে উল্টা আরও সবার সাথে কথা বলা উচিত। আমার তো মনে হয় যে মন খারাপ থাকলে আপনি যখন 10টা মানুষকে পাকাতে পারবেন, 10টা মানুষের সাথে কথা বলতে পারবেন, আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। যাই হোক লিসেনার্স, আচ্ছা আমাদের সামিহার যেহেতু মন খারাপ, আমার মনে হয় সামিহার জন্য একটা গান শোনা উচিত। হ্যাঁ, আমরা এখন একটা গান শুনবো, খুব সুন্দর একটা গান, ভালোবাসার গান, তানজিব সরোয়ারের করা ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না, ফাইন, ইটস ওকে, বাট আমি কিন্তু তোমাকে ভালোবাসি, তাও আবার ডুবে ডুবে। সো লিজেনার, তানজিব সরের ডুবে ডুবে গানটাতে চলে যাচ্ছি। আশা করছি আমাদের এই ইন্টারেস্টিং দুপুরে সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমি আর জি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: Nation X Station. Midday Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জিরিদম আছি আপনাদের সাথে মিড ডে ফিলস নিয়ে। দুপুর 2টা বাজে হাজির হয়ে গেছি, শেষ ঘন্টায় আছি। সরি, শেষ ঘন্টা না, প্রথম ঘন্টার শেষ পর্যায়ে আছি। কি বলছি না বলছি। আচ্ছা, আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। কি অবস্থা সবার, কেমন কাটছে আজকের এই দুপুরটা? অবশ্যই জানাবেন। বাইরে বেশ গরম বাবা, বেশ গরম। একটু বৃষ্টি নামতো, একটা ঝুম বৃষ্টি হলে হয়তো বেশ ভালো লাগতো। মানে এত গরম, বাইরের দিকে তাকালেই জাস্ট খালি মাথায় একটা গানই ঘুরছে, রই দে আইলা হাকাজুরাইতে। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। আচ্ছা, আমার সাথে কিন্তু অনেকে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যারা যুক্ত আছেন। হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি সাদিক যুক্ত হয়ে গেছে আমার সাথে, রংপুর থেকে। সাদিক বলছি, তুমি কোথায় পড়ালেখা করছো? আরেকটা প্রশ্ন বলো তো, আগে ডিম এসেছে নাকি আগে মুরগি? ও, সেই চিরচেনা ক্রিটিক্যাল কোয়েশ্চেন, আগে ডিম এসেছে নাকি আগে মুরগি এসেছে? আচ্ছা বন্ধুরা, আপনারা জানান তো দেখি এই ব্যাপারটার উত্তরটা। আমি না, আমি মাঝে মধ্যে প্রায় সময় ভাবি যে আমার মানে এই যে ব্যাপারটা যে ডিম আগে এসেছিল নাকি মুরগি আগে এসেছিল, আমার যতটুকু ধারণা মুরগি আগে এসেছিল, তারপর সেই মুরগি থেকে একটা ডিম হয়েছে, সেই ডিম থেকে আবার অন্য মুরগি এসেছে। আমি জানি না, এটা এটা ভাবতে গেলে পুরো মাথাটা তাহলে যায় একদম। ওকে, উলিপুর থেকে যুক্ত আছে কেউ একজন। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি দাদা। আপনার নামটা একটু লিখেন, নামটা লিখলে খুব খুশি হব। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মঞ্জু বিশ্বাস যুক্ত হয়ে গেছে দোহার থেকে। শুভদুপুর ভাইয়া, ভাইয়া শুভদুপুর। আজ আমার মন ভালো নেই, সকালে আমরা কাটতে গিয়ে বাম হাতের আঙ্গুল কেটে ফেলেছি। ওহো রে, আহা মঞ্জু ভাই, এগুলো কোনো কথা? একটু দেখে শুনে কাজ করলেও তো হয়। আচ্ছা, এই ডায়লগ কম, ডায়লগ কম, আপনার ঠিক ভিলেনের মতো লাগতেছে। কেমন আছেন রিদম ভাই? আমি খৈরুল কবির সৌদি আরব দম্মাম থেকে। ভিলেন, ভিলেন রিদম, রিদম দ্য ভিলেন। ওকে ওকে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ঈশানা চলে এসেছে। কি ব্যাপার ব্ল্যাক ডায়মন্ড, তুমি বলে অনেক ট্যালেন্টেড তাই নাকি? এই কথা আবার কে বললো? আচ্ছা, এদিকে আমার সাথে নাম্বারেও অনেকে যুক্ত আছে, একটু মেসেজ থেকে ঘুরে আসি। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রংপুর থেকে সঞ্জনা। কেমন আছেন? আপনার ভয়েস শুনে বোঝা যাচ্ছে আপনি ভালো আছেন। বাট রিদম, আমি তো একটু ভালো নেই, আজকের গরমে আমার তো তেজপাতা অবস্থা। একটু আগেই কলেজ থেকে আসলাম, অনেক রোদ আজকে। হ্যাঁ আসলেই খুব রোদ, খুব গরম বাইরে, বাইরে লিটারালি তাকানো যাচ্ছে না, মানে আসলেই অনেক রোদ। যাই হোক, এই এই রোদের মধ্যে এই ওয়েদারটা কিন্তু একটু মানে আপডাউন করছে। আপনি আজকে দেখবেন যে একটু রোদেলা ওয়েদার, আবার পরদিন দেখবেন যে আপনি বৃষ্টি হচ্ছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় একটু সবাই সাবধান, সাবধানে থাকবেন, একটু মেনটেন করে চলবেন। আশা করছি তাহলে হয়তোবা সুস্থ থাকতে পারবেন। তাছাড়া যে কোনো সময় কিন্তু আসলে জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এরকম কিছু কিন্তু হয়ে যেতে পারে। আচ্ছা, কেউ একজন লিখেছে আই লাভ ইউ রিদম, ওয়াই ডু ইউ গট ম্যারিড? না, আমি বিয়ে করিনি এখন, আম সরি। আচ্ছা, আই লাভ ইউ লিখেছেন, আবার বিয়ে করেছি এটা নিয়েও টেনশন করছেন। বাই দ্য ওয়ে, আপনার নামটা একটু লিখেন, নামটা লিখলে খুব খুশি হব। ওকে, অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে একটা গানে চলে যাই, পরবর্তী ঘন্টায় আবার আসছি। এখন আমরা শ্রেয়া ঘোষালের করা একটা গান শুনবো, যদি একদিন অ্যালবামের, খোলা চিঠি। খুব সুন্দর একটা গান, গানটা শুনলে আশা করছি যেই কারো মন ভালো হয়ে যাবে, যাদের যারা বলছেন মন ভালো না বা মন খারাপ, গানটা শুনে খুব জলদি ফিরে আসছি।

0: Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি রিদম আছি আপনাদের সাথে, আশা করছি সবাই যুক্ত আছেন। দেখতে দেখতে কিন্তু আমরা সেকেন্ড আওয়ারে চলে এসেছি। ওকে, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় স্টেশনে। আশা করছি আমাদের মিড ডে ফেস কিন্তু জমজমাট হয়ে উঠেছে। গরম দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমি আমার ফেসবুক লাইভেও আছি, আমার প্রোফাইল থেকে। সো কেউ চাইলে সেখানে জয়েন করতে পারেন আই গেস। আচ্ছা, আমার সাথে মোটামুটি অনেকেই যুক্ত আছে, সবাইকে মোস্ট ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। মাইকের অপর প্রান্ত থেকে আপনারা প্রতিনিয়ত যুক্ত হচ্ছেন, মেসেজ করছেন, লিখছেন, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। আর এটা হয়তোবা মানে আপনাদের কাছ থেকে আমার পাওয়া একটা বেস্ট গিফট, আই থিঙ্ক। আচ্ছা, আমার সাথে অনেকেই যুক্ত আছে, আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে কিন্তু আছে উম্মে রায়হান। অসম্ভব সুন্দর দুটি গান শুনতে পেলাম, আশা করছি আজকের গানের তালিকাও সুন্দর হবে রিদম ভাইয়া। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আশা করছি। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আজহারুল ইসলাম ফ্লেভার ভাই। ওয়েলকাম টু মিড ডে ফিলস উইথ আরজে রিদম। ইয়া ইয়া, কি অবস্থা? শারমিন আক্তার জুই আছে, হ্যালো, আমি হাজির। জানু কেমন আছো? হ্যাঁ জানু, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন জানু? আফ্রিদা ওয়াসিমা আছে দেখা যাচ্ছে। ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এদিকে দেখতে পাচ্ছি নাম্বারও অনেকে যুক্ত আছে। রিদম ভাই কেমন আছেন? তালুক পলাশি থেকে রুমি, অনেকদিন ধরে আপনাকে শুনছি, আজ প্রথম SMS করলাম। ও মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। শিবুর আছে আমার সাথে দেখা যাচ্ছে। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কিন্তু শর্মিলা ইসলাম রিদা। হাই রিদম, কেমন আছো রংপুর থেকে? ও রিদা, আলহামদুলিল্লাহ বেশ ভালো, আপনার সাথে আমার নামটা বেশ মিলে মনে হয় না, রিদম রিদা। ওকে রিদম ভাই, আজকে ফার্স্ট মেসেজ করলাম। ওকে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ও বিআই, মাম্পিয়াপুর কি বিয়ে হয়েছে নাকি? তাহলে কই গেল? আর জিনে আপু এখন কি অবস্থা? আচ্ছা, নিশি নিশি দেখতে পাচ্ছি সবাইকে নিয়ে ভালো টেনশন করে। জিনিয়া তো মোস্ট প্রবলি আছে আজকে আমাদের সাথে। আর মাম্পির খবর আমি ঠিক বলতে পারছি না, আই ডোন্ট নো মাম্পি কোথায় আছে, কেমন আছে। আচ্ছা, মোস্তাক আহমেদ যুক্ত হয়ে গেছে আমার সাথে, অনেকদিন ধরে শুনি কিন্তু মেসেজ করা হয় না, আজকে প্রথম মেসেজ করলাম, সেটা আপনি পড়ছেন থেকে অনেক ভালো লাগছে ভাইয়া। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম মোস্তাক ভাই। রিদম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আচ্ছা, সাইদুল ইসলাম সোহাগ আছে আমার সাথে, এদিকে দেখতে পাচ্ছি সাবা যুক্ত আছে তেজগাঁ থেকে। ওকে, বদলে যাবে সময় থাকবে স্মৃতি, রিদম ভাইয়া বিয়ে করছো কবে, বলা কি যাবে? রংপুর থেকে লতিফা, না বিয়ে শাদী নিয়ে আমার আপাতত কোনো চিন্তাভাবনা নেই বাবা। বিয়ে শাদীর এই ব্যাপারটা কেন যে আপনারা আমাকে বিয়ে শাদীর সাথে মিলাচ্ছেন, আই ডোন্ট নো, আই ডোন্ট নো। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো। মুইন, মুইন আছে আমার সাথে। নীলাদ্রি যুক্ত আছে রংপুর থেকে। ভাইয়া জানো আজকে আমাদের এখানে কারেন্টে খুব প্রবলেম, এমনিতে যে গরম পড়ছে। হ্যাঁ গরমে আসলে চারিদিকে যে ভয়াবহ গরম, বাবারে বাবা, ডেঞ্জারাস অবস্থা, আই ডোন্ট নো কি যে হতে চলেছে কি জানে। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, আপনাকে শুরু থেকে শুনি। সিলেট থেকে মাহি, ওকে মাহি, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো মেসেজ করলেন। যাই হোক লিসেনার্স, আমাদের আড্ডা কিন্তু জমে উঠেছে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আমার ফেসবুক লাইভের কমেন্ট সেকশনেও কিন্তু চলে এসেছে সঞ্জিত হাসান সিফাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সঞ্জিত, কি অবস্থা? আছি লাইভে, আছি লাইভে। যারা যুক্ত হতে চান আমার ফেসবুক প্রোফাইলে চলে আসেন রিদম খন্দকার, সেখানে কথা হচ্ছে আপনাদের সবার সাথে। আর এই মুহূর্তে আমরা একটা গানে চলে যাই, খুব সুন্দর একটা গান অপেক্ষা করছে। আজকে বেশ ভালো ভালো গান।

কিন্তু আমরা শুনছি। তো এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে তাহসানের করা একটা গান, আলো আলো আলো তুমি কখনো খুঁজে পাবে না। হ্যাঁ, কখনোই বোধ হয় খুঁজে পাবো না। যাই হোক, দেখি আলোটাকে খুঁজে পাওয়া যায় কিনা। গান শুনতে থাকেন, আমি রিদম খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।
5: মিডডে ফিল।
6: হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম কিন্তু হাজির আছে। এই বাড়ি যে ওয়েলকাম ব্যাক এগেইন, দিস ইজ আর যে রিদম হেয়ার। এখন পর্যন্ত কিন্তু যুক্ত আছি, এখন পর্যন্ত না, একদম বিকাল 5টা পর্যন্ত যুক্ত আছি আপনাদের সাথে লিসেনার্স। এই মুহূর্তে সবাই শুনছেন আমাকে আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4-এ। আমি মিড ডে ফিল নিয়ে হাজির আছি। দুপুরটা কিন্তু একদম জমজমাট হয়ে উঠেছে। আর তাছাড়া এই মুহূর্তে যদি কেউ আমাকে দেখতে চান, যে রিদমকে শুধু শুনবেন না, দেখতেও চাচ্ছেন, প্লিজ চলে আসেন আমাদের ফেসবুক লাইভে। আমি কিন্তু আমার ফেসবুক লাইভে আছি এখন, আমার প্রোফাইল থেকে রিদম খন্দকার, সেখানে আসলেই হবে। আমি একটু ওয়েলকাম জানাচ্ছি, ওইখানে কিন্তু অনেকেই যুক্ত আছে, যেমন শারমিন আক্তার জুই চলে এসেছে, মাহিয়া খান চলে এসেছে, কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি আমার সাথে শারমিন আক্তার জুই আছে, তাসরিফ তৌফিক আছে, শাফি মাওলা ভাইয়া আছে। শাফি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা কি অবস্থা? সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই আছে। ওকে, আফ্রিদা ওয়াসিমা লিখেছে, আমাকেও অনেকে এই প্রশ্নটাই করে, বিয়ে করেননি কেন, কবে করবেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমার তো বিয়ে করেননি কেন এই কোশ্চেনটা কেউ করছে না, এমন একটা রিউমার চড়াচ্ছে এখন সবাই আমাকে, জাস্ট একটা বিষয় জিজ্ঞেস করছে, বিয়ে কেন করেছেন। মানে একটা তো হচ্ছে মানুষ জিজ্ঞেস করে যে বিয়ে কেন করেন না বা বিয়ে কবে করবেন, আমাকে মানুষ জিজ্ঞেস করছে বিয়ে কেন করছেন। আমি জাস্ট এটা বলতে বলতে টায়ার্ড যে না, আমি বিয়ে শাদী করিনি, আমি কোনো বিয়ে শাদী করিনি। আল্লাহ সাপাত, আল্লাহ সাপাত। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা যুক্ত আছে আমাদের কমেন্ট সেকশনে। হাই মিস্টার রিদম সাহেব, কেমন আছেন এই গরম দুপুরে? শুভেচ্ছা সবাইকে। রিদম সাহেব অলওয়েজ আলহামদুলিল্লাহ বেশ ভালো থাকে, আজকেও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমার কমেন্ট স্কিপ করে যাওয়ার মানেটা কি সাউদা? ব্যাপারটা টোটালি এরকম না সাউদাকে, কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার লাইভেও যুক্ত হয়ে গেছে সাউদা, এরকম ব্যাপারটা এরকম না। আমি সবার মেসেজই পড়ছি, সবার কমেন্টই পড়ছি। আচ্ছা, আর্নিলা মায়া যুক্ত আছে আমার সাথে। রিদম, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, আমার জন্য দোয়া করবে, পড়াশোনায় মন বসে না। পড়াশোনায় মন বসবে কিভাবে? পড়াশোনায় মন বসার জন্য তো অবশ্যই রিদমের সাথে থাকতে হবে, তাই না? রিদমের সাথে থাকলে আপনি একটা ভালো স্টুডেন্ট হয়ে যাবেন ফর শিওর। ওকে, আফ্রিদা ওয়াসিমা লিখেছে, ভাইয়া আপনার কণ্ঠটা আমার একটা ফ্রেন্ড সাদির মতো। ওকে, কোন সাদি? দেখতেও অনেকটা ওর মতো, ওরে বাবা, তাই নাকি? আচ্ছা, আমারও কিন্তু একজন বড় ভাই আছে সাদি ভাই, আমাদের নাখালপাড়ার। ওকে, আর্নিলা মায়া আরও লিখেছে, রিদম আমিও তোমার মতো আর্জে হতে চাই। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমি চাই যে ইউথ জেনারেশন আস্তে আস্তে আমাদের এই রেডিও জকি বা রেডিও প্ল্যাটফর্মের দিকে একটু এগিয়ে আসুক, তাহলে করে আমাদের এই প্ল্যাটফর্ম কিন্তু আরও বেশি টপ নচ অবস্থায় চলে যাবে। আচ্ছা, মেহরিন খান দিয়া আছে, হাই ভাই কেমন আছেন, চলে আসলাম আপনাদের মাঝে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকে যুক্ত আছে। রিদম ভাইয়া কেমন আছো? নবনীতা, রুম ক্লিন করছি আর আপনাকে শুনছি। বাহ, এই যে কাজের ফাঁকে ফাঁকে রিদমকে শুনছেন বা কাজের ফাঁকে ফাঁকে রিদমের সাথে থাকছেন, এই ব্যাপারটা তো জোস। আচ্ছা, সাউদা লিখেছে, আপনার হাতে তো হাতটা ভালো করে দেখান তো, কয়টা ব্রেসলেট পরেছেন? এই যে আমার হাত, আমার হাতে হচ্ছে টোটাল 3টা ব্রেসলেট আছে, একটা রিং আছে, আর এই যে গলায় একটা লকেট আছে। বাই দ্য ওয়ে, যারা হচ্ছে মানে আমাকে বেসিক্যালি দেখতে চান বা দেখতে পারেন না, সো আমি যে লাইভে আছি, আরও একবার বলছি, আমার প্রোফাইল থেকে লাইভে আছি, সেখানে সাউদা জিজ্ঞেস করছে আর কি। হাই রে রিদম, তুমিও দরিদ্র একজন প্রেমিককে একটু ভালোবাসা ভিক্ষা দিতে পারো না? জিনিয়াপুর পক্ষ থেকে আমি কারিমুল। আচ্ছা, ভালোবাসার লোভ কার কার ভেতরে না আছে? একটা সময় দেখা গেছে হয়তো এমনও হয়েছে যে রিদমও হয়তো বা কারো কাছে ভালোবাসা ভিক্ষা হিসেবে চেয়েছিল, পায়নি। এখন ভালোবাসা, বর্তমান সময়ে ভালোবাসা দেওয়া, ভালোবাসা নেওয়া, এই ব্যাপারটা খুব বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে, খুব বেশি ক্রিটিক্যাল হয়ে গেছে। মানে ভালোবাসার সাথে আসলে আপনি কোনোভাবেই দেখবেন যে আপনাকে নিজেকে কোনোভাবে খাপ খাওয়াতে পারবেন না বা আপনার মেন্টালিটি কোনোভাবে খাপ খাওয়াতে পারবেন না, কজ নাও ডেজ ব্যাপারগুলো কেমন জেনে হয়ে যাচ্ছে, আই ডোন্ট নো কেন। আচ্ছা, আকলিমা আছে আমার সাথে, দেখা যাচ্ছে কি লিখবো জানি না, শুধু এসএমএস করব না। ভালো আছেন তো? আমিও ভালো আছি, আলবিদা আছি শুনছি। ওকে প্লিজ স্টে টিউনড উইথ আস। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি, এই কলিজা তুমি তো প্রতিদিন মেসেজ পড়ো, আজকে পড়তেছো না কেন? এই যে পড়লাম পড়লাম, আমার সাথে তানজিনা আছে সিলেট থেকে। মুরগি আগে এসেছে কারণ আল্লাহ তাআলা যেমন আমাদের আদম অ্যান্ড হাওয়াকে আগে আগে পাঠিয়েছিলেন, তারপর থেকে বংশধারা শুরু, তাই আমার মনে হয় মুরগি আগে এসেছে। বাই দ্য ওয়ে দ্য কোয়েশ্চেন ওয়াজ লাইক যে মুরগি আগে এসেছে নাকি ডিম আগে এসেছে, ব্যাপারটা এরকম ছিল, তাই তো? আচ্ছা হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে যে মুরগি আগে এসেছে। বাই দ্য ওয়ে এক্সাক্ট অ্যান্সারটা আই ডোন্ট নো, আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা নিশিও কিন্তু খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে, না গো বিআই মুরগিও আগে আসে নাই, ডিমও আগে আসে নাই, আগে আসছে মোরগ। কারণ দেখো তো পৃথিবীতে সর্বপ্রথম আদমকে সৃষ্টি করা হয়েছে, তারপর হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। ওকে এখান থেকে কিছু কি বুঝলা? নিসরাত জাহান নিশি পুরো নামটা দিলাম। ওকে নিসরাত জাহান নিশি, বাই দ্য ওয়ে পুরো নামটা তো আরো বেশি সুন্দর নিশি আপনার। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি সাইদুল ইসলাম সোহাগ আছে আমার সাথে। রিদম ভাই গতকালকে আপনাকে একটা প্রশ্ন করার ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে করতে পারিনি। আচ্ছা প্রশ্নটা হলো, আপনার জীবনে কোন জিনিসটা আসার কারণে বেশি কষ্ট পেয়েছেন অ্যান্ড কোন জিনিসটা জীবন থেকে চলে যাওয়ায় বেশি শান্তি পেয়েছেন, এটা একটু বলবেন। নাইস কোয়েশ্চেন, নাইস কোয়েশ্চেন। আচ্ছা এটা একদম সলিড একটা অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ আমি আমার লাইফে সব থেকে বড় কষ্ট পেয়েছি যখন আমার লাইফে আমার এক্স এসেছিল, মানে রিসেন্ট এক্স। আর আমার লাইফের সব থেকে বেটার পার্ট হচ্ছে যেটা জিজ্ঞেস করছেন, যে থেকে চলে যাওয়াতে মানে সবচেয়ে বেশি শান্তি পেয়েছি, সেটা হচ্ছে ওই ঘুরে ফিরে আমার এক্স। আমার এক্স আসাতে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, আর আমার এক্স চলে যাওয়াতে আমি সবচেয়ে বেশি শান্তিতে আছি। ট্রু ট্রু ট্রু, আই লাভ সাপাত। ওকে ওকে নাইস নাইস নাইস। যাই হোক লিসেনার্স, অবশ্যই সবাই যুক্ত থাকবেন। এক্সের কথা থেকে আমার একটা গান মনে পড়ে গেল আর কি, আমরা প্রীতমের একটা গানে চলে যাবো, প্রীতম মমতাজ আর সাফার করা একটা গান, লোকাল বাস। বন্ধু তু হি লোকাল বাস, বন্ধু তু হি লোকাল বাস। এনজয় করতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে লিসেনার্স।

0: মাত্র 55 টাকা রিচার্জেই স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: Hello, my beloved listeners. Welcome back again. This is RJ Rhythm here. এখন পর্যন্ত কিন্তু আছি, দ্বিতীয় ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি। শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। মিডডে ফিল্ড নিয়ে হাজির আছি এই মুহূর্তে। আমার সাথে অনেকেই যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আমার কমেন্ট সেকশনে কিন্তু অনেকে যুক্ত আছে, অর্থাৎ আমি আমার যেমনটা বলছিলাম যে আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু লাইভে আছি। সো সেখানে অনেকে যুক্ত আছেন, সবাইকে মোস্ট ওয়েলকাম। জিহান ভাই আছে আমার সাথে, তাসরিফ তৌফিক আছে, সাগর ভাই আছে আমার সাথে, নাহিদা আহমেদ তৌসিফ আছে। জিহান ভাই লিখেছে থ্যাংকস ফর দ্য সং, প্লেজার প্লেজার। রিদম রিদম সবার জন্য আছে জিহান ভাই। ওকে, রিমন হোসেন আছে আমার সাথে, মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম। দিয়া জিজ্ঞেস করছে কেমন আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, কেমন কাটছে আমাদের দুপুরটা লিসেনার্স? আশা করছি খুব ভালোই কাটছে। আমার সাথে অনেকে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, একটা ব্যাপার নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে, আশা করছি তারপর আমরা একটা গানে চলে যাব। আচ্ছা, যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, গতকালকে আমি যেমনটা বলছিলাম যে আমাদের কিন্তু একটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং একটা কি বলবো একটা উৎসব কিন্তু চলছে, যে উৎসবটার নাম হচ্ছে ছোট কাকু উৎসব। হ্যাঁ লিসেনার্স, আমাদের তেজগাঁতে অবস্থিত চ্যানেলাই থ্রুতে কিন্তু, চ্যানেলাই এবং আইসক্রিনের মাধ্যমে কিন্তু তেজগাঁর যে লিঙ্ক রোডের যে আলোকি আছে সেখানে কিন্তু দুই দিন ব্যাপী কিন্তু এই ছোট কাকু উৎসব চলছে। আমি যেমনটা গতকাল কথা দিয়েছিলাম যে আমি রিদম কিন্তু সন্ধ্যার দিকে থাকবো আলোকিতে ছোট কাকু উৎসবে, ঠিক কথা মতোই কিন্তু গতকাল ছিলাম আলোকিতে। এবং আপনাদের যাদের সাথে আমার দেখা হয়েছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা যে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করেছেন। সো আজকেও হয়তো বা ইনশাল্লাহ আমি আলোকিতে থাকছি আপনাদের সাথে ছোট কাকু উৎসবে, দেখা যাক কি হয়। আচ্ছা, ছোট কাকু উৎসবের কথা কেন টানলাম, আমি একটা মানে হচ্ছে কিছু নিউজ পড়ছিলাম, তো তখন আমার একটা নিউজ খুব ভালো লাগলো, সেটা হচ্ছে আফজাল হোসেনের একটা কথা, শুধু স্কুলের বই পড়ে মানুষ বড় হয়নি, হতেও পারে না। হ্যাঁ, এই কথাটাই কিন্তু বলেছে আফজাল হোসেন। তার অভিনীত ও পরিচালিত শিশু কিশোরদের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ছোট কাকুকে ঘিরে আয়োজিত দুই দিন ব্যাপী ছোট কাকু উৎসব 2026-এর উদ্বোধনী দিনে এই কথাটা কিন্তু সে সংবাদ সম্মেলনে বলে। অ্যান্ড দেখতে দেখতে এই যে আজ হচ্ছে আপনার এটা কিন্তু সেকেন্ড ডে, অ্যান্ড 15 বছর আগে থেকে কিন্তু টেলিভিশনের পর্দায় কিন্তু এই গোয়েন্দা সিরিজটি দেখা যাচ্ছে। আর ছোটবেলা থেকে আমি কিন্তু পার্সোনালি খুব মানে বিগ ফ্যান ছিলাম এই যে সিরিজটা ছিল, বা আসলে যেই কাহিনীগুলো এখানে উঠে আসতো বা যেই প্যাটার্নে আসলে কাহিনীগুলো রিপ্রেজেন্ট করা হতো, ফিকশনের হিসেবে আমার মনে হয় এটা বেস্ট ছিল ছোট কাকু উৎসব, সরি ছোট কাকু যে সিরিজটা আর কি। সো ছোট কাকু এই উৎসবে আজকেও কিন্তু আমি আলোকিতে থাকছি সন্ধ্যার দিকে, আশা করছি যারা যারা থাকবেন আমার সাথে অবশ্যই কিন্তু দেখা হবে ইনশাল্লাহ। আর এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। মুন যুক্ত আছে আমার সাথে, ওকে মুন মোস্ট ওয়েলকাম। আপনার বিয়ে নিয়ে সবাই এত কনফিউজ কেন? আমার বিয়ে নিয়ে এত কনফিউজ কেন আমি নিজেও জানি না, বাট কসম কসম খোদাকে আমি কোনো বিয়ে শাদী করিনি। ওকে, আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি মিষ্টি ভাইয়া কোথায়, তোমাকে বিরক্ত করি তাই না, তাই জন্য তুমি আমাকে মনে রাখো না? না না, ব্যাপারটা এরকম কিছু না, এই যে আপনার বিরক্ত না করলে আমার ভালো লাগে না, এটা এটা একটা ট্রু, এটা এটা এটা মন থেকে বললাম একদম। আচ্ছা, লতিফা আছে আমার সাথে দেখা যাচ্ছে, জান্নাতুল হীরা আছে, মাম্পি কেন তোমাকে মেসেজ করছে না সেটা আমি জানি, হয়তো তোমাদের কারো মনে নেই। মাম্পি একবার তোমাকে বলেছিল যে জানি তুমি কখনো আমার হবে না, তবে আজ তোমাকে আমার নাম ধরে বলতে হবে মাম্পি আই লাভ ইউ, তুমি সেটা বলনি, সেই কারণে মাম্পি রাগ করে আর তোমাকে মেসেজ করছে না। এখন এই ব্যাপারটা নিয়ে যদি মাম্পি রাগ করে থাকে সেই ক্ষেত্রে আসলে আমার আর কিছু বলারও থাকছে না, বা সেই ক্ষেত্রে হয়তো আমার আর কিছু বলারও থাকবে না, আই এম রিয়েলি সরি টু সে। আচ্ছা, জিনিয়া আছে, এখন পায়ে ব্যথা নেই কিন্তু ইঞ্জেকশনের ব্যথা এখনো আছে। যাই হোক, ধন্যবাদ নিশি আপু আমার কথা মনে রাখার জন্য। আচ্ছা নিশি, আপনাকে কিন্তু একটা ধন্যবাদ জানিয়েছে জিনিয়া। কি খবর রিদম? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আইমান যুক্ত আছে আমার সাথে, ওকে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে পরি যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, আমার সাথে কিন্তু জিন পরি ভূত সবারই কিন্তু মোটামুটি একটা ভালো কানেকশন আছে, সবাই কিন্তু আমার সাথে যুক্ত থাকে। ওকে, রিদমের বাচ্চা রিদম, লাস্ট ওয়ার্নিং কিন্তু, এবার মেসেজ না পড়লে আর কখনো মেসেজ দিব না, আপনার এক্সের কসম খেয়ে বললাম। ওকে ওয়ারিসা আছে আমার সাথে দেখা যাচ্ছে। আচ্ছা ওয়ারিসা, আপনি আমার এক্স এর কসম খেয়ে আপনি আপনি আমি বুঝলাম না, মানে এগুলো কি আপনারা সবাই আমার সফটকর্না ধরে ফেলেছেন, এখন আমার এক্স এর কসম কেটে আমাকে মেসেজ পড়াচ্ছেন, জাস্ট ড্যাম ইট ড্যাম ইট। ওকে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কে আছে কে আছে, লাঞ্চ হয়েছে না লাঞ্চ হয়নি, নাম নামটা কেন লিখেন না আপনারা আমি বুঝি না। ভাই তোমার পার্সোনাল নাম্বারটা কি পাওয়া যাবে প্লিজ প্লিজ প্লিজ, আই এম রিয়েলি সরি, ব্যাপারটা তো আসলে পসিবল না, যদি হতো তাহলে হয়তো আমি নিজে থেকেই দিতাম। আপনারা আমার সোশ্যাল সাইটগুলোতে প্লিজ চলে আসতে পারেন, সেখানে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আসতে পারেন, রিদম খন্দকার আর জি রিদম বা হচ্ছে রিদম 01, এগুলো হচ্ছে আমার সোশ্যাল অ্যাড্রেস, এখানে চলে আসলে আমাকে পেয়ে যাবেন। আচ্ছা আমার সাথে আর অনেকেই যুক্ত আছে, এদিকে দেখতে পাচ্ছি আমার লাইভেও কিন্তু অনেকে যুক্ত আছে। শারমিন জিজ্ঞেস করছে লাঞ্চ হয়েছে না, জানো লাঞ্চ হয়নি এখন পর্যন্ত। উম্মের আহান আছে আমার সাথে দেখা যাচ্ছে, হ্যালো রিদম ভাইয়া, বাপ্পা মজুমদার একটা গান শোনাবেন রিদম ভাই? ওকে ওকে ঠিক আছে, যদি আপনার পছন্দের গানগুলো আমাদের প্লে লিস্টে থাকে আপনি পেয়ে যাবেন খুব ইজিলি। আর তখন একটা গান শুনতে চাচ্ছিল, তুহি হাকিকাত, জাভেদ আলীর করা একটা গান, সো আশা করছি এই গানটা আপনি এনজয় করবেন। গানটা কে শুনতে চাইছিল? ওকে নাহিদা আহমেদ তাওসিফ, তাওসিফ নাহিদা আহমেদ তাওসিফ আপনার জন্যই গানটা প্লে করছি, আশা করছি এনজয় করবেন। গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত রিদমের সাথে যুক্ত থাকবেন, থাকবেন মিড ডিফেন্সের সাথে, থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজি হৃদম আছি আপনাদের সাথে। শেষ ঘন্টায় চলে এলাম, 4:01। খুব জলদি সময়টা চলে গেল। আজকের আমাদের আড্ডাটা কিন্তু বেশ জমে উঠেছে, বেশ মজাই হচ্ছে, সবার সাথে কথাবার্তা হচ্ছে, অনেকেই কমেন্ট সেকশনে আছে, নাম্বারে আছে, হোয়াটসঅ্যাপে আছে, দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। বিকজ আপনাদের জন্যই কিন্তু আমাদের এই আড্ডাটা প্রতিদিন জমে উঠে, বা আমাদের আড্ডাটা এত বেশি সুন্দর হয়ে যায়। আচ্ছা, সাউদ আলী কাছে আজকের প্লেলিস্টে ফাটাফাটি, আর এই গানটার জন্য থ্যাংক ইউ সো মাচ, মিন্স এ লট। আপনাদের পছন্দের গানগুলি পেয়ে যাবেন আপনাদের এই প্লেলিস্টে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু আফরিন। ওকে, কোথায়? আমি যার তার কপালে শত্রু হিসেবে জুটি না, শত্রু পেতে অনেক সৌভাগ্যবান হতে হয়। এই ভাতিজা খুব জ্বালাচ্ছে, শান্তিতে শুনতে দে। ফোন ফোন ফোন পাগল হয়ে গেল। খালামুনি মারা গেছেন, ও ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখনো আছি আর লিখতে শুনতে পারলাম না, ভালো থাকবে ভূতু দাদা। যাক, মোস্ট ওয়েলকাম। একটা স্যাড নিউজ পেলাম, খারাপ লাগলো খুব। আচ্ছা, তারপরে দিকে দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন যুক্ত আছে, নামটা লিখে নাই, শুধু লিখেছে ভাইয়া মাম্পি তো অনেক অসুস্থ, ডিপ্রেশনে চলে গেছে, ডক্টর বলেছে ওকে নিয়ে যেন ঘুরোঘুরি করা হয়, বাসা থেকে বের করা হয়, বুঝতেছেন তো। এখন ওকে নিয়ে ওর ভাই আর ভাবি রাঙ্গামাটি ঘুরতে নিয়ে গেছে। যাক, বেশ ভালো, আশা করছি মাম্পি দ্রুত রিকভার করতে পারবে। আমার আসলে এখানে এর বেশি আর কিছু বলার নেই। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, ঈশানা যুক্ত আছে দেখা যাচ্ছে। ঈশানা লিখেছে, বলছে কেউ একজন, কি বলছে? আচ্ছা, আসসালামু আলাইকুম রিদম ভাই, আমি নাই বিরক্ত করার জন্য, সরি, গান সিলেকশনগুলো সেই, শুভ শুভ থাকো। রায়হান সৈয়দপুর থেকে, রায়হান থ্যাংক ইউ সো মাচ আপনাদের পছন্দের গানগুলোই। ভাই বিয়ে করলেন চুপি চুপি, একবারও জানালেন না আমাদেরকে, এটা কোনো কথা হলো? আমি প্লিজ, আমি বিয়ে করিনি তো, আমি বিয়ে করিনি, কেন কেন কেন আমি জাস্ট বুঝতেই পারছি না। আচ্ছা, বিয়ের দাওয়াত পেলাম না ভাই, মোস্তাক লিখেছে ঢাকা থেকে। না না বাবা, আমি বিয়ে শাদী করিনি বাবা, এটা তো রং অ্যালিগেশন। রিদমের বাচ্চা রিদম, লাস্ট ওয়ার্নিং। ওকে, এটা তো ওয়ারিসা, ওয়ারিসার এর আগে একবার থ্রেড পড়েছি। আচ্ছা যাই হোক, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মুরাদ খান যুক্ত আছে, আমার সাথে এদিকে যুক্ত আছে কিন্তু সামিয়া ফ্রম রংপুর। আমাকে ভুলে গেছো নাকি? না না না, ভুলবো কেন, সামিয়া মোস্ট ওয়েলকাম, যিনি আছে আমার সাথে। আমিও কি তোমায় ভালোবেসে ভালোবাসি বলে তুমি বিরক্ত হও? না না না, ভালোবাসে আবার কি বিরক্ত হয় নাকি? কেউ ভালোবাসে কেউই বিরক্ত হয় না, এই তো। আচ্ছা, আমার সাথে আরও অনেকে যুক্ত আছে, সবার সাথে কথা হবে, বাট আমার মনে হয় শেষ ঘন্টার এই শুরু মুহূর্তে একটা গান দিয়ে শুরু করা উচিত। আমরা খুব সুন্দর একটা গান শুনবো, জলের গান ব্যান্ডের, অতল জলের গান অ্যালবামের একটা গান। আমি একটা পাতার ছবি আঁকি, পাতাটা গাছ হয়ে যায়, গাছ ভরা সবুজ কচি পাতা, গাছটাকে ছাতা মনে হয়। এরপরের যে টোনটা, এটা খুব ভালো লাগে। আরি রে আরি রং সুরি রে আর হি ছুরি বাংরা রে হে হে। ও, খুব সুন্দর একটা গান, এনার্জিটিক একটা গান। গানটাতে চলে যাচ্ছি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: Hello, listeners, welcome back again. আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। রিদম আছে আপনাদের সাথে, খুব জমজমাট হয়ে উঠেছে কিন্তু আমাদের আড্ডা। আসর আজানের পর আবারও ফিরে এলাম, আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। এদিকে দেখতে পারছি, অনেকেই যুক্ত আছে, বাহ বেশ ভালো লাগছে। আচ্ছা লিজনার্স, ওয়েলকাম এগেইন। আমি সরাসরি এই মুহূর্তে একটু চলে যাব আমাদের কমেন্ট সেকশনে। দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে আফ্রিদা ওয়াসিমা। ভাইয়া সাদি আপনাকে শুনছে সে কিনা, শুনছে কিনা জানি না, ওকে বলবেন আমরা ওকে অনেক ভালোবাসি সবাই। ওকে, এমডি মাহবুব আছে। রিদম, আমিও তোমার মতো আর্জে হতে চাই। মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা তারপর দিকে দেখতে পাচ্ছি সারা আছে, সাংমা। ওকে সারা, সাংমা, ড্রিম আর্জে হওয়া, কোনো সুযোগ আছে হওয়ার? অবশ্যই, দেখেন কথা বলা একটা ভালোবাসার ব্যাপার, সো ভালোবাসতে থাকেন, আশা করছি আপনার এই ইচ্ছা খুব জলদি পূরণ হয়ে যাবে। তাছাড়া কোর্স করতে পারেন। দেখেন বর্তমান সময়ে কিন্তু আসলে সব কিছু খুব বেশি ইজি হয়ে গেছে। আপনি এখন যে কোনো সেক্টরের কথা আপনি চিন্তা করেন না কেন, আপনি ধরেন অ্যাক্টিং করতে চাচ্ছেন, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা কিনা মিডিয়া এজেন্সি চালায় বা কাস্টিং এজেন্সি চালায়, তাদের এখানে থাকলে আপনাকে 6 মাস তারা হচ্ছে প্রিপেয়ার করবে, দেন আপনাকে অ্যাক্টিংয়ের জন্য তারা রেডি করবে। বা বর্তমান সময়ে এই যে ধরেন আর্জিংয়ের কথা যদি বলি বা নিউ সেক্টরের কথা যদি বলি, বিভিন্ন ধরনের হচ্ছে এরকম একাডেমি আছে যারা কিনা আপনাকে শেখাবে যে আপনি কিভাবে কথা বলতে পারবেন, কিভাবে কথাকে গুছিয়ে বলতে হবে, কথাটাকে কিভাবে ক্লিয়ারলি বলতে হবে, কিভাবে আপনি কথা একটা এক্সপ্রেস করতে পারেন বা আপনার মন মানসিকতা কিভাবে আপনি ডেলিভার করতে পারেন একটা কথার মাধ্যমে। এই ব্যাপারগুলো আসলে যদি আপনি আস্তে আস্তে শিখতে পারেন বা যদি রেগুলার প্র্যাকটিস করেন, দেখবেন যে একটা সময় আপনিও কিন্তু ফ্লুয়েন্সি পেয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় যে ব্যাপারটা খুবই ইজি। অ্যান্ড বর্তমান সময় যদি ইউথ জেনারেশন যদি রেডিও প্ল্যাটফর্মে আরও বেশি ঝুঁকে আসে, আই থিঙ্ক রেডিওটা আবারও কিন্তু টপনচ হয়ে উঠবে। সবাই দেখা গেছে যে রেডিওর মধ্যে কিন্তু আবার একটা এনজয়মেন্ট খুঁজে পাবে। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি একজন লিখেছে, হ্যালো বলো তো আমি কে, আই ডোন্ট নো আপনি কে। ওকে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে আর অনেকে, বাবারে বাবা। রিদম ভাইয়া এটা কিন্তু চিটিং করলাম মনে রেখো। না না না, চিটিং করিনি লতিফা, আমি আপনার মেসেজ পড়েছি। এখন দেখেন সবসময় আসলে সব কিছু যে একবার অন এয়ারই পড়তে হবে ব্যাপারটা কিন্তু সেটা না। সো আমি পড়েছি, মেসেজ পড়েছি। আসসালামু আলাইকুম রিদম, আপনাকে কি বলে ডাকবো আমি, কনফিউজ কতজনে, ও কনফিউজড, ওকে কতজনে কত কি বলে ডাকে, কেউ কলিজা কেউ আবার জানু। আমি আপনাকে আর যে বলবো বা ভাই বলবো না ভাই, অনেকদিন থেকে শুনি বাট মেসেজ করা হয় না। না মেসেজ করবেন, মেসেজ করলে মন ভালো থাকবে, মেসেজ করলে আমিও খুব খুশি হব যে আমার ফ্রেন্ড আমাকে মেসেজ করছে। ও বিআই গো, তোমায় তো এতক্ষণ এখন একটা কি গাক পার্টি নিয়ে শুনছি আমার ছোট ভাই ইয়াদুল এবং আমার, ও আচ্ছা আচ্ছা গ্যাং পার্টি নিয়ে শুনছেন, ওকে ইয়াদুল আছে, মামাতো ভাই আছে, শিহাব, আদিল, মিফতাহুল, সবাই মিলে তোমায় এখন শুনছি। তারা বলছে তোমায় নাকি তাদের অনেক ভালো লেগেছে, তুমি তো দেখছি ছোট থেকে বড় সবার মন জয় করে নিয়েছো নিশি। না না না, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর এখানে যে নামগুলো বললেন, নামগুলো তো ভেবেই বোঝা যাচ্ছে যে একটার থেকে একটা কিউট হবে। ইয়াদুল, ওকে শিহাব, আদিল, মিফতাহুল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তানজিনা আছে, একজন বলেছিল সে নাকি আমাকে মোনাজাতে চাইত, ওমা পরে শুনলাম সে নামাজ পড়তো না। তার 40 কি গেয়েছেন যে বলছিল আপনাকে সারা বাঁচবে না। ওকে ওকে ওকে, হ্যাঁ আসলে আমরা জীবনের বেশিরভাগ সময় হয়তো এরকমটা ফেস করি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া মরে যাব, না প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছাড়া আমার কি হবে। কিন্তু দিন শেষে সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে যাবে, সেই মানুষটি আপনাকে ছাড়া খুব বেশি ভালো থাকবে, খুব বেশি হাসি খুশি থাকবে। ও মাই গুডনেস, রিদম, আপনার প্রিয় গায়ক কে? আমার প্রিয় গায়ক আমি নিজে একটু আগেও বলেছি একবার। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি নিতু যুক্ত হয়ে গেছে বদরগঞ্জ থেকে, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নিতু, আপনি আশা করছি ভালো আছেন। রিদম ভাই, আপনার প্রশ্নের উত্তরটা কি দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে দিয়েন। শুনতে পারিনি প্রশ্নটা, হলো আপনার জীবনে কোন জিনিসটার, আচ্ছা কোন জিনিসটার কারণে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি, কোন জিনিসটা জীবন থেকে চলে যাওয়ায় বেশি আরাম বা শান্তি পাচ্ছি, তখন এটার অ্যান্সার আমি দিয়েছিলাম সাইদুল ইসলাম সোহাগ। সো দ্য থিং ইজ, ফার্স্টের উত্তরটা দিই যে কোন জিনিসটা আমার লাইফে আসাতে আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে বা কষ্ট পেয়েছি, সেটা হচ্ছে আমার এক্স। ওকে, আর কোন জিনিসটা লাইফ থেকে চলে যাওয়াতে সব থেকে বেশি শান্তিতে আছি, সেটাও আমার এক্স। ও ওকে, যাই হোক, জানি না, সরি, আই এম সরি, আমি আসলে আমার এক্সকে এরকম ভাবে কিছু বলতে যাচ্ছি না। আমি আমার এক্সকে এখনো খুব সম্মান করি, সে সবসময় হাসি খুশি থাকুক, এই চাই। ওকে, ইউসুফ শিকদার আছে বিক্রমপুর থেকে, দেখা যাচ্ছে রিদিম মেসেজ না করলেও সবসময় তোমার শো শুনি, আমাকে তোমার মনে আছে, সামিয়া ফ্রম রংপুর। ওকে, সামিয়া আমাকে রিদিম বলে ডাকে আর সামিয়াকে মনে থাকবে না, এটা কি কোনো কথা? আমিও চিন্তা করছিলাম যে বড় সাহেব আজ এত খুশি খুশি কেন, এখন জানতে পারলাম আসল কাহিনী, নতুন জামাই। আল্লাহ, এরকম কিচ্ছু না, এরকম কিচ্ছু না ওয়ারিসা, মানে এরকম কিচ্ছু না, আই প্রমিস আমি কোনো বিয়ে শাদী করিনি, জাস্ট আমাকে নিয়ে এখন দেখছি, বাহ কি বলবো আর, আমি টোটালি টায়ার্ড, আমি আর কিভাবে বুঝাবো আপনাদেরকে। যাই হোক লিজনার্স, একদম মাঝামাঝি অবস্থানে আছি, যে কোনো সময় বা বিদায় নিতে হবে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। একটা গানে চলে যাই, কি করে তোকে বলবো, অরিজিৎ সিং এর রং বাজ অ্যালবামের খুব সুন্দর একটা গান, গানটা শুনতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: Midday Field.
1: তুই বড় বেইমান রে বন্ধু, তুই বড় বেইমান। বন্ধু কেন এত বেইমান? লিসেনার্স, খুব সুন্দর একটা গান শুনছিলাম শামস ভাইয়ের করা, তুই বন্ধু বেইমান, তুই বন্ধু বড় বেইমান। আসলে আমাদের পৃথিবীর রুলসই এটা, হয়তোবা আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা মানুষ চিনতে ভুল করি, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা নিজেদের চিনতে অনেক সময় আমরা ভুল করি। যাই হোক লিসেনার্স, একদম শেষ পর্যায়ে আছি আজকের মিড ডে ফিল্ড অনুষ্ঠানের। যাওয়ার আগে একটা বিষয় নিয়ে একটু কথা বলি। আচ্ছা, মোশাররফ করিমের ফ্যান কে কে আছেন? মোশাররফ করিমের ফ্যান না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আচ্ছা, ঠিক এরকমভাবে আরেকজন অভিনেতা হচ্ছে কিন্তু ফারুক আহমেদ। ফারুক আহমেদের কথা যদি বলি, ফারুক আহমেদ হচ্ছে আমার মিডিয়া লাইনের সর্বপ্রথম একজন ব্যক্তি যার অ্যাক্টিং আমার খুব বেশি ভালো লাগে। হুমায়ুন আহমেদ স্যারের নাটক এখন পর্যন্ত যে যে দেখেছেন, হুমায়ুন আহমেদের একজন পার্মানেন্ট আর্টিস্ট ছিল কিন্তু ফারুক আহমেদ। অ্যান্ড হুমায়ুন আহমেদের প্রতিটা নাটকে আসলে ফারুক আহমেদ যেভাবে তার অ্যাক্টিং স্কিল এবং হচ্ছে যেভাবে আসলে তার ডেলিভারিগুলো ফুটিয়ে তুলত, মাইন্ড ব্লোয়িং। ফারুক আহমেদের কিছু কিছু স্পেসিফিক ডায়লগ আছে, লাইক ধরেন আপনি হুমায়ুন আহমেদের একটা নাটকের মধ্যে কিন্তু ফারুক আহমেদকে জিজ্ঞেস করা হয় যে এই তুমি কি পড়ালেখা করো, দ্যাট মোমেন্ট সে একটা রিপিট ডায়লগ দেয়, গান দেখে ইকুল পাই না পড়ালেখা করুম কোন সময়। তাছাড়া ফারুক আহমেদের আরও কিছু আছে, আমি যদি বলি ধরেন উড়ে যায় বকপক্ষী, যে এই সিরিজটা আছে 8 ঘন্টার একটা সিরিজ, এই সিরিজটা কে কে দেখেছেন সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। সেখানে তার একটা ডায়লগ আছে, ধুরু সাতা ভা তিখামুনা, মানে কিছু থেকে কিছুরই ফারুক আহমেদ রাগ, ধুরু সাতা ভা তিখামুনা। তারপরে এই মেয়ে ছেলে মানুষ রে বিশ্বাস করা, ফারুক আহমেদ ইনসেন লেভেনের একজন অ্যাক্টর। আচ্ছা, আমি দুইটা নাম বললাম, মোশাররফ করিম অ্যান্ড ফারুক আহমেদ। আমি দুজনের নাম কেন বললাম, কজ 5 বছর পর মোশাররফ করিম এবং ফারুক আহমেদের জুটি কিন্তু দেখা যাচ্ছে, বাট এতদিন তাদেরকে একসাথে দেখা যায়নি। আচ্ছা, একজন খুবই বোকা সহজ সরল, আরেকজন হচ্ছে চালাক চতুর। দুজনই ঘুরতে খুব পছন্দ করে, তবে প্রতিটি যাত্রাতেই একটা না একটা কাণ্ডে জড়ায় দুজন। কখনো ঘুরতে গিয়ে শুটিং ইউনিটের সঙ্গে মিশে যায়, আবার কখনো ঘুরতে গিয়ে নির্বাচন ঘিরে অবৈধ টাকার গন্ধ পায়। কিন্তু প্রতিবারই বোকাশোকা বন্ধুর কারণে পরিকল্পনা আর বাস্তবায়ন হয় না, ধরা খেয়ে যায়। অসৎ পথে ধনী হতে চাইলেও নানা বাধা সৃষ্টি করে সৎ ব্যক্তি। এই নিয়ে দুই বন্ধুর মনোমালিন্য। আর এই দুই বন্ধুর দুই ক্যারেক্টার কিন্তু আপনারা দেখতে পারবেন, মোশাররফ করিম এবং ফারুক আহমেদকে। আমার মনে হয় এই সিরিজটা বা এই নাটকটা সুপার ডুপার হতে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, বিহাইন্ড দ্য সিন, ফাদু বগার গল্প, মানি ব্যাগ, মির্জাফরের মৃত্যু চাই সহ অনেক নাটকই এই দুইজনের জুটিকে কিন্তু দেখা গিয়েছে। আর প্রায় 5 বছর পর দুজনকে আরও একবার কিন্তু একসাথে দেখা যাচ্ছে কোনো একটা কাজে। এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই পরবর্তীতে কথা বলবো। আর এর আগেও কিন্তু ওই যে হুমায়ুন আহমেদের কথা যে বলছিলাম, তারা তিনজন, ওখানেও কিন্তু যেই একটা কম্বিনেশন আছে তিনজনের বন্ধু, মানে তিনজন একসাথে তারপর তাদের সব কাহিনী, এরকমভাবেই কিন্তু একটা কাহিনী ফুটিয়ে তুলতে যাচ্ছে মোশাররফ করিম আর ফারুক আহমেদ একসাথে। যাই হোক, আমি খুবই ইন্টারেস্টেড, দেখা যাক কি হয়, কবে আসে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে আমার সাথে অনেকেই আছে। আফ্রিদা ওয়াসিম আলী কাছে, আপনার এক্সের নাম কি, কি করে? নাম বললে চাকরি থাকবে না। ওকে, উমের এহান আছে, রিদম ভাইয়া বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকুন আর সবার ভালোবাসা ভালো থাকুক। হ্যাঁ, আমিও বিদায় মুহূর্তে আছি, বিদায় নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে আমার সাথে জিনিয়া কিন্তু আছে। আর যে বিরক্তকর নই তাহলে, হয়তো চায়ের কাপে যোগ্য নই আমি, সেটা অন্য কেউ। জিনিয়া স্বার্থপর নয়, যে যোগ্য ওই কাপের তারই সেটা। জিনিয়া, আমি চাই আপনার সাথে কখনো আমার দেখা হোক, আপনি কখনো সময় করে একদিন আসবেন, আমরা দুজন একসাথে বসে চা খাবো, আপনার মনের সব কথা শুনবো, আই প্রমিস। ওকে, আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, ইউসা যুক্ত হয়েছে শেষ পর্যায়ে, লাভ ইউ রিদম, আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, একটা গান প্লে করবেন আমি তোমার কাছে, অরিজিৎ সিং এর। ওকে, অরিজিৎ সিং এর বেশ কিছু গান কিন্তু আজ আমরা শুনেছি, যদি প্লে লিস্টে থাকে অবশ্যই পেয়ে যাবেন ইউসা, আশা করছি অপেক্ষা করবেন, স্টে টিউনড উইথ আস। ওকে, সাইদুল ইসলাম সোহাগ আছে, রিদম ভাই আপনি যখন আপনার এক্স এর কথা বলে হাসলেন তখন আমিও হাসতে হাসতে শেষ, যাক গে, এরকম যাদের এক্স আছে সকল এক্স এর যেন ভালো থাকে, সুখে থাকে, তাদের সকলের জন্য দোয়া রইল, ফিয়ামানিল্লাহ। অ্যান্ড অল আলবিদা, আল্লাহ হাফেজ, আগামীকালকে আবার কথা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কথা হবে আবারও আগামীকাল, আমিও বিদায় মুহূর্তে আছি। আর হ্যাঁ, প্রতিটা এক্সই ভালো থাকুক, প্রতিটা এক্সের প্রতি অনেক অনেক সম্মান, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, শেষ পর্যায়ে আমি এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে হোয়াটসঅ্যাপেও কিন্তু অনেকে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই ছিলেন আজকে। সাউদা কি এখন পর্যন্ত আছে কি না আই ডোন্ট নো, সাউদা বিদায় নিচ্ছি। সাউদা তো আসলে আমার মনের কথা রাখলো না, আমি সাউদাকে বলেছিলাম যে আপনি কখনো সময় সুযোগ করে চলে আসবেন, এক কাপ চা খাবো আপনার সাথে। না, সাউদা কি আর আমার কথা শুনে, সাউদা হচ্ছে সাউদার মতো, থাকে তার নিজের লাইফ নিয়ে। ওকে, সো লিজনার্স, বিদায় মুহূর্তে আছি, আরও একবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো দুপুর জুড়ে আমার সাথে ছিলেন। সো উঠতে উঠতে বিদায় নিব, উঠতে উঠতে বিদায় নিব, অর্থাৎ একটা গান শুনবো, খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব আমরা। জলের গানের করে একটা গান শুনবো, এটা হচ্ছে অতল জলের গান অ্যালবামের উঠছি কেন। উঠছি কেন কেউ জানে না, খুব সুন্দর একটা গান। জলের গানের তাদের কম্পোজিশন, তাদের পার্সোনাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, তারা তাদের ইনস্ট্রুমেন্টও কিন্তু নিজেরা মেক করে এবং সেগুলো দিয়ে কিন্তু তারা গান করার চেষ্টা করে। সো এরকম সুন্দর একটা গান শুনতে শুনতেই বিদায় নিচ্ছি, আর আশা করছি গানটা সবাই এনজয় করবেন। আবারও আগামীকাল দুপুরবেলার ঠিক একই সময় কিন্তু রিদম হাজির হয়ে যাবে, অর্থাৎ দুপুর 2টা বাজে। কালকে কিন্তু মিড ডে ফেজের এই উইকের শেষ দিন, আশা করছি অবশ্যই সবাই দুপুরবেলা যুক্ত হয়ে যাবেন। আর এখানেই বিদায় নিচ্ছি, এখানেই বিদায় জানাতে হচ্ছে, আগামীকাল কথা হবে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন, ভালোবাসার স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

যতক্ষণ আছি অবশ্যই আটটা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অথবা আমাদের ফেসবুকে কমেন্টের মাধ্যমে, এবং একটা ধাঁধাও আছে যেহেতু আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার আমি প্রায় সময় ধাঁধা দিই, তো আজকেও ধাঁধা দিয়েছি। ধাঁধাটা একটু বলে নিই আগে, ধাঁধাটা হচ্ছে এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না, কি এটা? এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না, এটা কি হবে? এটার উত্তরই আপনি আপনার কাছে আমি চাচ্ছি। 01841904904 এই নম্বরটিতে কিন্তু আপনি অবশ্যই আমাকে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ এবং এসএমএস এর মাধ্যমে, আর চাইলে ফেসবুকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন facebook.com/ilovedhakafm। এটা হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ, তো এখানে কিন্তু আপনি এখনই চলে আসতে পারেন এবং বাকি বন্ধুদেরকেও বলতে পারেন যেন পোস্টটা শেয়ার করে দেয়, কারণ আমি নিজেও যখন দেখি যে ফেসবুকে কেউ ধাঁধা দিয়েছে হঠাৎ করে আমি সেখানে আটকে যাই এবং বোঝার চেষ্টা করি যে আসলে ধাঁধাটা কি। তো মোটামুটি আপনাদের সঙ্গে ধাঁধা ধাঁধা খেলতে খেলতে আমার ব্রেন মোটামুটি আরো ভালো হয়েছে আর কি। যাই হোক, তাপমাত্রার কথা যদি বলি 32 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে, বাট ফিলস লাইক 38 ডিগ্রি সেলসিয়াস ঢাকায়। মানে যতই ওই 32 ডিগ্রি দেখে সুখ বা শান্তি কিছুটা খুঁজে পাই না কেন, ফিলস লাইক দেখলেই আর গরম আরো বেড়ে যায়, এবং গত দুদিন ধরে বেশ ভালোই গরম। তো আমার বিভিন্ন বন্ধু বিভিন্ন জায়গা থেকে শুনেন, তো তাদের এরিয়ার কি অবস্থা সবই কিন্তু আমাকে জানাতে পারেন একদম ওই নম্বরটিতেই, 01841904904। এদিকে আমাদের বন্ধুরা যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে, আছেন আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু, তাহলে আমি দূর সম্পর্কে, আচ্ছা এটা কাকে লিখেছেন আমি জানি না, যাই হোক আমি লিখেছি মেরে সামনে ওয়ালি খিড়কি মেঘ চাঁদ কা টুকরা রেহতা হ্যায়, কিন্তু বিবাহিত জাহারা ফ্রম সিলেট। কে বিবাহিত, আপনি না আমি নাকি? আমারটা তো ঠিক আছে, আপনি কি আপনারটা বললেন? যাই হোক জাহারা, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাকে পেয়ে খুব ভালো লাগলো, জাহারাকে আমি কিন্তু চক্কর বক্কর বাচ্চিতে পাইনি, হয়তো বা ব্যস্ত ছিলেন বা কিছু একটা, আজকে তো পেয়েছি, আজকে অনেক অনেক কথাবার্তা হবে, ধাঁধার উত্তর হবে, আরেকজন উত্তর দিয়ে দিয়েছে অলরেডি, সেটা হচ্ছে আমাদের অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে শুভ বিকাল জানিয়েছেন। শুভ বিকাল অমৃত, কেমন আছেন? অমৃত কেমন আমি গতদিন আসলে পাই নাই যতটুকু আমার মনে পড়ে আর কি। এস এম এস আছেন আমাদের নুসাইবা, ওকে ভাই আমাদের এখানে খুব আস্তে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে কি বলেন? তাহলে তো পরবর্তী গান আপনাদের নিয়ে, আচ্ছা পরবর্তী গানটা কি, নামটা কি, সবকিছু জানাবো। আর দুই একটা এস এম এস পড়ি। পাগলু ভাইয়া কেমন আছেন? ভাইয়ারে ওষুধ খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছি, উইকলি এক্সাম দিয়ে আসলাম, ভাইয়ারে কি হার্ড কোশ্চেন, ওকে পুরো টায়ার্ড হয়ে গেছি। রানী ফ্রম হাতিবান্ধা মোহাম্মদপুর থেকে, রানী তাহলে আপনি একটু রেস্ট নিতে পারেন তো নাকি? আচ্ছা আসসালামু আলাইকুম ওয়াসিফা তিহি, বাহ সুন্দর নাম, এই নামটা দিয়ে ডাকেন আমার এই বন্ধু, কেমন আছেন? আপনি চক্কর বক্কর অনুষ্ঠানে আমাকে চিনতেই পারলেন না, আমি নিতু বদরগঞ্জ থেকে, নাম না লিখলে কিভাবে চিনবো, নাম লিখতে হবে না। যাই হোক আমাদের ওই বন্ধুর মতো, ওই যে বৃষ্টি হচ্ছে যেহেতু, তো ওই জায়গার বৃষ্টি আমরা গানে গানে কিছুটা নিয়ে আসি, সেটা হচ্ছে বাঁধনের কণ্ঠে আজ বৃষ্টি হবে, চমৎকারী গানটি শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 90.4 FM. মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঢাকা মেট্রো 9040। Let's talk more music. Hot hot music.
2: ওকে, গরমন্ত বিকেলে আপনার সঙ্গেই আছি আমি সিফাত, এবং আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। এবং যারা যারা চান অবশ্যই ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে, বা যারা ফ্রিকোয়েন্সিতে সমস্যা পান প্রায় সময় বা বিভিন্ন জায়গা থেকে শুনেন, সো আপনি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। আমাদের যে অ্যাপটা আছে ঢাকা এফএম এর, সেটা হচ্ছে আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপনি যদি ঢাকা এফএম লিখেন তাহলে কিন্তু আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, সালিহুর রহমান যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই, মনটা ভালো তো? একদম ফাটাফাটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তিনি লিখেছেন হচ্ছে দাদার আনসার হচ্ছে একটা দিয়েছেন, তিনি লিখেছেন ভাই মাইকিং শেষ করে চলে আসতাম। ওকে, তারা তো অনেক টায়ার্ড, ওই যে অনেক গরম কেমন বলেন রংপুরে। আচ্ছা, আরও লিখেছেন তিনি, আচ্ছা এটাই লিখেছেন, শেষ করে আসলাম। ওকে, আরও ভাববেন, আর একটু ভাববেন। এখানে আছেন আমার, কেমন আছেন আপনার অফিস, আপনাদের অফিসটা কোথায়? সিয়াম লিখেছেন এটা, সিয়াম আমাদের অফিস হচ্ছে গুলশানে, গুলশানে একে, এবং আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে লিখেছেন ভাইয়া ভালো আছো, বাসার সবাই ভালো আছে, যুক্ত আছি পুরো সময়। আমাদের জিনিয়া, জিনিয়া যুক্ত হয়ে গেছেন, জিনিয়া স্বাগত জানাচ্ছি। আরও আছেন সিবাদ ভাই, কেমন আছেন? আমি আপনার পুরনো লিসেনার ভাই। ওয়ার্ল্ডে নারীরা বেশি সুখী কারণ তাদের বউ নাই। ওকে, রমজান চট্টগ্রাম থেকে। এটা আবার নারীদের জিজ্ঞেস করলে তারা আবার বলবে যে না, পুরুষরা বেশি হ্যাপি কারণ তাদের জামাই নেই। ঠিক আছে, সো এটা আসলে এই প্রতিযোগিতা আসলে চলতেই থাকবে, তো এটা তো আসলে আমি এখানে বলতে পারি না। তারপরে তো আমার মায়ের খেতে হবে রে ভাই, এটা বুঝতে হবে তো আপনার এই জিনিসগুলো। যে ভাই সিবাদ ভাইয়া, সত্যি আমি সিবাদ ভাইয়া, পিঙ্কি আপু যা বলেছে তাকে সত্যি আমি ইসরাত রংপুর থেকে, পিঙ্কি আপু কি বলেছে সেটা তো আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে যেটা সত্যি নাকি মিথ্যা এরকম কোনো কিছু। ঠিক আছে, আরও আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি আনন্দ নীল, ও আনন্দ নীলফামারি থেকে, সরি অতটুকু আসছিল আর কি। আচ্ছা, আমি একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই তোমার সাথে গানটা শুনতে চাই। ও, আমি মনে করেছিলাম যে না ভিজতে চান না, রিকোয়েস্টের গান তো বন্ধু প্লে করা হয় না, বাট রিকোয়েস্টের গানটা যদি প্লে লিস্টে থাকে তাহলে ডেফিনেটলি প্লে হবে। কাউসার আছেন রংপুর থেকে আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ধাঁধার উত্তর হবে কি হবে, উত্তর উত্তরটা হবে কি, উত্তরটা হবে নাকি ভবিষ্যৎ। আচ্ছা, আমি এটা বলেই দিলাম, আমি উনাকে এটা বলে দিলাম এই কারণে কারণ যেন বাকি বন্ধুরা একটু হিন্টস পায়। সেটা হচ্ছে ধাঁধাটাই হচ্ছে এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না। ভবিষ্যৎকে আপনি দেখতে পান? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। আপনি যে বললেন ভবিষ্যৎ।

ভবিষ্যৎকে আমরা কেউ দেখতে পাই? আমরা ধারণা করি যে ভবিষ্যৎ এটা হতে পারে, ভবিষ্যৎ এমন হতে পারে, ভবিষ্যৎ অমন হতে পারে, তেমন হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভবিষ্যৎ কেমন হতে পারে এটা তো একমাত্র ভবিষ্যতই জানে, এটা একমাত্র সৃষ্টিকর্তা জানে, এটা আমরা কেউ জানি না। সো প্রথম দিকেই আপনার এই আনসারটা রং। তো যারা যারা ভবিষ্যৎ লিখছেন আপাতত এটা থেকে সরে আসেন, কারণ ভবিষ্যৎ আপনি দেখতে পারেন না, ভবিষ্যৎ কেউ দেখতে পারে না। ঠিক আছে, আমরা ভবিষ্যৎ বলি কিন্তু এটা দেখা যায় না কখনো। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভ বিকাল, ফুরফুরে মন, বিআই মশাই আছেন কেমন? বাবা বা, আলহামদুলিল্লাহ, দুপুর গেল, বিকাল হলো, আমি আছি বেশ ভালো। এটা তো ওই যে পাতার বাসুরি গানের লিরিকের একটু মডিফাই ভার্সন না? শুরু হলো ঢাকা মেট্রো 9040, জয়েন হলাম, আমিও পুরো সময় থাকবো। সীমা, সীমা ধন্যবাদ আপনাকে। আবার আছেন আমাদের সঙ্গে ইলমা, আজকে আবার মেসেজ দিলাম, থ্যাংক ইউ ইলমা মেসেজ দেওয়ার জন্য, এবং রিপ্লাই দিতে বলেছেন, অলরেডি দিয়ে দিলাম রিপ্লাই। আর এদিকে আছেন আমাদের সঙ্গে শুভ বিকাল, আপনি কেমন আছেন? চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু ফারুক যুক্ত হয়ে গেছেন, তারপর রিকোয়েস্ট করেছেন, কিন্তু রিকোয়েস্টের গান, ওই যে বন্ধু একটাই তো বললাম যে রিকোয়েস্টের গান তো আমি আলাদাভাবে আসলে প্লে করতে পারি না, বাট যদি আমার প্লে লিস্টে থাকে অবশ্যই প্লে হবে। তো এই জন্য রিকোয়েস্টের পার্টটাকে বাদ দিয়ে দিন, অন্য কোনো কথা যদি থাকে সেটা করেন। তবে এইটুকু বলতে পারি যে আমার প্লে লিস্টের গানগুলো আপনার ভালো লাগবে। রিকোয়েস্ট করতে না করার মানে এই না যে না গানগুলো ভালো লাগবে না, গানগুলো আপনাদের রিকোয়েস্টই সাজানো আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আছেন আমাদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে, অনেক অনেক বন্ধুরা কমেন্ট করেছেন, কমেন্টগুলো একটু পড়ব। আমাদের আয়ান যুক্ত হয়ে গেছেন, তিনি একটা উত্তর দিয়েছেন। আর হচ্ছেন আফ্রিদা ওয়াসিমা ভাইয়া তানহাপুকে, তাহলে আপনার সকালে শুনতে হবে, তানহাপু হচ্ছে সকালবেলা আপনি পাবেন মর্নিং মাইকে। সায়েম খান আছেন আমাদের সঙ্গে, আর আছেন অহনা ইসলাম, বহুদিন পরে দেখলাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। অহনা কেমন আছেন আপনি? তহিদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আছি পুরোটা সময় জুড়ে ওস্তাদ, থ্যাংক ইউ তহিদুল। আরও আছেন আমাদের সঙ্গে এফ এম জিয়াউর রহমান ভাই সাহ, ওই সিফাইত্তা ভাই সাহ, দাদার উত্তর কি খইয়া দিলাম, সব প্রথম থেকে ঢাকাইয়া বলে তারপর আবার খইয়া কই থেকে আসলো, ঢাকাইয়ারা তো খইয়া বলে না কখনো। আচ্ছা, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে ধন্যবাদ আপনাকে বন্ধু। আরও আরও অনেক কথাবার্তা রয়ে গেছে, সেগুলো পড়বো আস্তে আস্তে ধীরে সুস্থে, যেহেতু আটটা পর্যন্ত আপনার সঙ্গে আপনার বন্ধু সিফাত আছি। তবে এই মুহূর্তে যে গানটাতে যাব সেটা হচ্ছে সিমিনের কণ্ঠে বন্য অ্যালবাম থেকে তুমি হিনা, মিউজিক করেছেন ফুয়াদ আল মুক্তাদির, এবং ভয়েস তো কে দিয়েছে বললামই, সিমিন, উনি আমার খুব পছন্দের একজন শিল্পী এবং তার বেশ কিছু গান আমার খুব ভালো লাগে। তিনি খুব অল্প গান করেছেন কিন্তু প্রতিটা গানই আসলে টাচ করে, তার ভয়েসটা একটু অন্য কোয়ালিটির। এনিওয়ে, আমরা চলে যাব গানে, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: You're listening to Dhaka FM 90.4. Dhaka Metro 9040.

রাইট, শুনছেন ঢাকা এফএম 90.4, এবং আস্তে আস্তে আমরা কিন্তু এই ঘন্টার শেষের দিকে চলে আসলাম। তবে এই মুহূর্তে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে আজকের ধাঁধাটা আরো একবার মনে করিয়ে দিতে চাই। আজকের ধাঁধাটা খুবই সহজ একটা ধাঁধা, একটু চিন্তা করলেই আমার মনে হয় যে আমার বন্ধুরা পেরে যাবেন। ধাঁধাটা হচ্ছে, এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না, এটা কি হতে পারে? এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না, সেটার উত্তরই চেয়েছি আমি আমার বন্ধুদের কাছে। বন্ধুরা উত্তর দিচ্ছেন অবশ্য, সঠিক উত্তর কি পেয়েছি না ভুল উত্তর, আর যাই হোক এইটা বেশি বলতে গেলে আবার সমস্যা হয়ে যাবে, তো আমরা মনে হয় একটু ওয়েট করি। একটা ঘন্টা তো প্রায় শেষ পর্যায়ে, দ্বিতীয় ঘন্টায় আমরা সময় পাবো এটার উত্তর দেওয়ার জন্য। তো আমার বন্ধুরা কিন্তু অবশ্যই উত্তরগুলো পাঠিয়ে দিতে পারেন সুন্দর করে, আমাদের ফেসবুক ফ্যান পেজেও কিন্তু আপনি কমেন্ট আকারে এই পোস্টের নিচে লিখতে পারেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm, মাফরুজা পলি মানে আমাদের জ্যোতি, জান্নাতারা জ্যোতি। ওকে সিফাত ভাইয়া, আপনার উল্লেখিত ধাঁধাটির সঠিক উত্তর হলো, তারপরে তিনি একটা উত্তর দিয়েছেন, ওকেই দুটিকে বেশ মানিয়েছে আফ্রিদা ওয়াসিমা, যাক মানালে তো ভালো, খুবই সুন্দর। যাক, যারা যেই অ্যাক্টিংগুলো করে বা এটা যেই করুক, আমরা করি বা যেই করুক, সেটা যদি তার সঙ্গে মানায় তাহলে সেটা তার জন্য বড় প্রাপ্তি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। সোহেল মাসুদ আছেন আমাদের সঙ্গে লালমাটিয়া থেকে শুনছি, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন। ওকে, আনোয়ার হোসেন আয়ান আছেন আমাদের সঙ্গে, তিনি একটা উত্তর দিয়েছেন যেটা আমরা আগে পড়েছিলাম, উত্তরটা যদিও পড়ি নাই। এখানে আছেন আমাদের বন্ধু, কি লিখেছেন, রাবিয়া বান্ধবী নাকি, রাজশাহী থেকে, আসসালামু আলাইকুম, হ্যালো মঙ্গলবারের ভদ্র বন্ধুজি, কেমন আছো গো তুমি, রবিবার মিস করে গেছি তাই মঙ্গলবারের অপেক্ষায় ছিলাম আর যুক্ত হয়ে গেলাম। থ্যাংক ইউ রাবিয়া জয়েন করার জন্য, আশা করি আপনি ভালো আছেন। আপনি তো এখন নিয়মিত নেই, ইরেগুলার হয়ে গেছেন, তারপরে জয়েন করেন, থ্যাংক ইউ ভেরি মাচ ব্যস্ততার মধ্যে, এটা খুবই ভালো লাগলো। এদিকে আমাদের আরো লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আমাদের নুসাইবা লিখেছেন, ভাই হোয়াটসঅ্যাপে চলে আসলাম, আনসার তারপর তিনি দিয়েছেন ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ, অ্যান্ড তিনি একটা ছবি পাঠিয়েছেন, এটা হচ্ছে কাদের ছবি, মি অ্যান্ড মাই ইল্ডার ব্রাদার ইন চাইল্ডহুড। যাক মাশাল্লাহ, যদিও ছবিটা খুব বেশি পরিমাণ ক্লিয়ার না আমার কাছে, বাট কি মানে বাচ্চা দেখলে আমার কাছে খুব কিউট লাগে আর কি। ধন্যবাদ আপনাকে। যাক, নুসাইবার ছোটবেলার ছবি দেখলাম, নুসাইবাকে কি মানে এই বর্তমান সময় তো মানে আমি দেখিনি তাই না, আপনি বর্তমানেরটা আমি দেখিনি মনে হয়, ছোটবেলাটা দেখছি। ওকে আচ্ছা, এখানে আছেন হচ্ছে আমাদের বন্ধু আরও এস এম এস এর মাধ্যমে, যে যে বন্ধুরা আছেন একটু দেখি, লিখেছেন হাই ভাইয়া কেমন আছো, এটা হচ্ছে আমাদের বন্ধু হালিমা, ভাইয়া আজকে ধাঁধার উত্তর হলো ধরতে পারে না। ওকে হালিমা একটা মানে উত্তর দিয়েছেন, যাক সঠিক ভুল বলবো না এখন আর, একটা তো হিন্টস দিয়ে দিয়েছিলাম। সিফাত ভাইয়া কেমন আছো, আমাকে মনে আছে না ভুলে গেছো, যদি আপনি নিয়মিত থাকেন তাহলে মনে আছে, আর যদি নিয়মিত না থাকেন তাহলে ভুলে গেছি। আমাদের রংপুরে ঠান্ডা ঠাড়া পড়া রোদ আর অনেক গরম ছিল, আর ধাঁধার আনসার হলো, আচ্ছা সব অনেক বন্ধুরা এই উত্তরটা দিচ্ছেন, আর তো কিছু মাথায় আসতেছে না গো ভাইয়া। নিশি নিশা একটু ভাবেন না, সময় আছে তো, এটা তো মাত্র প্রথম ঘন্টা, দ্বিতীয় ঘন্টা আছে না। রংপুর থেকে আছেন সুরভি, আপনাকে আমি অনেকদিন ধরে শুনি বাট কখনো মেসেজ করা হয়নি, আজকে সর্বপ্রথম মেসেজ দিলাম আপনার ধাঁধার আনসার, তিনি একটা উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে উত্তরের জন্য। আরও আছেন আমাদের সঙ্গে মিসকাত, আমার স্মার্টফোন নেই কিন্তু বাটন ফোন দিয়েই আমি আপনাকে প্রতিদিনই শুনি বাট কখনো SMS করা হয় না, এটা আজকে জানলাম যে আপনি শুনেন, আবার কালকে যদি না লিখেন তাহলে বুঝে নেবো যে আপনি শুনছেন না, কারণ আমি যে আপনি যে শুনছেন এটা তো আমার জানতে হবে, আর এটা জানানোর দায়িত্ব কিন্তু আপনার। আচ্ছা আছেন সৃষ্টি, শুনছি হাতিবান্ধা থেকে, আচ্ছা আমাদের রানীর প্রতিবেশী আমার মনে হয়। আচ্ছা মাহিন আছেন বলছি মোহাম্মদপুর থেকে, এটাও রানীর প্রতিবেশী কারণ রানী হাতিবান্ধার মানুষ, থাকেন মোহাম্মদপুরে। আচ্ছা তিনি লিখেছেন শেষ ডায়েরির পাতায় শুনতে চাই প্লিজ, কিন্তু ওই যে বন্ধু প্লিজ। আচ্ছা শামীম আক্তার মুবারিক আছেন, সিওল ভাই ধাঁধার উত্তর, তারপরে তিনি উত্তর দিয়েছেন শুনেছি তুমি নাকি, একদম রাইট শুনেছেন, একদম পারফেক্ট, এটাই রাইট, এটাই ট্রু, এবং আমিও অনেকবার বলেছি কিন্তু ওইটা আসলে এত বিস্তারিত আসলে বলার মতো, আমি তো আসলে ইন্টারভিউ দিচ্ছি না আমার, সো আমার যখন কোনো ইন্টারভিউ হবে তখন আবার হয়তো বা আমার বিস্তারিত জানতে পারবেন আরো। এছাড়াও জানতে হলে আমাদের শো শুনতে হবে, আমার পেজ আছে, চ্যানেল আছে, সেগুলো গিয়ে ঘাটাঘাটি করে দেখতে হবে আর কি। সিলেটে চরম গরম, লেখার ধরন থেকে বুঝতেই পারছেন যে কেমন, একদম পুরো গলে গেছে লেখাগুলো। আচ্ছা এই গরম গরমে ধোয়া উড়া চায়ের কাপের মতো হয়ে আছি ব্রো, তোমার ফ্রম সি, যাক চায়ের কাপ তো ভালোই তাহলে, আপনি মানে মোটামুটি প্রোটেক্টেড আছেন, চায়ের মতো যদি থাকেন কাপ দ্বারা প্রোটেক্টেড। রংপুর থেকে লামিয়া আছেন আমাদের সঙ্গে, পুরো সময় থাকতে চেয়েছিলাম বাট সেটার পসিবল হলো না, গেস্ট আসবে বাসায়, তো গেস্ট আসুক, এটা তো ফ্যামিলি শো, গেস্টদের নিয়ে শুনবেন, সমস্যা কি। আচ্ছা আরও আছেন কাউসার আমাদের সঙ্গে, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকেই। সাইদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, কি লিখেছেন, সোহাগ, সাইদুল ইসলাম সোহাগ,
তিনি লিখেছেন হচ্ছে, হ্যালো সিবাদ ভাইয়া, আমি তো পুরাই ফিদা হয়ে গেছি গা, কারণ আপনাকে এখন এভাবে শুনতে পারবো বুঝি নাই। আচ্ছা আজকে কি মুকুল চাচার শো নাইকা? না, মুকুল চাচার শো নাইকা, মুকুল চাচা বা মুকুল ভাই আছেন হচ্ছে শুধু সোমবারে, সোমবারে বিকাল 5টা থেকে পাবেন, তাছাড়া অন্যান্য সময় পাবেন। আর পাবেন হচ্ছে জীবন গল্পে, যেটা প্রতি বুধবারে রাত 11টায় হয়। আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু, ভালোবাসার টিপস দিয়েছেন কি, যার সান্নিধ্যে এলে জীবনের সব কষ্ট ব্যস্ততা মুছে যায় এবং মন প্রশান্তিতে ভরে ওঠে, তাকেই বলা হয় জীবনের সত্যিকারের ভালোবাসা। ভাই রংপুর থেকে কুলসুম, কুলসুম কথাটা আমার কাছে মনে হয় খানিক মানে কিঞ্চিত সত্য আর কি। ভালোবাসার মানুষের কাছে সারা এটা হয়তো প্রথম প্রথম মানে যখন আপনি প্রথম পেলেন তখন আপনার কাছে সব কষ্ট আপনি ভুলে গেছেন, ব্যস্ততা মুছে যায়, কিন্তু আলটিমেটলি যখন জীবনের বাস্তবতায় আপনি ফিরবেন তখন এই ভালোবাসাটার রূপ অন্যভাবে হয়। ও যেমন বাইরে যেয়ে আপনি কাজ করবেন, তার জন্য খাবার দাবারের ব্যবস্থা করবেন অথবা পরিবারটাকে ঠিক মতো চালানোর জন্য ব্যবস্থা করবেন, তখন আপনার ভালোবাসাটা সেখানে কাজ করে। সারাদিন যদি তার সামনে এসে ক্লান্তি ভোলার জন্য এবং ভালোবাসা বা জীবনের সব কষ্ট ভোলার জন্য বসে থাকেন তাহলে কিন্তু খিদার কষ্ট আপনাকে মেরে ফেলবে। তো এই কথাটা আসলে পুরোপুরি আমার কাছে মনে হয় না রাইট, আমার কাছে মনে হয় যে এটা ভালোবাসার টিপস না, বরং এটা ভালোবাসার প্রথম দেখার টিপস হতে পারে, পুরোপুরি ভালোবাসার টিপস না। ভালোবাসা মানে কিন্তু শুধু ভালোবাসা না, এটার পিছনে দায়িত্বও আছে, যে শুধু বসে থাকলেই হবে না, এটা একটা দায়িত্ব আছে যে আমি যাকে ভালোবাসি, আমি যাকে পেয়েছি জীবনে বা সৃষ্টিকর্তা যাকে দিয়েছেন আমার জীবনে, তার প্রতি খেয়াল রাখা বা টেক কেয়ার করাটাও ভালোবাসা। তো টেক কেয়ার সবসময় সামনে থেকেই করতে হবে, বিষয়টা এমন না সারাদিন সামনে থাকবেন তারপরে তার খিদা লাগলে কি খাওয়াবেন, তাই না? তো এটা ভালোবাসার টিপস না, এটা ভালোবাসার প্রথম দেখার টিপস হতে পারে, মানে এই সময়ের জন্য এটা ঠিক আছে বাট এটা সব সময়ের জন্য ঠিক নেই আমার কাছে মনে হয়। এখানে লিখেছেন ওই হ্যান্ডসাম, তুমি গেছো বুধবার, তুমি গেছে বুধবার কি করেছি, আমার তিনটে SMS পড়নি, SMS যে কত কষ্ট করে কি প্যাড চেপে লিখেছি, হাত ব্যথা হয়ে গেছে, SMS না পড়লে যে কতটা কষ্ট লাগে না বন্ধু আমি বুঝি, কিন্তু সবগুলো SMS তো আসলে আর পড়া হয় না। আচ্ছা যারা SMS পাঠায় তারাই বুঝে, তো SMS পড়লে যে আমরাও পাঠাতাম SMS, আমরা এখনো পাঠাই। আচ্ছা কতটা খুশি লাগে, আমার মনে হয় আমি পুকুরে ঝাঁপ দিই, এই না জুলি, অবশ্য যেই গরম এই গরমে পুকুর থাকলে সামনে ঝাঁপ দেওয়া যায়, তবে এই মুহূর্তে তো সন্ধ্যার কাছাকাছি, এই মুহূর্তে ঝাঁপ দেওয়া ঠিক হবে না জুলি, তো আপনি নর্মালি থাকেন, নর্মালি শুনেন, ঠিক আছে, আশা করি আপনার ভালো লাগবে। এবং তিনি আরও লিখেছিলেন হচ্ছে ধাতার উত্তর দিতে পারিনি, আজও পারবো না, তবুও গেস করলাম আর কি, অনেক কিছু লিখেছেন, এতগুলো লিখলে আসলে নিব না জুলি, যে কোনো একটা লিখতে হবে আর কি, ঠিক আছে। যাই হোক লোকে বলে অনেক কথাই, তো আমরা লোকে বলে কি বলে এটাই শুনবো নুসরত ফারিয়ার কণ্ঠে, লোকে বলে এই গানটি, শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুকাটা আর গানে সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ছটা। ঢাকা মেট্রো 9040।

দ্বিতীয় ঘন্টা শুরু হয়ে গেল এবং সিফাত আপনার সঙ্গেই আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, এবং সাথে আছে খুব সহজ একটা ধাঁধা, যদিও আর সহজ বলা যাচ্ছে না কারণ অনেক বন্ধুরা কিন্তু অনেক চেষ্টা করেও আসলে একটু মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি, তারপরে তো বলা যাবে না, সিস্টেম তো সিস্টেমই। তারপর একটা হিন্টস কিন্তু দিয়েছি, যেমন ধরেন ভবিষ্যৎ এটা তো হবেই না, এটা বাদ দিয়ে আর কি বাকি সব দিতে পারেন, কিন্তু বাকি যেগুলো দিচ্ছে এগুলোও তো যাই হোক এটা নিয়ে আর কথা না বলি, বরং বলতে চাই আজকের ধাঁধা রেখে, সেটা হচ্ছে এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না। এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না, এটা কি হবে, এই ধাঁধার উত্তর কি হবে সেটাই আপনি আমাকে জানাবেন অবশ্যই এস এম এস।

হাতে কাজ করেন বা যাদের পথে থাকতে হয় আসলে এই কাজের জন্য, তাদের অবস্থাটা কি? তো তাদের উদ্দেশ্যে, তাদের মধ্যে থেকেও হয়তো বা অনেকে শুনছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বেশি বেশি করে পানি পান করবেন, পসিবল হলে যতটুকু সময় আসলে কাজের বাইরে ততটুকু একটু ঠান্ডা জায়গায় বিশ্রাম নিয়ে নেবেন। কারণ পানি শূন্যতার কারণে আপনার অনেক বড় বড় সমস্যা হতে পারে এবং আপনি অনেক বেশি পরিমাণ অসুস্থ হয়ে যেতে পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই চাইবো যে আপনি সুস্থ থাকেন। তো যারা আমাদের আশেপাশেও যারা আছেন বা আপনারাও হয়তো বা কাউকে কাজ করাচ্ছেন অথবা নিজেরা কাজ করছেন, সেক্ষেত্রে একটু বিশেষ খেয়াল রাখবেন, ঠিক আছে? কারণ গরমটা একটু অন্যরকম গরম আর কি, একটু ভয়ঙ্কর টাইপের আর কি। আফ্রিদা ওয়াসিমা লিখেছেন, আমি যখন কবিরের শো শুনতাম তখন শুধু ওনার ভয়েস শোনার জন্য কষ্ট করে ব্যান্ড সংগুলো শুনতাম। আচ্ছা, ওকে, আচ্ছা, তো এখন আসলে গানগুলো তো সুন্দর পানি, এখন গানগুলো শোনার জন্য মাঝে মাঝে আর কি আমার ভয়েসটা একটু সহ্য করতে হয় আর কি। এই ভাইয়া, মোটা মেয়ের কি অ্যামেনিয়া হতে পারে? এটা তো আসলে ডাক্তার ভালো বলতে পারবে, মোটা চিকনটা তো ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে আপনি যখন আপনার স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য ভালো মানে আপনি যখন হেলদি, তখন আপনি অনেক কিছু থেকেই, অনেক রোগই আপনার মানে নাও হতে পারে, আপনি তো স্ট্রং। কিন্তু যখন আপনি মোটা, আসলে মানে মোটা মানে হচ্ছে আপনি স্বাস্থ্য যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার শরীরে হয়তো বা অপ্রয়োজনীয় চর্বি অথবা এই ধরনের কিন্তু একটা সম্ভাবনা থাকে, যেটা আপনার বিভিন্ন রোগের কারণ হতে পারে। উচ্চ রক্তচাপ হতে পারে, আপনার রক্তের কোনো সমস্যা হতে পারে, নিজের চলাফেরার সমস্যা হতে পারে, নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে। তো স্বাস্থ্যবান হওয়াটা তো ভালো, খারাপ কিছু না, মানে যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন। কিন্তু আমরা অনেক মানে কন্ট্রোল ছাড়া খাবার দাবার করে অথবা জীবনযাপন করে আমরা আসলে আমাদের যে ফিজিক্যাল কন্ডিশনটাকে ক্রিয়েট করি সেটা ক্ষতিকর। আর আপনি যেটা বললেন যে অ্যামিনিয়া বা এই ধরনের কোনো সমস্যা, সেটা মোটা চিকনটা কোনো ফ্যাক্ট না, এটা আমার মনে হয় আপনি ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন, যে ডাক্তার যদি বলে যে আসলে এটা করলে এটা হবে, এটা আরও বেশি ভালো হবে। আমি তো আসলে খুব বেশি পরিমাণ অভিজ্ঞ কেউ নই। আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু আরও হোয়াটসঅ্যাপে, আরে হোয়াটসঅ্যাপে তো অনেক বন্ধুরা। আচ্ছা সিরাজ ভাই, তোমার কথা কি, তোমার কথা গান প্রোগ্রাম এনজয় করছি, নাইস প্রেজেন্টেশন, রায়হান সৈয়দপুর থেকে, থ্যাংক ইউ রায়হান। আরও আছেন আমাদের ইন্টারন্যাশনাল বন্ধু জুয়েল, লিখেছেন মালয়েশিয়া থেকে, সাথেই আছেন উনি, ধাঁধার একটা উত্তর দিয়েছেন। ওকে, রাবিয়া লিখেছেন, বন্ধু এই ওই যে কে যেন বললো না যে বাসায় গেস্ট আসবে তাই শুনতে পারবে না, তো এটা শুনতে আমার মাথায় চট করে এই কথাটাই আসলো যে তাকে দেখতে আসবে নাকি। হ্যাঁ, এটা একটা ব্যাপার, কিন্তু আসলেই তো তাকে দেখতে আসবে নাকি, আমি সিরিয়াসলি বুঝতে পারছি না হঠাৎ এমন ভাবলাম কেন, না এখন তো আমারও ভাবনা চলে আসছে। ওই বন্ধু, ঘটনা কি বলেন তো একটু শুনি, আমাদের রাবিয়ার কথা ঠিক হলো কিনা। আচ্ছা, এদিকে আমাদের অবসান আছেন, গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছি, গতকাল আমার ছোট চাচা মৃত্যুবরণ করেন, ইনালিল্লাহ। আচ্ছা, তিনি লিখেছেন তার দাদার বাড়ি গাইবান্ধা আসছিলেন। আচ্ছা, অবশ্যই তার পরিবারের অবস্থা এখন খুবই খারাপ, আপনাদের মনের অবস্থাও খুব খারাপ, তারপরও সৃষ্টিকর্তা আপনাদের মনে সেই বুঝটা দিক, আপনাদের সেই শক্তি দিক এই শোক কাটিয়ে ওঠার। আচ্ছা, আমি পরপর দুইটা মৃত্যু পেলাম, আমার খালু ও চাচা। আরে আচ্ছা, এই দুইটা মৃত্যুতে আমি জীবনের প্রথম লাশ নিয়ে কবরে নেমেছি এবং লাশের গোসল করিয়াছি, অথচ বাড়ি ভর্তি এত মানুষ। ওকে, আচ্ছা, এটা অনেক বড় একটা, আমি এটা পরে নিব আবার। মরে গেলে কেউ আসলে কাছে আসে না, আমি খুব হতাশ ভাই, দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য দোয়া রইল, আপনার চাচার জন্য, আপনার এবং যারা যে দুজনের কথা বললেন তাদের সবার জন্য আসলে আমি দোয়া করি অবশ্যই বেশি বেশি করে। কে কি করলো সেটা আসলে বিষয় না, আপনার নিজের থেকে যে দায়িত্বটা সেটা আপনি করবেন। যারা নিজের দায়িত্ব অবহেলা করবেন, যারা নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন, তাদের মানে ওই যে প্রকৃতি, যে কার্মা একটা কথা বলে না, আবার একটা বলে না যে প্রকৃতি আসলে আপনাকে, আপনি যেটা করবেন সেটা আপনাকে ফিরিয়ে দিবে। সো না ভেবে আমি বরং যে আমরা আমাদের নিজেদের কি করণীয় সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? অবসান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য অনেক সমবেদনা। আচ্ছা, লিখেছেন ভাইয়া আপনার কত এতগুলো বন্ধুর মধ্যে আমি চক্করবক করে আসিনি, আপনি মনে রেখেছেন, ভাই কি ব্রেন! না আমার যার, আমার ব্রেন এত ভালো না, হঠাৎ করে মনে হলো যে না যার আগে তো পেলাম না, যারা তো গত কয়েকদিন হেভি মানে কি বলে রেগুলার ছিলেন। আচ্ছা, গরমে আমার নাকের হাড্ডির উপরে ফোড়া বের হয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। আচ্ছা, আমার মনে হয় এই জিনিসটা এখন অনেকের হচ্ছে, এটা বোঝা গেল যে গরমের কারণে আসলে এই ধরনের জিনিস হচ্ছে অনেকের চোখে। আমার যেমন চোখে একটা সমস্যা হয়েছে এরকম, পরে আমি যেটা দেখলাম যে এটা হচ্ছে আপনার যে চোখে বিভিন্ন ওই কোষ থাকে যেটা দিয়ে হচ্ছে যে তেল বের হয় বা এরকম কোনো কিছু, ওটা যখন ব্লক হয়ে যায় তখন এরকম আসলে যে ব্রণের মতো আর কি হয় চোখের মধ্যে। তো এর বহু ভেজালে আছি এটা নিয়ে, তো এটা যেটা আর কি ট্রিটমেন্ট, প্রাথমিক ট্রিটমেন্ট পাওয়া গেছে সেটা হচ্ছে যে গরম পানি দিয়ে ভাপ দেয়া, ঠিক আছে? তো দেখা যাক কিছু হয় কিনা। আচ্ছা ভাইয়া, চাঁদের টুকরো সামনে বাসায় এক ছেলেকে বলেছে যে, চাঁদের টুকরা সামনের বাসার এক ছেলেকে বলেছে যে বিবাহিত,
বুঝিনি, এটাও বুঝিনি আমি, ক্লাস ওয়ান এর স্টুডেন্ট।

তো সহজ দাদা, এত সহজ দিয়ে দেন না, দাদার উত্তরটা দিয়ে দেন। যাক, এর আগের লাইনটা আসলে বুঝি নেই, বুঝিয়ে বলবেন একটু। এখানে আছেন আমাদের মধ্যে ভাইয়া, কেমন আছেন? আমি রবিবারে স্কুলে যাইনি, আমরা আপনার শো শোনার জন্য, তবে শুনতে পারিনি। আয় হায় রে, আহে রে। আচ্ছা, আমার ভাই বোনদের জন্য সে মোবাইল নিয়ে গিয়েছিল, খুব মিস করেছি, নাম সিমরাজ জাহান শাইলা। যাক শাইলা, আজকে থাকেন, আজকে আশা করি আপনার ভালো লাগবে, ঠিক আছে, আমাদের এই আড্ডা। আচ্ছা, আছেন আমাদের সঙ্গে সিফাত ভাই, কেমন আছেন? আমি মাহমুদুল হাসান বলছি। গত রবিবারে আমি আপনার SMS করেছিলাম, লাস্ট 7 মিনিটে বলেছিলাম পুরো সময়টা থাকবো, আপনি চিনেছেন কিনা, চিনলে বলবেন। ওই যে আমি বলেছিলাম যে হ্যাঁ, আর আমি এখন চলে যাবো, এখন আপনি সারাদিন থাকবেন, এরকম কিছু বলেছিলাম মনে হয়। আরও লিখেছেন, আসলে আমি 3টার সময় আপনাকে SMS করেছিলাম কিন্তু সেন্ড হয় নাই, সময় শেষ, তাই ওই SMSটা দিয়েছি। ওকে ওকে, আচ্ছা, আমি পাইনি, আগের SMSগুলো পাইনি, তো এই জন্য আর কি বলেছি। তবে এই মুহূর্তে একটা গানে যাবো, সেটা হচ্ছে তানজিল মিসবার গান, সোনা বন্ধের গায়ে। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: মজা লাগে, লাগবেই তো, কানে যে ঢাকা FM।

FM 90.4. ঢাকা FM 90.4 এ আপনি আছেন, ঢাকা মেট্রো 9040 আড্ডা চলছে। ধাঁধাটা আরো একবার মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না। সিফাত আপনার সঙ্গেই আছি এবং আপনি টিউন করে আছেন ঢাকা FM 90.4, কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন। আর এদিকে বন্ধুরাও আছেন অনেক অনেক কথাবার্তা নিয়ে। আর কথা তো আসলে শেষ হয় না, কথা শেষ হওয়া উচিত না, কারণ কথা শেষ হয়ে গেলে তখন আমরা কি করব, একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবো না? যাই হোক, এদিকে যারা যারা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়বো। লিখেছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইমরান তুহিন। সিউ ভাই কি খবর? এই তো চলছে গরমের মধ্যে আর কি। তুহিন কি খবর আপনার? উমের রায়হানকে দেখতে পাচ্ছি, আপনার গানের তালিকায় রকস্টার মুভির কোনো গান থাকলে বাজিয়ে দেওয়ার চেষ্টা রাখবেন। অবশ্যই উমের রায়হান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং তিনি মাত্রই যুক্ত হলেন, আজকে একটু দেরি হয়ে গেছে মনে, তাই না উমের রায়হান? আচ্ছা তাদের আচ্ছা আফ্রিদা ওয়াসিমান লিখেছেন, আমি যারা আরো শুনি যেসব ছেলেরা মডেলিং পারে না তাদের ব্লাড ক্যান্সার হয় না। কই শুনেন এগুলো আর কি? আমি তো এই ধরনের কোনো কিছু পাই নাই, আর এই ধরনের কোনো মানে ডাক্তারের কাছেও শুনিনি এই ধরনের কথা। যে আমি তো জানি যে যখন যে রোগ যার হবার অথবা হতে পারে যে কারোরই, তো সেক্ষেত্রে এটা হবে না, একমাত্র হতে পারে না। এটা হচ্ছে যে টার্মিনেটর 2 এর ভিতরে যে ভিলেনটা ছিল, ওই যে আপনার পারদের শয়তান বলতাম আমরা সেটাকে, সেটার কারণে পুরোটাই পারদ। আর রক্তে মাংসে করা মানুষের শরীরে তো রোগ জীবাণু থাকতেই পারে, রোগ হতেই পারে। তো এগুলো কোত্থেকে শুনেছেন আমি জানি না ওয়াসিমা। এরকম অনেক ধরনের কথাবার্তা আমরা আশেপাশে শুনি, অনেক কুসংস্কার নিয়ে আমরা বসে থাকি, যেটা আমাদের জীবনকে অনেক ধীরগতি করে দেয়, আমাদের জ্ঞানের পরিসীমাকে অনেক বেশি পরিমাণ নামিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি একটু চেক করবেন যে আসলে এটা কোন ভিত্তিতে, কোন লজিকে আপনার মানে এটা যারা বলে তারা কিসের উপর বেস করে বলে। সেটা হয়তো বা আমারও ভুল হতে পারে, সো আমার কাছে যদি সেই লজিক সেই যুক্তিটা যদি থাকে তাহলে হয়তো আমার বিশ্বাস করতে একটু সুবিধা হবে। আচ্ছা এখানে আছেন আমাদের সঙ্গে SMS এর মাধ্যমে, যারা SMS পড়বো না হোয়াটসঅ্যাপ পড়বো ভাবছি, আচ্ছা হোয়াটসঅ্যাপই যাই আগে। রাবিয়া লিখেছেন, কি লিখেছেন, বন্ধু তোমার একখান গান শোনাও তো, পারলে কথা গানটা শোনাবো জলদি। না জলদি যদি আমার প্লে লিস্টে থাকে তাহলে না শোনাবো, নাহলে কেমনে শোনাবো রাবিয়া? আচ্ছা আরও আছেন, সব বন্ধুরা কেমন আছে, আমাদের চাচাতো বোনকে দেখতে পাচ্ছি বহুদিন পরে আবার। শিবু ভাইয়া ধাঁধার উত্তর দিয়েছেন তিনি একটা, ওকে চাচাতো বোন আপনাকে স্বাগত জানাচ্ছি। উত্তর সঠিক না ভুল সেটা এখনই বলছি না, একটু ওয়েট করতে হবে, খুব বেশিক্ষণ নাই আর কি, তারপর জানাবো। আচ্ছা আমি আমার উপজেলার প্রথম হয়েছে, আচ্ছা নজরুল সঙ্গীত নিজ কণ্ঠে বলে বলে না গে, গান তো বলা যায় না গান গাওয়া যায়। আচ্ছা নজরুল সঙ্গীত নিজ কণ্ঠে গে আমি আমার উপজেলার মধ্যে প্রথম হয়েছে, আমার জন্য অনেক অনেক অভিনন্দন বন্ধু আপনার জন্য যে আপনি উইন করেছেন। এটা যে আসলে কতটা বড় শান্তি যে এরকম একটা জায়গার থেকে যে একটা পুরস্কার পাওয়া অথবা কোনো ধরনের উৎসাহ পাওয়া, এটা বিশাল বড় ব্যাপার একটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। এবং তিনি দোয়া করতে বলেছেন অবশ্যই এবার আমি যে এসিতে গোল্ডেন A+ পাই। ওয়াও আবারও অভিনন্দন। আরে অভিনন্দন দিতে তো আমাদের এই বন্ধুর জন্য মানে আসলে আর কি বলবো আমি, আমাদের বন্ধু সবই তো বুঝলাম কিন্তু বন্ধুর নাম দেয় নেই, এটা কোনো কথা? আমি অভিনন্দন যে দিব কার নামে দিব বলেন? সিরাজ ভাই কেমন আছেন? ড্যামরা থেকে রাহেলা খাতুন, আমি যুক্ত হয়ে গেলাম। ভাইয়া কলেজে ক্লাস হচ্ছিল, হঠাৎ কলেজে কি অধ্যক্ষ এসে বললেন আমাদের কলেজের একজন আপুর টেস্ট এক্সাম চলছে, সে বিজ্ঞান বিভাগে পড়ছিল, কাল স্ট্রোক করেছে। আহারে আহারে, আচ্ছা দোয়া করবেন ফাতেমাপুর জন্য। অবশ্যই অনেক অনেক দোয়া করি বন্ধু, এবং আমি বারবারই বলছিলাম যে পানির কথাও বলছিলাম কিছুক্ষণ আগে, যে আপনারা যে জায়গায় যে কাজটার বাইরেও আপনি একটু সুযোগ পাচ্ছেন অবসর নেওয়ার, তখন একটু ঠান্ডা জায়গায় আসবেন, বেশি বেশি করে পানি পান করবেন, কারণ যে তীব্র গরম এবং যেই একটা হাসফাস অবস্থা এই ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বাড়ায় আসলে। তো সেই ক্ষেত্রে আমরা সবাই একটু নিজ নিজ জায়গা থেকে সেফ থাকার চেষ্টা করবো। আমরা জানি না আসলে আমাদের মৃত্যু কখন কাটটা হবে, কিন্তু আমরা একটু সাবধান থাকতে পারি তাহলে হয়তোবা মানে আমরা কিছুটা আর কি নিজেকেও তো বলা যায় যে না ফাইন আমি অ্যাটলিস্ট চেষ্টা তো করি, তারপরে তো মৃত্যু থেকে তো কেউ বাঁচতে পারবে না আসলে। তো অবশ্যই তার জন্য অনেক অনেক দোয়া রইল। এবং বাকি বন্ধুদেরকে আমি আসলে বলতে চাই যে আপনারা অবশ্যই এটা হেলায় ফেলায় কাটাবেন না, বেশি বেশি করে পানি পান করবেন, এবং প্রয়োজন ছাড়া, যেমন ধরেন অনেকে বাসার ভিতরে অনেক বাচ্চারা আছে বা অনেকেই খেলেন আর কি, ইয়াং ছেলে পেলে যারা যারা আছেন আরো, বা আমাদের এজেরও যারা আছেন অনেকেই খেলেন, খেলাধুলা যে করেন বাইরে, একটু মাথায় রাখবেন যে খুব বেশি পরিমাণ করেন, খেলার নেশা যখন মাথায় ঢুকে তখন আসলে দুপুর সকাল রাত এগুলো কিছু মনে থাকে না। তো সেই ক্ষেত্রে আসলে যখন দেখবেন যে তীব্র রোদ অথবা অনেক তাপ, সেই ক্ষেত্রে আসলে খেলা থেকে একটু বিরত থাকেন, মানে ক্রিকেট ফুটবল যেটাই হোক রাস্তাঘাটে যে খেলাগুলো হয় বা মাঠে যে খেলাগুলো হয় সেগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন, পরে আবার ঠান্ডা ঠান্ডা হলে আবার খেলবেন, এমন তো না যে না আপনার জন্য ওয়ার্ল্ড কাপ মিস হয়ে যাচ্ছে, তাই না? তো একটু কন্ট্রোল করতে হবে আর কি।
যিনি একটা উত্তর দিয়েছেন, ধন্যবাদ। রংপুরে প্রচুর রোদ ছিল, ওকে। আরো আছেন, শ্যাডো পাওয়া গেছে আমাদের এখানে, শুধু শ্যাডোই আর কি, নাম ঠিকানা কিচ্ছু নেই। আরেকজন বন্ধু উত্তর দিয়েছেন কিন্তু উত্তরটা নিতে পারছি না, নাম ঠিকানা কিচ্ছু নেই। নিশি লিখেছেন, ভাইয়া আপনি পিঙ্কি আপুকে যে বলেছে যে আছে এটা ক্লাস এটা পরে একটা ক্লাস টেনের কথা, এটা কি সত্যি? না, এটা মিথ্যা কথা, দুজন এটা আছে, কিন্তু ওই যেই পড়াশোনার কথা বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এবং পিঙ্কির সব কথা বিশ্বাস করবেন না, অনেক মিথ্যা কথা বলে, ও আসলে আমার সাথে মারামারি লেগে যাবে। না, এটা সত্যি মিথ্যা কথা আর কি। যাই হোক, প্লিজ ভাইয়া বলো তাদের নাম কি কি। নাম টাম তো সবকিছু, ওই যে বললাম তো যে আমার সঙ্গে যখন কোনোদিন ব্যক্তিগতভাবে কথা হবে বা যখন আমার ইন্টারভিউ হবে অথবা আমার সঙ্গে যখন দেখা হবে তখন বিস্তারিত সবকিছু বলে দিব। এটা তো বললামই যে আমার নাকি আর কি ক্লাস এইটে পড়া এবং ক্লাস টেনে পড়া বেবি আছে, আমি আজকে প্রথম জানলাম এটা, এত বড় বেবি। আমি নিজেই তো এখন ক্লাস টেনে ভর্তি হতে চাচ্ছিলাম, নাইনে, নাইন টেনে তো আর ভর্তি হওয়া যাবে না, এইট নাইনে ভর্তি হতে চেয়েছিলাম, এটা কেমনি সম্ভব? যাই হোক, সে মজা করেছে হয়তো বা, তো এরপরের বার যখন এরকম বলবে বলবে যে তুমি যেগুলো মজা করো এগুলো বোঝা যায় তোমার মজাগুলো, মানে মজাগুলো বোঝায় তুমি যেগুলো চাপা মারো বা মিথ্যা বলো সেগুলো বোঝা যায় তোমার এগুলো মিথ্যা কথা, তাহলেই বুঝবেন। আর যাই হোক, এই জায়গায় হচ্ছে আমাদের বন্ধু আগ্নেয়গিরির ধাঁধার উত্তর হচ্ছে, একটা উত্তর দিয়েছেন, তিনি চলে যাচ্ছেন, তাহলে আপনি তো আজকে জানতে পারবেন না আজকে সঠিক উত্তর কি নাকি। আচ্ছা, রংপুর থেকে আছেন আমাদের লামিয়া, পুরো সময় থাকতে চেয়েছিলাম বাট সেটা পসিবল হলো না। আচ্ছা, এই যে গেস্ট লামিয়া বলেছিল, ওকে ভাইয়া ধাঁধাটা কি সেটা একটু বলেন, আমি শুরুতে ছিলাম না। আর পাঁজরের হাড় দিয়ে আমরা সৃষ্টি নই, তাকে কেন আমরা এত ভালোবাসি? আচ্ছা, যার পাঁজরের হাড় দিয়ে আমরা সৃষ্টি নই তাকে কেন আমরা এত ভালোবাসি, এটা তো কোনো প্রশ্ন হতে পারে না। যার পাঁজরের আর কি, যার পাঁজরের হাড় দিয়ে আমরা সৃষ্টি হবো তাকেই ভালোবাসতে হবে, এরকম কিছু কি আছে? চোখের পাপড়ি দিয়ে আমরা সৃষ্টি হলাম তাকে ভালোবাসতে হবে, এই ধরনের কিছু তো নাই বন্ধু। এটা আপনার নিজের একটা, এটা এই ধরনের কথাবার্তা শোনা যায় অনেক কিছু, পাঁজরের হাড়ের ন্যায় মানে ওই হাড়ের মতো বাঁকা, নট যে উমুকের পাঁজরের হাড় এরকম না, আমি যতটুকু জানি আর কি। তারপর আপনি ভালো জানতে পারেন, রেফারেন্স অবশ্যই কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু পাঁজরের হাড় দিয়ে আমরা সৃষ্টি নই তাকে কেন আমরা এত ভালো, নই দেখে ভালোবাসা যাবে না, এটা কোনো কথা? তো আমরা তো মনে করেন আমাদের বাবার পাঁজরের হাড় দিয়েও আমরা সৃষ্টি না, মায়ের পাঁজরের হাড় দিয়েও তো সৃষ্টি না, তাহলে তাকে ভালোবাসা যাবে না? তো প্রশ্ন করলে এরকম অনেক প্রশ্ন আসতে পারে, আপনি দেখবেন ওটার ভিতরে লজিকটা কি, যুক্তিটা কোথায়, ঠিক আছে? আদারওয়াইজ এটা পুরোটাই হচ্ছে ফেক, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর একজন বন্ধু আমাদের রাবিয়া কিন্তু প্রশ্ন করেছিল লামিয়া, যে বাসায় যে গেস্ট আসবে সেই গেস্টটা কারা, মানে আপনাকে দেখার জন্য আসবে নাকি, মানে বিয়ে শাদীর কোনো বিষয় আছে নাকি, তাহলে আমাদেরকে জানান, আমরা চলে আসবো বিয়ে খেতে। আচ্ছা, লিখেছে ওয়াসিফাতিহি, এই নামে তো আমিই ডাকি, অন্য আর কেউ তো ডাকে না, রাইট? তাই না, এই নামটি আমি কালিমাতুস মুজমালে পেয়েছি, তাই প্রিয় আর যে বন্ধুকে এই নামে ডাকি, খুব সুন্দর নাম, নিতু বদরগঞ্জ থেকে, ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা এখন আরেকটা গানে চলে যাব, যে গানটা শুনবো সেটা হচ্ছে প্রীতম হাসান ফিচারিং শাহ আলম সরকারের মুশকিলে আসান, শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা মেট্রো 9040। Let's talk more music. How hot is music?
4: দ্বিতীয় ঘন্টার শেষ দিকে আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে এই ধাঁধার সঠিক উত্তর দেওয়ার সময় কিন্তু চলে আসছে। সো যে যে বন্ধুরা এখনো উত্তরটা দিতে চান, খুব ঝটপট করে কিন্তু আমাকে উত্তরটা দিয়ে দিতে পারেন 01841904904 এই নম্বরটিতে SMS বা হোয়াটসঅ্যাপ করে, অথবা আপনি আমাদের ফেসবুকের অফিসিয়াল পেজে কমেন্ট আকারে লিখতে পারেন আমার পোস্টের নিচে। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovethakafm। কথাবার্তা বলবো, তবে তার আগে খেলাধুলার একটু খবর জানিয়ে দিই। যেমন ব্রাজিল কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে কিন্তু বেশ ভালো একটা জয় পেয়েছে, এবং সেটা আমরা দেখেছি যে আগের ম্যাচে আসলে কোনোরকম আসলে মান বাঁচানোর চেষ্টা চলেছিল, যে এক এক গোলে ড্র করে আসলে মান বেঁচেছিল। কিন্তু পরবর্তীতে যে রিসেন্ট যে ম্যাচটি হয়েছে সেখানে কিন্তু ব্রাজিল তাদের যে নিজের যে খেলার স্টাইল এই সব কিছু কিন্তু আসলে তারা একদম জান প্রাণ উজাড় করে দিয়েছে। সেখানে কিন্তু আসলে হাফ টাইমের আগে 2-1 গোলে তারা পিছিয়ে থাকলেও পরবর্তীতে 2-2 গোলে কিন্তু সমতা ফেরান, এবং পরবর্তী যে হাফ টাইম থাকে সেখানে কিন্তু তারা আরও 2টি গোল দেয়। অর্থাৎ মোটামুটি 6 গোলের একটা খেলা হয় যেখানে 4টি গোল দিয়েছে ব্রাজিল, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, এবং 2টা গোল করেছে মানে 2টা পেয়েছে হচ্ছে অস্ট্রেলিয়া। সো দেখা যাক সামনে যদি তারা এই ফর্মে আসলে ফিরতে পারে, ডেফিনেটলি আমরা আরও কিছু শৈল্পিক খেলা আসলে দেখতে পারবো ওয়ার্ল্ড কাপেও। এবং ব্রাজিলের আসলে একদম পুরনো যে দলটা বা তাদের যে খেলার স্টাইল সেটাকে আসলে আমি খুব মিস করি, যেটা খুবই কন্টিনিউটি নাই আমরা গত বেশ কয়েকটা ওয়ার্ল্ড কাপে পাইনি। তো আশা করবো যে সামনের দিকে আসবে এবং সামনের ম্যাচগুলোতেও তারা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। যদিও গত ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের আসলে এই বাছাই পর্ব থেকে বেরোতে বেশ কষ্ট হয়ে যাচ্ছিল বা এই পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো এটা আসলে হয় ফুটবল ক্রিকেটের মধ্যে, আজকে যারা বিশ্ব চ্যাম্পিয়ন কালকে দেখবেন তারা আবার একটু ডাউন হয়ে গেছে। তো এটা হয়, এক এক সময় এক এক রকম হয়। তো এটা আসলে কেউ খুব হলফ করে আসলে বলতে পারে না যে না আমরাই বেস্ট, আমরাই আমরা জিতবই হ্যান তেন, এই টাইপের কথাবার্তা এগুলো হচ্ছে ভুয়া কথাবার্তা আর কি। যাই হোক, কারণ আপনি দেখবেন যে ফ্রান্সের মতো দলও কিন্তু হেরে গেল, ঠিক আছে? তো ফ্রান্সের যে পরিমাণ স্পিড ছিল, যে পরিমাণ শক্তি ছিল, সেই হিসাবে তো ফ্রান্স ওয়ার্ল্ড কাপ মানে সবাই ধরে নিয়েছিল, ওয়ার্ল্ড কাপ ফ্রান্স নিয়ে নিল, ঠিক আছে? কিন্তু ফাইনালে কিন্তু এটা হয়নি। নরওয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে, হালান্ড আছে সে এরকম দানবের মতো, সে তো এটা করবেই, হয় নাই। আর্জেন্টিনার ম্যাটারও সেম জিনিস, যে মেসি আছে, এটা আছে, সেটা আছে, কিন্তু ফাইনালে যে হয়নি। সো কখন কি হয়, কখন কিভাবে কি হয় খেলার ভিতরে, এটা আসলে প্রেডিক্ট করাটা টাফ যদি সেটা আগে থেকে ফিক্সিং না থাকে আর কি। ওকে, সো আমি একটু ধাঁধাটা বলে দিই। আজকের যে ধাঁধাটা, ধাঁধাটা হচ্ছে এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না, এটা কি হবে? এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না? তো ঝটপট করে উত্তর পাঠিয়ে দিবেন, যদিও এখন উত্তর পাঠালেও আসলে খুব বেশি যে লাভ হবে বিষয়টা তেমন না। আর এখানে হচ্ছে আমাদের যে যে বন্ধুরা আছেন, বন্ধুদের কথাবার্তা আমি একটু পড়ব। আমাদের সঙ্গে আছেন হচ্ছে আজকে ধাঁধার উত্তর দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বন্ধু, আমাদের প্রিয়া। কেমন আছো ভাইয়া? প্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? একদম শেষ মুহূর্তে এসে আপনি উত্তর দিলেন। আরেক বন্ধু সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এদিকে জাহারা আমাদেরকে ছবি পাঠিয়েছেন, চাঁদের ছবি, নিজের ছবি, ডেফিনেটলি দুইটাই সুন্দর, দুইটাই আল্লাহকে সৃষ্টি। না আপনি ওই যে চলে যেতে বলেছি কি, আপনি তো যে MB শেষ করতে চাচ্ছেন না, টাকা শেষ খরচ করতে চাচ্ছেন না, এই জন্য আর কি। আজকের ধাঁধার উত্তর শিওর না, বাট মনে হচ্ছে এটা আমাদের অবসান দিয়েছে। দেখা যাক, সঠিক কিনা উত্তরটা। ওকে, এদিকে আছেন আমাদের সঙ্গে ফেসবুকের মাধ্যমে অনেক বন্ধুরা, তো ফেসবুকে যারা যারা আছেন তাদের কথাবার্তাগুলো পড়বো আস্তে আস্তে ধীরে সুস্থে। আমাদেরকে লিখেছেন উম্মে রায়হান, লিখেছে সিফাত ভাইয়া শুনছি চুপচাপ। হ্যাঁ, চুপচাপে কিন্তু শুনতে হয়, কারণ এই জিনিসটাই আমরা অনেকে ভুল করি, আমরা শোনার সময় বলতে থাকি, এজন্য আমরা কি বলছি সেটাও বুঝি না, কে বলছে কি বলছে সেটাও বুঝি না, সো শুনতে হয় চুপচাপ। আপনি একজন গুড লিসেনার হলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, লামিয়া জান্নাত আছেন আমাদের সঙ্গে, তিনি একটা উত্তর দিয়েছিলেন। ওকে, এদিকে এস এম এস এর মাধ্যমে আছেন যারা, এস এম এস এর মাধ্যমে আছেন ধাঁধার উত্তর হলো, তারপর এক বন্ধু লিখেছেন, এটা হচ্ছে আমাদের তমা বন্ধু, কতটুকু নিতেই হবে, হবেই হবে, তমা অনেকগুলো উত্তর দিয়ে বলছে নিতেই হবে। এটা এতগুলো উত্তর দেওয়াতে আমার জন্য সহজ হয়েছে যে এবার আমি কোনোটাই নিব না আর কি, এটাই সবচেয়ে সহজ একটা ইয়ে, যদি দু একটা দিতে না কষ্ট হয়ে যেত আর কি, যেটা হারে তমা এটা দিয়েছে এটা তো হয় না এটা সেটা, এখন হলেও সমস্যা নেই না হলেও সমস্যা নেই, কারণ যেহেতু সিস্টেম এটা যে না একের অধিক উত্তর দেওয়া যাবে না আর কি একসাথে, তো সেই ক্ষেত্রে কোনোটাই নিলাম না আর কি, কষ্ট কম। ভাই একটা প্রেম করব, ম্যানেজ করে দাও, কুলসুম একা থাকতে ভালো লাগে না। কুলসুম, আপনার জীবনে যখন প্রেম আসার হবে, আসার মানে হুকুম হবে, তখন হয়ে যাবে, বিয়ে শাদির পরে প্রেম টেম করেন, আর একা থাকতে ভালো লাগে নাকি, একা থাকা আছেন যেহেতু আপনি একা থাকার সময়টাকে কাজে লাগান, আপনি যেটা ভালো পারেন সেটার ভিতরে আরো বেশি পরিমাণ দক্ষ হন, তাহলেই তো হয়। আচ্ছা, আছেন ওরে হ্যান্ডসামের ডিব্বা ভাইয়া, ওরে বাপরে বাপ, এটা ফার্স্ট শুনলাম হ্যান্ডসামের ডিব্বা। আচ্ছা ভাইয়া, জানো আমার পুরো নাম হচ্ছে তানহা আক্তার আঞ্জলি,
1: আঞ্জলি,
4: এটা একটু ওই যে বলিউডের নায়িকাদের মতো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমার ডাকনাম হচ্ছে জুলি, কত অদ্ভুত তাই না, আপনার দুইটা নামই সুন্দর, জুলিও সুন্দর, তারপরে তানহা আক্তার, তানহা তো আমাদের সাথেই আছে সকালবেলা আমাদের শো করা হচ্ছে তানহা মর্নিং মাইকে, আর যে তানহা, এবং আঞ্জলিও সুন্দর, সবগুলো নামই তো সুন্দর আপনার, থ্যাংক ইউ। এখানে আছেন হচ্ছে আমাদের বন্ধু সিয়াম, সিয়াম একটা উত্তর দিয়েছেন, সিয়াম এটা উত্তর হবে, শিওর ভেবে দিলেন। ওকে, একটা নতুন কলম কিনে খাতায় নিজের দুঃখের সব কথা লিখলাম, সেই সুখের কথাগুলো লিখবো তখন কলমের কালি শেষ হয়ে গেছে, সুথি সুনারি নাটক থেকে, তো ভুলটা তো আপনার, আগে সুখের কথা লেখা উচিত ছিল, তাহলে দুঃখের কথা লিখতে গেলে এবার কালির শেষ হলেও সমস্যা হতো না, যে না দুঃখের কথা লেখার জন্য কালিও রেডি থাকে না, তখন বলতে পারতেন, তো এটা তো আপনার আসলে যে এই ম্যানেজমেন্টের সমস্যা। ঠিক আছে ভাইয়া, সবাই আমার ছোট বোনকে, বোনটাকে মশা বলে ডাকে, কি করণীয়, মশা কেন বলে এটা বলে নাকি, মানে এটা বলার কারণটা কি, মানে একটা কারণ থাকতে হবে তো, যে সে মশার মতো এরকম করে, অথবা আছে মশার মতো উড়ে, অথবা কামড় দেয়, কি কারণে বলে সেটা একটা দেখার বিষয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি সুথি, সেটা হচ্ছে মানুষ সেটাই সবচেয়ে বেশি করে যখন আপনি সেটার ভিতরে আপনি খেপিয়ে তুলবেন, যেমন ধরেন আপনাকে কেউ কিছু একটা বলে খেপাচ্ছে, আপনি সেটাতে রাগ করলেন, সেই মানুষটার উদ্দেশ্য কিন্তু সফল, যে আপনাকে রাগ করানো ছিল তার উদ্দেশ্য, এবং যখন উনি বুঝবেন যে না এটা করার পরে আপনি রেগে যাচ্ছেন, তারপর থেকে এটা তিনি কন্টিনিউ করবেন। এখন যদি কোনোভাবে আপনি সেটাকে অ্যাভয়েড করে যান, এবং আপনি যদি বলেন যে হ্যাঁ তো কী হয়েছে এটার মধ্যে কী এমন, এবং কোনো রিয়াকশনই না দেন, সেক্ষেত্রে যে বুঝবে যে লাভ হলো না, তার পরবর্তীতে আর এটা ইউজ করবেন, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কিন্তু। সো আপনি ট্রাই করে দেখতে পারেন, ওই যে ছোট বোনের ক্ষেত্রে এটা ট্রাই করে, ছোট বোন কত ছোট এটা তো জানি না, সে যদি বুঝদার হয় মোটামুটি তাকে এটা বুঝিয়ে বলতে পারেন। তবে এই মুহূর্তে এই একটা ভালোবাসায় যাব, সেই ভালোবাসাটা হচ্ছে খুবই অবুঝ ভালোবাসা, বলনা অ্যালবাম থেকে হৃদয় খানের গান অবুঝ ভালোবাসা, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন। শুনছেন?

0: টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।
1: সময় হয়ে গেল আজকের ধাঁধার সঠিক উত্তর দেবার। সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে এবং শেষ ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। আজকের যে ধাঁধাটা ছিল সেটা হচ্ছে এমন কোন জিনিস যা সবাই দেখতে পায় কিন্তু হাত দিয়ে ধরতে বা দেখতে বাধা দিতে পারে না। তো সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে স্বপ্ন। অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা লিখেছিলেন স্বপ্ন বা ড্রিম, কারণ ড্রিম হচ্ছে এমন একটা জিনিস যে সবাই দেখতে পারে, কম বেশি সবাই স্বপ্ন দেখে কিন্তু সেটা হাত দিয়ে ধরতে পারে না এবং দেখতে বাধাও দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত সেটা শেষ হয়, অথবা কেউ যদি আপনাকে মনে করেন যে ধাক্কা দিয়ে উঠিয়ে না দেয় কিন্তু স্বপ্নের ভিতরে তো হাত দিতে পারে না আর কি। তো অনেকে লিখেছিলেন হচ্ছে আকাশ বাতাস এটা সেটা, তো বাতাস আপনি দেখতে পারবেন না, তো বাতাস আপনি অনুভব করতে পারবেন। বাতাস হয়তো যখন ঘূর্ণিঝড় হয় ধুলাবালির যেই মানে ঘূর্ণনটা হয় সেটা আমরা দেখতে পারি কিন্তু অরিজিনাল বাতাস যেটা একদম পরিষ্কার ক্লিন বাতাস সেটাকে আপনি দেখতে পান। আচ্ছা, অনেকে বলেছেন আমার ভবিষ্যৎ আমরা দেখতে পাই না, এটাও ভুল। সো সঠিক উত্তরটা হচ্ছে স্বপ্ন বা ড্রিম। সো অভিনন্দন আমার সেই সকল বন্ধুকে এবং ধন্যবাদ আমার বাকি বন্ধুদেরকে যারা এতক্ষণ চেষ্টা করলেন, অনেকক্ষণ মস্তিষ্ক খাটিয়েছেন। আরেকজন বন্ধু তো টাকা খরচ হবে দেখে জানাই নাই, এটা হচ্ছে আমাদের ধারা। তো যাই হোক, যেটা হচ্ছে কথা এটা হচ্ছে ফাঁকিবাজি। আর আর যারা যারা আছেন আমি তাদের কথাবার্তাগুলো অবশ্যই পড়ব। আমাদের আচ্ছা আমাদের অহনা লিখেছিলেন স্বপ্ন, এবং আমি জানি না অহনা পরে কি সার্চ টার্চ করে পেয়েছেন এরকম কিছু। আচ্ছা, উম্মে রায়হান লিখেছিলেন হচ্ছে ছায়া, না হয় নাই। নুসরাত জান লিখেছেন মৃত্যু, মানুষের মৃত্যু আমরা সবাই দেখতে পাই কিন্তু হাত দিয়ে আটকাতে পারি না, যেমন মাইকেল জ্যাকসন নিজেকে বেশি দিন বাঁচানোর জন্য মেডিকেল টিম সাথে নিয়ে ঘুরত কিন্তু ডাক্তারের হাত মাইকেলকে বাঁচাতে পারেনি। পাগল না আপনি আমার একটু বেশি। আর যারা যারা আছেন আমি তাদের কথাবার্তাগুলো অবশ্যই পড়ব। আমাদের আচ্ছা আমাদের অহনা লিখেছিলেন স্বপ্ন, এবং আমি জানি না অহনা পরে কি সার্চ টার্চ করে পেয়েছেন এরকম কিছু। আচ্ছা, উম্মে রায়হান লিখেছিলেন হচ্ছে ছায়া, না হয় নাই। নুসরাত জান লিখেছেন মৃত্যু, মানুষের মৃত্যু আমরা সবাই দেখতে পাই কিন্তু হাত দিয়ে আটকাতে পারি না, যেমন মাইকেল জ্যাকসন নিজেকে বেশি দিন বাঁচানোর জন্য মেডিকেল টিম সাথে নিয়ে ঘুরত কিন্তু ডাক্তারের হাত মাইকেলকে বাঁচাতে পারেনি। পাগল না আপনি আমার একটু বেশি আসলে একটু ক্রিটিক্যাল করে ফেলেছেন বিষয়টা হচ্ছে আসলে সব।

দিতে পারে না। তো এটা স্বপ্নই হবে আসলে, যে সবাই দেখে, স্বপ্ন তো সবাই দেখে, মৃত্যু তো সবাই আসলে দেখে, অন্যজনেরটা দেখে, নিজেরটা তো আসলে যখন যারা দেখে তাদের অনুভূতি তো আমরা জানতে পারি না, তাই না? তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা। আর এদিকে এদিকে আমাদের সঙ্গে আরো যারা যারা আছেন আমি একটু পড়বো তাদের কথাবার্তা। ভাইয়া আনসার হলো আলো মিম, না আলো মিম হয় নাই। হাই ভাই, আমি আবদুল্লাহ, সানারপাট থেকে শিহরণ গানটা প্লে করে দেন। বন্ধু আমার মনে হয় না প্লে লিস্টে আছে, যদি থাকতো বা থাকে অবশ্যই প্লে করে দিব। রাউফুন আছেন রংপুর থেকে। রক্ত স্বল্পতা, রক্তের সমস্যা, শরীরের বাহ্যিক আকারের সমস্যা না, হতে পারে শরীরের অভ্যন্তরীণ জিন মানসিক চাপের জন্য। বাহ, এটা কি বন্ধু কি আমাদের ডাক্তার নাকি? বা কোনো সম্পর্ক নেই রক্ত স্বল্পতার সাথে মোটা চিকন হওয়ার? কোনো সম্পর্ক নেই রক্তের সাথে মোটা চিকন হওয়ার সম্পর্ক কে বলল, কেউ বলেছে? যাই হোক ভাইয়া, আপনার মতো কোনো কি অহকার, আমি আপনাকে দুইটা মেসেজ দিলাম পড়লেন না কেন আপনি? অহকার কি নিয়ে আমি চললাম, এটা কোন বন্ধু? বন্ধুর নাম নাই, কিছু নাই, ঠিক আছে বন্ধু, চলে তো গেছেন, এখন আর পরে কি করবো। যাই হোক, আপনি এই মানে কারেকশন করে নেবেন লেখাগুলো আর কি, লেখাগুলো ক্লিয়ার না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি নাম ঠিকানা কিছুই দেন নাই, সো আমি কার্ডটা পড়ি নাই, কার্ডটা পড়ছি সেটা আমি আসলে বুঝতে পারছি না। সো পরে যদি আপনার অভিমান ভাঙে আপনি যদি আসেন সেটা অবশ্যই চেষ্টা করবেন। এই মুহূর্তে আমি চলে যাবো একটা গানে, যেই গানে আমি জানালা বন্ধ করে দিব, সেটা হচ্ছে বন্ধ জানালা, শিরোনামহীনের চমৎকার একটি গান। বন্ধ জানালা শুনতে থাকুন, সঙ্গেই থাকুন।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

ঢাকা এফএম 90.4 এ সিফাত আপনার সঙ্গে আছি। আবার হঠাৎ করে মনে পড়লো যে না, আমার বন্ধুরা তো অনেক কথা লিখে রেখেছে, তো কিছু কথাবার্তা তো পড়তেই হয়। আমাদের বন্ধুরা লিখেছেন, যেমন আরিফ রংপুর থেকে আছেন, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমার মনে হয় সে আমাকে ভালোবাসে, কিন্তু তার সঙ্গে কথা বলতে ভয় করে, কিভাবে কথা বলবো। যেভাবে সবার সঙ্গে কথা বলেন এভাবেই কথা বলবেন। আর এই যে আপনার মনে হয়, এই মনে হওয়া দিয়ে অনেক ভুল হয়, কারণটা হচ্ছে আপনার মনে যেটা হচ্ছে তার মনে হয়তো সেটা হচ্ছে না। আমরা এরকম অনেক ঘটনা দেখি আমাদের আশেপাশে, অথবা আমাদের হয়তোবা বন্ধু মহলের মধ্যে অনেককেই দেখি আমরা, যে মনে করে করে চার পাঁচ বছর পার করে দিয়েছে, যে সে হাসি দেয়, সে একসাথে ঝালমুড়ি খায়, সে একসাথে বাদাম খায়, একসাথে পিৎজা খায়, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই ভালোই বাসে, নাহলে পিৎজা কেন খায়, নাহলে বাদাম কেন খায়, তো যার খিদা লাগবে সে তো খাবেই। তো এটার উপর বেস করে আপনি আসলে ভালোবাসাটাকে পরিমাপ করতে পারবেন না বন্ধু আরিফ। তো আরিফ, আপনার জন্য আমার আসলে বন্ধু হিসেবে যে উপদেশটা থাকবে, যদি প্রথমত হচ্ছে আপনি আপনার কাজে বা পড়াশোনায় মনোযোগ দেওয়াটা সবচেয়ে বেটার, আর যদি মনে হয় যে না তাকে নিয়ে আপনি ফিউচার চিন্তা করছেন, পরিবারের সঙ্গে কথা বলতে পারেন এবং তাকে অবশ্যই আপনি ইনফর্ম করতে পারেন যে আসলে আমার কাছে এমন মনে হয় এবং আমি আসলে ভালোবাসি, এটা সাহস নিয়ে বলতে হবে। যদি সাহসই না থাকে তাহলে তো আপনি ভালোবাসতে পারবেন না, ঠিক আছে বন্ধু। তো আরিফ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনি অবশ্যই জানাবেন কি হলো না হলো। আচ্ছা, লিখেছেন আরেকজন বন্ধু যে ভাইয়া আপনার নতুন নাম রাখলাম সিফু রাইহান ফ্রম সিফু। সিফু তো নতুন নাম না, সিফু পুরনো নাম, আমার পুরনো বন্ধুরা আসলে প্রায় সময় আদর করে আমাকে এই নামে ডাকে, তো আসলে নামটা একেবারেই পুরনো না, আপনার জন্য নতুন হতে পারে, বাট এটা আমি শুনি প্রতিদিনই শুনি। মিষ্টি কোকিল ভাইয়া, আমি আফরিন ফ্রেন্ড কেমন আছে খোঁজ নেন তো, কি কেমন আছে খোঁজ নেন তো, আফরিন ফ্রেন্ড কেমন আছে খোঁজ নেন তো। আচ্ছা ভাই, মেবি চাঁদ সূর্য আনসার হতে পারে, জান্নাত ফ্রম গাউসিয়া নাকি, জিসিএ লিখে রেখেছেন আপনি, ওকে। আরো আছেন ভাইয়া আপুটাকে কালকে, আচ্ছা আমাদের এই বন্ধু লিখেছিলেন যে যেই আপুর কথা আসলে বলছিলেন, যে আপু আসলে চলে গেছেন স্ট্রোক করে, তার কথা বলছিলেন আর কি, অবশ্যই তার জন্য অনেক অনেক দোয়া রইল। জানবি আছেন আমাদের সঙ্গে, হাজির হয়ে গেলাম সিলেট থেকে ভাইয়া, ধাঁধার আনসার হবে ছায়া না হয় নাই বন্ধু জানবি। আচ্ছা লিখেছেন সিরাজ ভাইয়া, আসছে সামনে শীতকাল, তাই শীতের অগ্রিম শুভেচ্ছা রংপুর থেকে আঁখি। ইয়েস, আমিও ওয়েট করছি যে শীতের সময়টা আসুক, যদিও শীতের সময় আমি নিজেই অসুস্থ হয়ে যাই ঠান্ডার কারণে, বাট তারপর আমার শীতই ভালো লাগে। পরি রংপুর থেকে আছেন, কেমন আছো ভাইয়া, কোচিং থেকে এসে যুক্ত হলাম, ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যে এসেও আমার কথা মনে আছে, ধন্যবাদ আপনাকে। মাহফুজার আছেন আমাদের সঙ্গে বড় বাড়ি লালমনিরহাট থেকে। আরো আছেন ভাইয়া, SMS পড়েন না নাকি, পড়ি তো, এই যে এত এত SMS পড়ছি, প্রতি কথায় কথায় SMS পড়ছি, তারপরও মনে হলো আপনার আমি পড়ি না। আচ্ছা এদিকে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অনেক বন্ধুরা আছেন আমার সঙ্গে, কি লিখেছেন ভাইয়া, আমি বিজি ছিলাম তাই জয়েন হতে পারি না, এটা হচ্ছে আমাদের প্রিয়া, ওকে প্রিয়া নো প্রবলেম। আচ্ছা এখানে আছেন আমাদের বন্ধু, আমাদের জাহার কি রয়েছে, ভাইয়া আমার না একটা ড্রিম, আমি জিক্সার বাইক চড়ব, কিন্তু জানি না কি বা কবে আমার এই ড্রিম পূরণ করবে, আমার বাবা তো দুই চোখে দেখতে পারে না, মানে দেখতে পারে না, জিক্সার দেখতে পারে না। আচ্ছা ওকে ভাইয়া, এটা কি টিপস দিলেন, গরমে ফোড়া বের হয়েছে আর আপনি গরম পানির ভাব নিতে, না আমি আপনাকে বলি নাই গরম পানির ভাব নিতে, আমি বলেছি যে আমার চোখের সমস্যা সেম হয়েছে, সেটার জন্য ট্রিটমেন্ট আমি এটা পেয়েছি, আর ওই মানে গরমে ফোড়ার জন্য গরম পানিটা আমি আসলে আপনাকে বলি নাই, মানে আপনার ট্রিটমেন্ট হিসেবে বলি নাই, আপনি ডাক্তার দেখাতে পারেন যদি সেটা খুব বেশি পরিমাণ পেইন আপনাকে দিয়ে থাকে বা আপনার কাছে মনে হয় যে খুব সিরিয়াস কোনো কিছু, ঠিক আছে। তো আমি আসলে সেটা বুঝাতে চেয়েছি আপনাকে। এনিওয়ে আরো আছেন আমাদের সঙ্গে যারা যারা, তাদের কথাবার্তা গুলো, ও আচ্ছা বাইক দেখতে পারে না, জিক্সার বাইক দেখতে সুন্দর আসলে, আমি নিজেও চড়েছি বেশ কয়েকবার, কিন্তু আমার কাছে আমি জানি না কেন আমার কাছে পুরনো বাইকগুলো বেশি ভালো লাগে, যেমন ধরেন যে একদম 90s বা তার পরবর্তীতে, মানে এই খুব ডিজাইনওয়ালা বাইকের বাইরে যে আগের যে সিম্পল বাইকগুলো ছিল, কারণ সেগুলো খুব বেশি পরিমাণ কমফোর্টেবল, এবং বাকি যে বাইকগুলো ছিল এগুলোর ভিতরে আসলে বসতে যে আমি আসলে স্পেসিফিকভাবে ওই বাইকের নামই বলবো না, এরকম যে ডিজাইন করা বাইকগুলো আছে সেটা আমার কাছে খুব রিস্কি মনে হয়, আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে মানে বাইকে বসেছি নাকি আমি কোনো রোলার কোস্টারে বসেছি, আমার কাছে এরকম মনে হয়, মানে এত বেশি পরিমাণ জাম্প করে, প্লাস সাথে হচ্ছে ওইটার বসার জায়গাটা হচ্ছে সামনে যে আর কি রাইডার থাকে আর কি, যিনি রাইড করছেন বা যিনি চালাচ্ছেন বাইকটা, তার উপরে পুরোপুরি ভর দিয়ে থাকতে হয়, তো বেচারা যিনি চালান তার পিছনের মানুষটার পুরো ভরটাকে আসলে নিতে হয়, এভাবে আসলে থাকে, দ্যাটস ওয়াই আমি আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব একটা ভালো লাগে না, এটা দেখতে সুন্দর লাগে, কেউ একজন চালালে ঠিক আছে কিন্তু দুইজনের জন্য আমার কাছে কেমন যেন একটু অন্যরকম লাগে। যাই হোক, আমাদের বন্ধু লিখেছেন ভাই আপনার শো কবে কবে হয়, আমার শো হচ্ছে প্রতি রবিবারে দুপুর 2টা বাজে পাবেন হচ্ছে আপনি চক্কর বক্কর বাতচিত, যেটা ঢাকায় ভাষায় স্পেশাল শো, এবং এই যে মঙ্গলবার এবং বুধবারে পাবেন বিকাল 5টা থেকে ঢাকা মেট্রো 9040।
আচ্ছা প্রথম প্রথম আপনি তো বলতেন যে একাধিক উত্তর দিতে পারবেন, হ্যাঁ একাধিক তো উত্তর দিতে পারবেনই, মাগার প্রশ্ন করা যাবে না এইটা এইটা না ওইটা, এখন কি হলো, হুম তমা তমা আপনি আসলে বুঝেন নাই, আমি বুঝাতে আমি বলতে চেয়েছি যে আপনি একসাথে এতগুলো উত্তর দিতে পারবেন, যেমন আকাশ বাতাল, আকাশ পাতাল জমিন বাতাস আরো অনেক কিছু, সেটা একবারে দিতে পারবেন না, আপনি ডিরেক্টলি একবার বলেন যে এটা আকাশ হবে, তারপর যদি মনে হয়ে থাকে যে না আকাশ না, তারপর আপনি বলেন যে না এটা আকাশ হবে না ভাই এটা বাতাস হবে, তারপর আপনার কাছে মনে হলো যে না এটা বাতাস না, আপনার কাছে মনে হলো এটা পাতাল, তখন আপনি বলতে পারেন যে না আচ্ছা এটা পাতাল হবে ভাই আমার আগের দুইটা উত্তর ভুল হয়েছে। এখন আপনি যদি সবগুলো উত্তর একসাথে দেন, দশটা ধরনের উত্তর বলে দিলেন, এটা এটা এটা এটা এটা এটা এটা এটা হবে এক থেকে দশ পর্যন্ত যেটা হয় আর কি, এইটা বলেছি হবে না, ঠিক আছে এই ধরনের দশটা অপশনওয়ালা প্রশ্নের উত্তর হবে না। তো তোমা আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমার কথাটা, হয়তো আপনি ঠিকভাবে তখন বুঝতে পারেননি, আশা করি এখন ক্লিয়ার। ক্লিয়ার না হলো আমি আবার সংক্ষেপে আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি একাধিকবার উত্তর দিতে পারবেন কিন্তু একটা করে উত্তর দিতে পারবেন, এমন না যে আপনি প্রতি উত্তরে এখন পাঁচটা উত্তর দিলেন তারপরে আবার দশটা উত্তর দিলেন, সে এইরকম না, ঠিক আছে আশা করি আপনি বুঝেছেন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আরো আছেন ভাইয়ে, গত এক সপ্তাহ থেকে চাঁদে যে আলো দিচ্ছে আমি তো অবাক, এটা কি ওয়েদারের কারণে না এমনিতে, আরো জানেন আমার একা থাকতে ভালো লাগে আর আমি একা থাকতে গান থাকলে গান গাই, আমার স্বপ্ন আমি সিঙ্গার হব, কিন্তু আমার বাবার গান গাওয়া বা শোনা পছন্দ না, যদি বলি সিঙ্গার হতে চাই মারতে পারে সিরেজ থেকে অন্তরা। আচ্ছা যাক, ওনার একটা নিজস্ব পারসেপশন থাকতে পারে, তো আপনার যদি এই গুণ থাকে আপনি অবশ্যই আপনার মতো করে চেষ্টা করে যাবেন, আপনি যদি আসলে তার মন গলাতে পারেন গান গেয়ে, গান যদি অনেক ভালো গেয়ে থাকেন তার মন এমনি গলে যাবে, এটা হচ্ছে একটা বিষয়, ঠিক আছে। অনেকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেও পারে নাও করতে পারে, এটা যার যার ব্যক্তিগত একটা বিষয়, তবে আপনার যদি এই গুণটা থাকে আপনি সেটাকে নার্সিং করতে পারেন, এটা হচ্ছে আর কি আমার মনে হয় যে আপনি চেষ্টা করে আসলে দেখতে পারেন। এবং আপনি বলছেন যে চাঁদের আলো দেখে, আসলে এটা এমন হওয়ার কারণটা হতে পারে যেটা, সেটা হচ্ছে যে আকাশ অনেক বেশি পরিমাণ পরিষ্কার থাকে, দ্যাটস ওয়াই হয়তো বা চাঁদটাকে আপনার অনেক বেশি পরিমাণ পরিষ্কার মনে হয়, ঠিক আছে। আচ্ছা এই মুহূর্তে যেহেতু আমরা আসলে বৃষ্টির দেখা তো পাচ্ছি না ঢাকায়, তো গানে গানে তো বৃষ্টিতে ঘোরাই যায়, তো যে গানটা শুনবো সেটা হচ্ছে লোপামুদ্রা মিত্রর কণ্ঠে ছাতা ধরো, এই গানটা শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: আটকে ছুঁসলো, বাসলো, লাইনের মানুষলো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
5: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4। ঢাকা মেট্রো 9040।

বিদায়ের সময়ে চলে এসেছি আমরা, বিদায় নিতে হবে। তবে তার আগে আমার বন্ধুদের কথাবার্তাগুলো পরে তারপরে বিদায় নিব। সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে সেই বিকেল পাঁচটা থেকে, তারপরে এলো সন্ধ্যা, এখন রাত, এবং তারপরে তারপরে আর কি, তারপরে তো অনেক কিছু, তারপরে হচ্ছে আরও অনেক অনেক কথাবার্তা রয়ে যাবে, গান রয়ে যাবে, কথায় কথায় বিদায় নিল গান রয়ে যাবে, সেই গানগুলোকে আপনি অনুভব করতে পারবেন অবশ্যই, এবং প্রতিটা আড্ডাই বেসিক্যালি আপনার জন্যই। সো সেখানে আপনার যে কথাবার্তাগুলো আছে সেগুলো আপনি শেয়ার করতে পারেন, যেমন এই মুহূর্তে আসলে আপনার কি অবস্থা। এখন আর নতুন করে কোনো প্রশ্ন করব না, যেহেতু বিদায়ের সময়, বিদায় নিতে হবে। তো এর মধ্যে যে যে বন্ধুরা আছেন আমি তাদের কথাবার্তাগুলো একটু চেষ্টা করব পড়ে দেওয়ার জন্য, কারণ আমার বন্ধুরা অনেক অভিমান করে, আবার হিসাব রাখে কয়টা SMS করলো কয়টা পড়ি নাই, এই ধরনের। যাক, এটা আপনাদের ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের প্রতি, আমার কৃতজ্ঞতা যে তাদের এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন অহনা ইসলাম, আগে সঠিক উত্তর দিল, আপনি কারো নাম বলেন না, তাই শেষের দিকে উত্তর দিই যেন সঠিক হলে নামটা বলেন না। আপনি আবার এমন শেষের সময় নামটা বলেন, সেই সময় তো আরো নাম কখনোই বলিনি। আচ্ছা, অথচ আপনি বললেন আমি সার্চ করে উত্তর দিয়েছি, মানে উত্তর ভুল হলো দোষ, সঠিক হলো দোষ, না এটা একবার বলি নাই, আপনি মনে হয় একটু বেশি সিরিয়াস হয়ে গেছেন। আমি বলেছিলাম যে আপনি কি সার্চ করে দিলেন, এটা একটা প্রশ্নবোধক যে আপনি কি সার্চ করে দিলেন। আপনি যদি এটা না করে থাকেন আপনি বলবেন যে না আমি আসলে সার্চ করে দিইনি, নিজে থেকেই করেছি, ঠিক আছে। এটা এমন না যে আপনি শিওর সার্চ করে দিয়েছেন, এরকম হয়নি অহনা। সো আমার মনে হয় আপনি একটু এটা মানে আর কি অন্যভাবে বুঝেছেন। ধুর, আমি আর কোনোদিন আপনার ধাঁধার উত্তর দিব না, আপনি একটা, আচ্ছা আমি নাকি ভণ্ড, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাকি বন্ধুরা যারা যারা উত্তর দিয়েছেন সবাই সঠিক, মানে সঠিক মানে যারা যারা আর কি ওই সঠিক উত্তরটা দিয়েছেন, মানে ড্রিম বা স্বপ্ন, মানে আপনি একটা জিনিস দেখবেন, এটা আমার এই বন্ধু থেকে মনে হলো, অহনাকে বলছি না, মানে এটা থেকে মনে পড়লো যে আপনি দেখবেন যে যে যে জিনিসটা করে সেটা যদি সামহাও কেউ প্রশ্ন তোলে তখন সে ওই ব্যাপারটাতে খেপে যায়। আবার অনেকে আছে যে খুব ঠান্ডা মাথায় আসলে ওই জিনিসটাকে বলে যে না আসলে এই ধরনের কোনো কিছু হয়নি। তা আমি জানি না আসলে যে এটা আমাদের কার কার মধ্যে আছে, আমার মধ্যে তো অনেক আছে, আমি অনেক সময় এরকম হই যে কোনো কারণবশত যদি এটা হয়ে যায় তখন আমি অনেক সময় রাই তুমি কিভাবে এটা বললা এটা সেটা, এটা এটা আমাদের একটা নর্মাল অ্যাটিচিউড। সো এটা কোনো বিষয় না। অহন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু, আপনি আসলে যেই সময় উত্তরটা দিয়েছিলেন মানে একদম শেষ মুহূর্তে, সেই সময়টা আসলে আমি সবসময় সাতটার দিকে বা সাতটার দিকে হচ্ছে উত্তরটা দিই, আর তার আগে আপনি মানে তার আগে যে আমি কথা বলেছি এর মাঝে আপনি উত্তরটা দিয়েছেন। সো সেই ক্ষেত্রে আসলে আপনার উত্তরটা পড়ে তারপরে সঠিক উত্তর দেওয়াটার সিস্টেমটাই নেই, ওইভাবেই আমরা করি না। তো সেই ক্ষেত্রে আপনি আরও আরেকটু আগে উত্তরটা দিলে আমার মনে হয় আমি পড়ে ফেলতাম বা অথবা আমি আরও পেয়ে যেতাম। আর আমি তো আপনার উত্তর পেয়েছি, মানে আপনারটা বলেও তো বলেছে যে না আপনারটা সঠিক উত্তর হয়েছে, ঠিক আছে। শুধুমাত্র প্রশ্ন করেছিলাম যে এতক্ষণ হয়নি, আপনি কি সার্চ করে দিয়েছেন, মানে প্রশ্ন করেছিলাম, মানে বোঝা গেল যে নহনাকে প্রশ্ন করা যাবে না। ওকে, উমের রেহান আছে, সিরাজ ভাইয়া জানি এটা গানের অনুরোধ রাখার অনুষ্ঠান, তবু অনুরোধ রাখছি রকস্টার মুভির যে কোনো একটি গান বাজালেই হবে। আচ্ছা বন্ধু, আমি তো প্লেলিস্টে আসলে পেলাম না এই ধরনের গান, যদি আপনি শুনতে থাকেন, যদি মানে এই পরে যে গানটা আছে সেই গানটাও আশা করি আপনার ভালো লাগার কথা। এদিকে আরও আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও আরও বন্ধুরা, আমার সকল বন্ধুকে ধন্যবাদ, আজকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব বন্ধুরাই আসলে ছিলেন আমার সঙ্গে। SMS এর মাধ্যমে যে যে বন্ধুরা আছেন তাদের কথাবার্তাগুলো একটু পড়বো। এক বন্ধু লিখেছেন, হাই বন্ধু এতক্ষণ পরে, আচ্ছা হাই হাই হাই, এ পিঙ্কি আপু আর তানহাপু তো একবারে কি জানি একই গ্রুপের লোক, এই তো বুঝলেন। যাই হোক, তানহাপু তো আমাদের বিয়ের নামে মিথ্যা বলেছে, ও মা পিঙ্কি আপু তোমার নামে এত বড় একটা মিথ্যা বললো নিশি, ও দুষ্টামি করেছে মনে হয়, এই যা বলেই তো দিলাম, এরপরের থেকে এরকম বললে বলবেন যে তুমি মিথ্যা কথা বললে বোঝা যায়, ঠিক আছে। আপনি তাদেরটা না বলে নিজেরটা বলেন দেখি শুনি আমরা, তাহলে দেখবেন নিজের ব্যাপারে কি বলে। আচ্ছা, শারবিন আক্তার মুবারিকে লিখেছেন, সিরাজ ভাইয়া তারা ভরা আকাশে অনেক তারা দেখা যায়, হাজার তারার মাঝে আপন বন্ধুকে ফিরে পাওয়া অনেক কঠিন, কিন্তু যে আপন বন্ধু তো অন্তরে থাকে বন্ধু, শারবিন আক্তার মুবারিকা অন্তরে রাখবেন, অন্তর তো আপনার নিজের, তাই না। আচ্ছা, আই লাভ ফ্রি ফায়ার, আচ্ছা ভালোবাসেন, ভালোবাসতে থাকেন, তবে আসলে কোনো গেমে আসক্ত হবেন না। সালিহুল লিখেছেন, আজকে তিনি অনেক ব্যস্ত এই জন্য আসলে তিনি থাকতে পারেননি, দেখেন কত ডেডিকেটেড আমাদের একজন বন্ধু। ভাই আমি আরিফ রংপুর থেকে, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমার মনে হয় সে আমাকে, আজ আমরা এটা পড়েছিলাম। এবং আরও আছেন আমাদের সঙ্গে ইউসুফ শিকদার, আজ প্রায় সারাদিন DFM এর সাথে পুরাই ফাটাফাটি গানে, তানহাবুকেও বলো দাঁতগুলো কি কি জাদু ঘরে রাখতে, কেন মানে ওই জায়গায় বিশেষ কিছু পেয়েছেন আপনি জানাবেন তো। আচ্ছা সিরাজ ভাই কেমন আছে, আমি নতুন যোগ হলাম রংপুর পীরগাছা থেকে, লতিফা, ওকে লতিফা, লতিফা নামে আমি কিন্তু আমাদের বন্ধুদের পেয়েছিলাম, হ্যাঁ ওই লতিফা নাম মনে, তাহলে নতুন লতিফা। আচ্ছা ভাইয়া SMS, আচ্ছা এটা আমরা পড়েছিলাম। এদিকে আরো আছে আমাদের সঙ্গে, ভাইয়া আমার ধাঁধাটা
হয়েছে কি শুনতে পাইনি, দমকল থেকে জিনিয়া। জিনিয়া লিখেছিলেন হচ্ছে দাদার উত্তর হবে স্বপ্ন, একদম পারফেক্ট হয়েছে জিনিয়া, আপনার উত্তর একেবারে সঠিক হয়েছিল। এবং তমা বুঝতে পেরেছেন, তমা খুবই ব্রিলিয়েন্ট একজন মানুষ, তমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সিলেটি তমা তিনি বুঝতে পেরে বলেছেন যে আমি বুঝতে পেরেছি। পরি রংপুর থেকে গেছে, জানো ভাইয়া মাঠ থেকে লুকায় উপন্যাস পড়ছি। আমি সেদিনই বলেছিলাম যে এটা আসলে আপনার থেকে বের করাটা আসলে টাফ, আপনি এটা পড়বেনই কোনো না কোনোভাবে। তবে আসলে যেটা আমাদের মুরব্বীরা বা আমাদের যারা মানে গার্ডিয়ান আছেন বা বড়রা আছেন, যদি নিষেধ করে কোনো কিছুতে সেটা আমাদের আসলে মানা উচিত। এবং সেটার জন্য অবশ্যই একটা বয়স হবে, সেটার জন্য অবশ্যই আমরা আবার পড়বো এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে কেন নিষেধ করেছিলেন। কিন্তু একেবারে কমন ফলো না করাটা, এটা কিন্তু তিনি কষ্ট পেতে পারেন। আচ্ছা, মাহমুদুল হাসান বলছেন, সিয়দ ভাই আমার মনে হয় দাদার উত্তর ছায়া হবে, না বন্ধু হয় নাই, আর যদি না হয় তাহলে বলবেন, আমার চেষ্টা করবো সঠিক উত্তর দেওয়ার জন্য। আর আমি আর্জেন্টিনা তো, তাই শেষ সাত মিনিটে সবসময় কামব্যাক দেই। ওকে, বুঝা গেল একদম পুরোপুরি তার ভিতরে আর্জেন্টিনা ঢুকে গেছে। ওকে, তোমার মতো লিসেনার, তোমার নামে দিলাম শিপ্তু। শিপ্তু না, এটা আমার নামের গঠনই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি তোমাকে এই নামে ডাকবো। আচ্ছা, মাহফুজার, মাহফুজার এটা হচ্ছে লালমনিরহাট থেকে। মাহফুজার, বেসিক্যালি আমি যদি আমার কথা বলি, আমার আসলে আমার যে অরিজিনাল নামটা আছে মিনহাজ সিফাত, এটাই আমার সবচেয়ে বেশি পরিমাণ পছন্দ। তারপর অনেক সময় অনেকে আদর করে একটু ওই নামটাকে, একটু দেখা গেছে সিফু বললো, তো দ্যাটস ফাইন। বাট পুরো নামের মিনিং যদি চেঞ্জ হয়ে যায়, যেমন শিপ্ত, শিপ্ত আমার নামের মানে পুরো টোটালটাই চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, আপনার যদি ভালো লাগে এই নামে ডাকতে আপনি ডাকবেন, কোনো সমস্যা নেই। এদিকে আছেন আদাব ভাইয়া, কেমন আছেন আদাব? হিমেল লিখেছেন এটা, হিমেল আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও আছেন আমাদের সঙ্গে নিশি, নিশি বিদায় নিয়েছেন। ওকে ভাইয়া, বিদায় আলোচনা সভা। আচ্ছা, বিদায় নিয়েছেন, ওকে লতিফা। ওকে, রংপুর থেকে আছেন আমাদের বন্ধু শাকিল, আমি যাকে ভালোবাসতাম, কালকে তার বিয়ে হয়ে গেছে, একটা গান শোনান। একটা না, অনেকগুলো গান ছেড়ে যাচ্ছে আপনার জন্য। কালকে তার বিয়ে গেছে, সমস্যা নেই, আমরা আপনার বিয়ে খাওয়ার জন্য ওয়েট করছি। আপনার বিয়ের জন্য তাড়াতাড়ি হয়ে যায় আমরা দোয়া করি, ঠিক আছে? মন খারাপ করবেন না, লাইফ হ্যাজ টু গো অন। আর লাইফে অনেক কিছুই, অনেক এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছুই আপনি ফেস করবেন, এগুলো আপনাকে হাসি খুশি ভাবে ফেস করতে হবে, ঠিক আছে? আর বাইরে যে পরিমাণ গরমটা পড়ে, আজকেও পড়েছিল, কালকেও হয়তো পড়তে পারে, তো সেই ক্ষেত্রে অবশ্যই বেশি বেশি করে পানি পান করুন এবং ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করুন। ডেঙ্গু নিয়ে যদি বলতে চাই, ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু বেড়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কিন্তু সতর্ক হতে হবে। এবং সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে আমার বাড়ির উঠান, আমার বাড়ির ধরেন যেই সব জায়গায় আর কি পানি জমে থাকে, সেইগুলোকে পরিষ্কার রাখা বা একদম নিট অ্যান্ড ক্লিন রাখা। রাত্রেবেলা অবশ্যই মশারি খাটিয়ে ঘুমাবেন, বাড়ি প্যানেল ক্রিম ব্যবহার করতে পারেন, আর বাচ্চা বা বয়োবৃদ্ধ যারা আছেন তাদের দিকে একটু বিশেষ নজর রাখবেন। আপনার এই নজরটা আসলে থাকতে হবে এদিকের মধ্যে। আপনি যখন আপনার বাড়ির আশেপাশেরটা পরিষ্কার রাখবেন, ঘরটা পরিষ্কার রাখবেন, তখন কিন্তু সেটার মানে আর কি বলে এটাকে, যে বংশবৃদ্ধিটা কিন্তু কমে যাবে। সেই ক্ষেত্রে আমাদের সবার জন্যই ভালো, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, আমাদের সবার জন্যই ভালো। তো আশা করি আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে যদি এই কাজগুলো করি, সেটা আমাদের জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, সবার জন্যই ভালো। এবং অবশ্যই সরকারকে সে ব্যাপারে সহযোগিতা করা এবং দেখা গেছে যে যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে জানানো আসলে কোথায় কি করা যেতে পারে, মানে সাজেশন দেয়া। আচ্ছা, রংপুর থেকে আবির আছেন, তিনি গানের রিকোয়েস্ট করেছেন কিন্তু পারছি না রাখতে, দুঃখিত। এখানে আছেন আমাদের বন্ধু, আচ্ছা বিদায় বলেও তিনি শেষ করে না, শাকিল লিখেছেন অনেকদিন পর যুক্ত হলাম, আমাকে অনেক আমার অনেক কষ্ট লাগছে। অনেক, এটা খুবই স্বাভাবিক বন্ধু, আপনি যাকে ভালোবাসলেন তার বিয়ে হয়ে গেছে, আপনার তো কষ্ট লাগবেই, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণও করতে হবে আপনার। তাহলে আপনি, আমি বুঝবো যেন আপনি অনেক বেশি পরিমাণ ম্যাচিওর। আমি বুঝবো না, এটা পুরো দুনিয়াই বুঝবে যেন আপনি অনেক ম্যাচিওর। আর যদি ভেঙে যান, নিজে নিজে যদি ভেঙে যায় আর উঠতে না পারেন, সেটা ব্যর্থতা, ঠিক আছে? তাহলে তো তিনিই থাকতে পারতেন, সো এটা আপনার মেনে নিতে হবে। এনিওয়ে, যে গানটা শুনতে শুনতে বিদায় নিব সেটা হচ্ছে নেহা কাক্কার অ্যান্ড ফারহান সাবরির গান বোল কাফারা ক্যা হোগা, চমৎকার একটি গান। এই গানটা শুনতে শুনতে বিদায় নিচ্ছি বন্ধু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি, টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: मैं कुछ भी कर लूं, तुम कभी मुझसे मोहब्बत नहीं करना चाहती। और तुम
1: मात्र 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: You're listening to Taka FM 90.4.

0: Nation X Station.
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
5: এই লন। আপনার
4: শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

93.4 FM. মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম। একনেকে 15,823,57,00,000 টাকার 13টি প্রকল্প অনুমোদন, উন্নয়ন প্রকল্পে পরামর্শ ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। সরকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। আধুনিক প্রযুক্তি খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির। অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষার প্রস্তাব নিয়ে নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হওয়ায় এশিয়ান গেমসে পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 15,823,57,00,000 টাকা ব্যয় সম্বলিত 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে 8টি নতুন, 3টি সংশোধিত এবং 2টির মেয়াদ বৃদ্ধির প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেম রেসপন্স টু ফাইট এগেনস্ট টিবি, এইচআইভি, এইডস অ্যান্ড ম্যালেরিয়া ইন বাংলাদেশ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণ এবং মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান রৌফাবাদ, চট্টগ্রাম হোস্টেল ভবন সম্প্রসারণ ও সক্ষমতা প্রকল্প। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন প্রকল্পগুলোর ডিপিপিতে অন্তর্ভুক্ত পরামর্শ ব্যয় পর্যালোচনা করে তা উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও যথাযথ কারণ ছাড়া প্রকল্পের মেয়াদ বাড়ানো হলে বিলম্বের জন্য দায়ী কর্মকর্তা ও বাস্তবায়নকারী সংস্থাকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থা বাসরকে জানান, বিকেলে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব সহ শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সাথে বৈঠক সহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জন্য তাকে অভিনন্দন জানান এবং বক্তব্যটিকে দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিক নির্দেশনামূলক বলে উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং প্রধান বৈশ্বিক ইস্যুগুলোতে বাংলাদেশের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমি কন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, এআই যাতে নিয়ন্ত্রণহীন ও যথেচ্ছভাবে ব্যবহৃত না হয় সে বিষয়ে সচেতন থাকতে হবে। এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অবকাঠামো, বাণিজ্য বিনিয়োগ, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে জাপানের সম্রাট নারুহিতোর একটি অভিনন্দন বার্তা হস্তান্তর করেন রাষ্ট্রদূত সাইদা শিনিচি। অভিনন্দন বার্তায় সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্রাট নারুহিতো আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সুখ ও সফলতা কামনা করেন। সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কি প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে সে বিষয়ে এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি আজ জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও এর গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে। জনগণের জন্য উপযুক্ত যে প্রক্রিয়া সংসদ বিবেচনা করবে সেটি গ্রহণ করা হবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হয় বিশ্ব হার্ট দিবস 2026। দিবসটির এবারের প্রতিপাদ্য, একটি হৃৎস্পন্দনও উপেক্ষা করবেন না। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকায়েত হোসেন বলেন, অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করেন, তাই এই রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোন বিকল্প নেই। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে হৃদরোগের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। 1.5 কোটির বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। প্রতি বছর দেশে যত মানুষ মারা যান তাদের প্রায় 3 জনের 1 জনের মৃত্যুর কারণ হৃদরোগ। শুধু বয়স্কদের মধ্যেই নয়, তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। এই অবস্থায় হৃদস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে মঙ্গলবার পালিত হয় বিশ্ব হার্ট দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। বিশ্ব হার্ট দিবস 2026 উপলক্ষে মঙ্গলবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই।
3: আজ কোন রকম সময় থাপন না করাটাই শুধু আমাদের মানুষের সবচেয়ে দায়িত্ব। জীবনকে বাঁচাতে হলে আল্লাহর রহমতে তো এই জিনিসটার উপর আপনারাও জোর দিবেন, আপনারা জোর দিচ্ছেন, আপনারা আরো জোর দিবেন, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে।
2: স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, শুধু হৃদরোগ নয়, সংক্রামক ও অসংক্রামক সব ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণেই জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3: নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমার মনে হয় হার্ট ডিজিজের মৃত্যু এখন সবচেয়ে বেশি, খুব মারাত্মক হৃদয় রোগ। আমরা এটাকে খুব অবহেলা করি, ইটস এ ভেরি ব্যাড পার্ট অফ আওয়ার। আমরা সেমিনার করি, আমরা আমাদের ডাক্তার, আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা সচেতন, কিন্তু সচেতনতাকে আমরা উপলব্ধি করি বাস্তবায়িত করি।
2: এর আগে স্বাস্থ্যমন্ত্রী সুপার স্পেশালাইজড হাসপাতাল বিএমইউ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব হার্ট দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: অপতথ্য আইনি সুরক্ষাই যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, অপতথ্য রোধে সরকার নতুন সাইবার সুরক্ষা আইনের আইনি পরিকাঠামো প্রণয়নে কাজ করছে। এর বিষয়ে ইতিমধ্যে অংশীজনদের নিয়ে মত বিনিময় শুরু হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে অত্যন্ত সক্রিয় রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে। সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ঘটনার সময় পুলিশের কোন গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
4: এই সরকার পুলিশ বাহিনীকে যে পরিস্থিতির মধ্যে পেয়েছে, যে অবস্থায় পেয়েছে, সেটাকে বিবেচনায় নিয়ে আমি বলছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সর্বোচ্চ চেষ্টা করছে, বাহিনী চেষ্টা করছে এবং তারা ভালো কাজ করছেন বলে আমরা মনে করি। এর মধ্যে কোন রকম কোন ঘটনা ঘটে না, কোন রকম কোন দায়িত্ব অবহেলা বা অন্য কিছু হয় না, সেটা কিন্তু আমরা দাবি করছি না। কোথাও কোথাও হচ্ছে এবং যেখানে যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
0: রাড্ডার ঘটনায় তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজে কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সরকার আইনি পদক্ষেপ নেবেও বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ব্রিফিং এ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাবে সাধারণ মানুষের উপর চাপ কমাতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় 55 লাখ পরিবারকে সহায়তা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন ডঃ জাহিদুর রহমান। বোয়িং বা এয়ারবাস কেনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কারো কোন শর্ত বা চাপের মুখে বোয়িং বা এয়ারবাস কেনার সিদ্ধান্ত নিচ্ছে না। দেশের চাহিদা বিবেচনা করেই এসব কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেবে সরকার। তিনি আজ সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, পেশাদার সাংবাদিকতার বিকাশ, গণমাধ্যমের মান উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বর্তমানে নামে বেনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ ও অনলাইন পোর্টাল খুলে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে, যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। রেমিটেন্সের ধারাবাহিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি এবং সার্বিক লেনদেন ভারসাম্যে উদ্বৃত্ত, এই তিন সূচকে শক্তিশালী হয়েছে বাংলাদেশের বৈদেশিক খাত। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে অব্যাহত রয়েছে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি। বৈদেশিক খাতের এই শক্তিশালী অবস্থানের পেছনের কারণ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এখন শুনুন একটি প্রতিবেদন।
6: রেমিটান্সের টানা দ্বিতীয় অর্থবছরেও শক্তিশালী প্রবৃদ্ধি বাংলাদেশের বৈদেশিক খাতে নতুন স্বস্তি তৈরি করেছে। 2025-26 অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে প্রায় 3,559 কোটি ডলার, আগের অর্থবছরের তুলনায় বেড়েছে 526 কোটি ডলার। চলতি অর্থবছরের শুরুতেও সেই ধারা অব্যাহত রয়েছে। জুলাই আগস্ট মাসে দেশে এসেছে প্রায় 583 কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 19% বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাংলাদেশ বেতারকে বলেন, 2024 সালের 5 আগস্টের পর ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর বিষয়ে প্রবাসীদের মধ্যে যে আগ্রহ তৈরি হয়েছিল তারই প্রতিফলন দেখা যায় রেমিটান্স প্রবাহে।
7: তাদের মধ্যে আবার বলতে শুনলাম যে আমরা বহু বছর যাবৎ দেশের বাইরে আছি এবং এই দীর্ঘ সময় আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাইনি, কিন্তু এখন থেকে আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবো। এবং এই যে আহ্বান, সেটা দাবানলের মতোই প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ছিল। এবং তারই একটা রিফ্লেকশন দেখতে পেলাম যে আগস্ট পরবর্তী সময়ে একটা বড় উল্লম্ফন দেখতে পেলাম রেমিটেন্স প্রবাহে।
6: তবে এক বছরের উল্লম্ফনের পর রেমিটেন্সের প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হতে পারে এমন ধারণাও ছিল কেন্দ্রীয় ব্যাংকের, কিন্তু সেই ধারণাও ভুল প্রমাণিত হয়েছে।
7: প্রবাসীরা অনেকটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা দেশে টাকা পাঠিয়েছে, কিন্তু আমাদের ধারণা ছিল যে পঁচিশের পহেলা জুলাই থেকে ২৬ তিরিশে জুন পর্যন্ত যে অর্থ বছর সেখানে আমরা হয়তো বা সেই ঊর্ধ্বগতির আর দেখতে পাবো না। কারণটা হলো যে একটা অপটিমাম লেভেলে বোধহয় পৌঁছে গিয়েছিল তিরিশে জুন ২০২৫ কিন্তু আমাদের সেই ধারণাও ভুল প্রমাণ করে ৩০/৬/২০২৬ দেখলাম পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় বড় ধরনের এনহ্যান্সমেন্ট রেমিটেন্স প্রবাহে।
6: কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে শুধু রেমিটেন্সের পরিমাণ বাড়াই নয়, আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বাড়াও বৈদেশিক খাতের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রবাহ ধরে রাখতে রেমিটেন্স পাঠানো আরো সহজ ও আকর্ষণীয় করার উদ্যোগও নেওয়া হচ্ছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং উভয় দেশের জনগণের কল্যাণে নয়াদিল্লির সঙ্গে দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করার বিষয়ে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ১৮তম অধিবেশনের বিভিন্ন বিষয়েও আলোচনায় স্থান পায়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে বিএনপি জামায়াত সহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা নির্বাচন কমিশন। আজ ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এদের মধ্যে বিএনপি থেকে ২ জন সহ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ কংগ্রেসের ১জন করে প্রার্থী রয়েছেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সাথে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রকে জব্দকৃত ইরানি তহবিল ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বন্দরগুলো নৌ অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে তেহরান। আরাকচি বলেন, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হলে প্রণালীটি পুনরায় খুলে দেওয়া হবে এবং এক সপ্তাহের মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি সহ একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু করা হবে। এদিকে মার্কিন প্রশাসন ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির জব্দকৃত তহবিল ছাড় করার প্রস্তাব দিয়েছে। সংবাদ মাধ্যমের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইং এর সঙ্গে স্বাক্ষরিত একটি বিতর্কিত চুক্তির আওতায় মালয়েশিয়া সরকার মিয়ানমারের প্রায় ৫,০০০ আশ্রয় প্রার্থীকে নিয়ে যে দেশে প্রত্যাবাসন শুরু করেছে। মানবাধিকার গ্রুপ এই প্রত্যাবাসনের নিন্দা জানিয়ে বলছে, ফেরত যাওয়া আশ্রয় প্রার্থীরা সহিংসতা, নিপীড়ন ও মিয়ানমার সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগের সম্মুখীন হতে পারে। এশিয়ান গেমসের খবর। আজ জাপানের নিশিনে এশিয়ান গেমসের পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে বৃষ্টিবিঘ্নিত কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী শ্রীলঙ্কা ও বাংলাদেশ কোনো ম্যাচ না খেলে সেমিফাইনালে উঠল। অন্যদিকে প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে নেপাল ও মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তানের এবং ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, মিয়ানমার ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টায় মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর সমূহ, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একদিকে 15,823,57,00,000 টাকার 13টি প্রকল্প অনুমোদন, উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। অপতথ্য প্রতিরোধে আইনি সুরক্ষায় যথেষ্ট নয়, এজন্য সামাজিক ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলা জরুরি, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না, তবে অপপ্রচার ও অসত্য তথ্য প্রচার করলে পদক্ষেপ নেওয়া হবে, বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বোধের ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে নিউ ইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। খবর শেষ হলো।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ। 90.4

0: Should I clap?
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা এফএম 90.4।
5: ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা এফএম 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি। অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েনসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: destination, এক স্টেশন।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লেন কিন্তু।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

ডেঙ্গু প্রতিরোধে চলছে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। ডেঙ্গু থেকে বাঁচতে সতর্ক হন। এখন ডেঙ্গু রোগের প্রকোপ যেহেতু বেশি, এই প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক, বাসায় গাছপালা থাকলে পরিষ্কার রাখতে হবে। দুই, গাছের টব বা আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। তিন, শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের দিনের বেলাতেও সতর্ক থাকতে হবে। তারা দিনের বেলায় মসকিউটো রিপেলেন্ট ক্রিম বা ইলেকট্রিক মসকিউটো রিপেলেন্ট কয়েল ব্যবহার করতে পারেন। চার, মশারি ব্যবহার করুন। পাঁচ, ঘরবাড়ি ও বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র ৫৫ টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার ৫৫ টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী ১৫ জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ১৫টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত ০৯৬১১৯৯৯৬৬৬।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিটস্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: I feel like I'm out of my mind. I feel like my life ain't mine. Who can

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
1: আসলে কথা

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি, আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

92.4.

0: KKFM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: Nation X Station.
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.
5: Light 0.4 FM.

0: টাইম চেক, এখন সময় ভোর পাঁচটা,
1: সবার সাথে 90.4।
0: কি লিখি তোমায়?

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো, মনে পড়ে কি